আকাশবাণী বিলোনিয়া, আজ একুশে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 28 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, মঙ্গলবার। শুরু হল আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 40 সেকেন্ড।

আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন অমৃতবাণী, এতে আজ শুনবেন শ্রী শ্রী রামকৃষ্ণের রচনাবলী থেকে পাঠ।

0: ঈশ্বরের নাম গুণমান বা গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতরও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে তা খেয়ে নেয়। ধ্যান করবে মনে, কোণে, বনে, আর সর্বদা সৎ সৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। যদি আমরা সংসারে থাকি তারপরেও আমরা কিন্তু ঈশ্বরকে খুঁজে পাই। সব কাজ করব কিন্তু মন ঈশ্বরতে রাখব। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকব এবং তাদের সেবা করব। যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে তার মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষও করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরকে মন ফেলে রাখবে। ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে, বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁটাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করবে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই আর বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই তখন মন্থন করতে হয়, তবেই মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়, কিন্তু সংসার ফেলে রেখে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা, সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া তখন বড়ই মুশকিল হয়ে পড়ে। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে, সেই মাখন সংসার জলে ফেলে রাখলে মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত, কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না, এর নাম বিচার, বুঝেছো? ঈশ্বরকে দর্শন সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হয় অবশ্যই হ্যাঁ, ঈশ্বরকে দর্শন করা যায়। তবে হ্যাঁ, মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার এসব উপায় অবলম্বন অবশ্যই করতে হবে।
1: শুনলেন অমৃতবাণী, এতে আজ শুনলেন শ্রী শ্রীরাম কৃষ্ণের রচনাবলী থেকে পাঠ। শ্রোতা বন্ধুরা, আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন ভক্তিগীতি সুরাঞ্জলি অনুষ্ঠানে।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি সুরাঞ্জলি অনুষ্ঠানে। শিল্পী ছিলেন শঙ্করী দেবী। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে আপনাদের কক্সবাজারের অনুষ্ঠান হয় মনে করান। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: কাহাম আকাশবাণী আগরতলা তিনি ক্রাক সাক তালবাং তালনি শালচিসনি শালমারি চিবরিরা থামচিপা দীপ্রা বিশিক্ষক সেপ্টেম্বর তালনি শালচার শালমারি নৈশাই নৈচিবা ইংরেজি বিশি নাকারদি নৈশাই নৈচিদক ইংরেজি বিশি চীনেও পান্দা নৈরা থামচিদক পয়েন্ট ব্রে মিটার্স এবার সাশাই নৈরা দক চিচকু কিলো হারচ তাই সারাশা দক মেগা হারচ আওয়াই নৈ দঙ্গ তাবক চ্যাংজাগ চিনি তিনি ফংনি কক বরক আওয়াই পান্দা হায়ুনি খরাং তিনি হায়ুনি খরাং পান্দাও যত খাই তাই লোকরণ লাম সব আও ফাইদি চিনি খালায় না কক কাহাম তিনি হায়ুনি খরাং পান্দানো চক কাহাম খামানী বিশিং তিনি চেঙের লায় না আও তিনি কক কাহাম খালায় না স্বামী বিবেকানন্দ সালাংমানী কক রক ব সালাংখা ই কনা হারদি শালক চা খে কাশ হই ফাইকা হাইকে নরক মুক্তরই থাঙিতা তংসিদি সিচাদি বাঁচাদি বুসকাঙে থাংনানি জরা সক ফাইকা নরক হা আমানি বসা অংনাবলা ভারত হা আমানো হামজাকনাবলা হাইকে এ রেংতা তংসিদি থুমা সিসার সিদি খরকচাতাই খরকচানো তা নাশিলাইসিদি মুচি মেথর চং যতন বোমা কায়সানি বসা সিচানা জরা ফাইকা বতে বসাকা আং বৈতু খায়ও কেব বিনি মান বান্তা মাননানি বাগেই চোখ যাখে বন হায়ুনি জেসে ফান পানো সেম্পলাই মানিয়া ওয়ানসুক মগ্ন চিনি লাংমা অবনি বাগৈন লাংমা তংসা সরংনা নাংথাই কিসামিসা মংতরই খাইন কুংসুকনানি ককরি শাক শাকনি বাগৈ সিমি কাইতনি থানি তা সুরিদি বইনি বাগৈব সুরি সান্দি বাচাদি সিসাদি নিনি নাহার মুনি লামানো যে মানিয়াশা গ্রাক্ষে রমই তংদি তাই বসকাঙ্গ হিমই তংদি আশ্চর্য চেঙ্খানালাইকা স্বামী বিবেকানন্দ সালাকমানি কক রক তিনি কক তাবক খালায় তিনি কক রক
1: তিনি সেপ্টেম্বর তালনি চি চার সালমারি ও লাইবমানি গপনক খালায় তিনি কাইনি নাংকমানি সাল তঙ্গ কাইসা অংখা হায়ুং রং সরং সাল অ সাল তিনি সালো সংসার জাক তাবো সাল জরা 1966 বিশি ও সংসার জাক মানে অব ইউনেস্কো এবার ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক তে কালচারাল অর্গানাইজেশন হাপাং রক সংসা মানে আফ্রন সিমি চেঙ্গেনাই তাবুক সাইজরা বিনি ফিল দকচি বিশি কাখা আচাই মানে সাল তে অব হাইকে তাকলাইনি কক প্রথমা নারেক জাখা রং সরং বেবাক বরকনি বাগৈ ও হায়ুনি বাকি তে রং সরংনি বিশিং থেকে শাকনি লাংমা ন কাহাম খাইনানি লামা তে রং সরং বুসক জরাতে নাংক খরকসা বরকনি লাংমা ও দফাও তে হদাও অবনতি নেই সাজাগ তে ব ও কতাল যুগ তে টেকনোলজিনি যুগ রং সরং সৈনানি তে পড়েনানি রংমাবাই থাকিয়া ফিয়া যে সেরমানি ন আবনো সামুঙ্গ ভাইকে থেপাই মানাই শাক নিলাঙ্গ ভাইকে চারি মানাই আবনব সাজাগ
0: আও কক তো কবই নানি চিনি যত নিন কেরং এ সপ্তে চিনি মান থাই তঙ্গ অব আগিনি সিমিন তঙ্গ তাই উলব তংনাই আপনি বাকি যেন সাইমান তামু কাহাম তামু হামিয়া তাই নিনি গানা গানি ও তামু অঙ্গি তং আবর বেবাক যেন রং সরং মানে বিশিং তিন সঙ্গে মানো বাহাইকে তংখাই চানো বা বাহাইকে খাইকে চানো বাহাই সামুং বা খাইকে নিনি লংমানি বাকি কাহাম অমা বেবাংন যেন রং সরং মানে বিশিং তৈন যেন সাইমানো রং গরং অং মানে বা রং সরং মানে বিশিং তৈ যে গরং মানে আবহাওয়া চিনি গিয়ান এবার চিনি বসাকনি এবার চিনি লংমানি জাতি হেন যেন সাইমানো মকল তো চিনি বসাকনি লংমানি জাতি ন ফিয়াবা চিনি গিয়াননি জাতি হিগাই চিনি রং সরং এবার যেন রং গরং মানে আমাকিন যেন সাক সাক নয় সিমিয়া চিনি দফানো চিনি হদান চিনি বসং অরং সরং মানে যেন পিড়ি রেনা যেন চেরাই যেন দিন কক সান যেন চেরাই ফুরু নগুই ফাইও হর ফরং মানে সাক্ষরতা মিশন হনে কেসা বেচেপ দো আব বাইন গবাং আমচাই এবা গবাং মা দলি দফা হদা তাই চিনি হা কতরে গবাং মা লকরক আমো সরং মাংখা আর বিশিংতেই গবাং মা চেরাই খনাই ব ফরং জাখা তামনি হিমালে কগন সাজাক দো যে দফা এবা যে জাতি এবার যে বসং হনি মানো রং সরং গরং কক অংখা অংখাকাই যেন আমো সাইমানো ব বুসক জরাতে গরং কক অংনাই তাই বুসকাঙে থাকি বাকি যেন বেলাই খেন গবাং মা সেপ র আর সেপংখা চিনি লংমানি বাকি বেলাই খেন নাঙ্কক মানে তাই থাইসে কক দো অব অংকাই যে দফানি বোমা এবার বরি রক রং গরং এবার রং গরং কুচুক কক গ থাকজাক বরকনি দফা হদা সঙ্গে ফাইও সালনি পহর যেন দেখাই আবার গসিউই মানা হানা নামাই আবার লাইতে সেকে যেন গসিয়ং নামে ক গিয়া
1: পারি অবনা কারি তে কাইসা নাংকুক মানে সাল বতঙ্গ আবংখা হায়ং ফিজিক্যাল থেরাপি সাল ও সালো ফিজিওথেরাপিস্ট হিনজাকনাই এবার ফিজিওথেরাপিস্ট অংখা যে বরক রক সুরঙ্গই তে ইয়াকং ইয়াক পোশাকনি দেরামুং ন বিয়ামনি বিশিংটি খ্লাইয়ে চুবাচু খ্লাই কাহাম খ্লাইনাই বরকনি সামুং রকন মৈতু খ্লাইয়ে বরম রিজাগ তে অবনন হিন ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি সাল অবন কারি চুনগ তিনি সাল চিনি বার হা কতর খরক নি বরক নি আচাইমানি সাল বেলাই খেন তঙ্গ তেমাইকে খরক সাংখা মুংগনাং প্লেব্যাক সিঙ্গার আশা বসলে বিনি আচাইমানি সাল তিনি সেপ্টেম্বর তানি চার সাল মারিও বিশি 1933 ও আচায় ব মহারাষ্ট্রানি সাংলি হাস্তেও আচায় তেওমাহাইকে তঙ্গ ভূপেন হাজারিকা ব 1926 বিশু আচায় ব খরকসা ভারত হা কতরনি মুঙ্গনা কতর তামক্রং রচাপক্রং তে তকে স্নামক্রং ব তে বব অ সালন আচায় আমসরা নখানালাইকে চেন তিনি সালে নাইব মানে ককরক অজরাও চেন খানালাইনাই সাকামক্রাই নি কক খানালাইনাই থ্যালাসেমিয়া বেমার নতিনাই থ্যালাসেমিয়া অংখা থৈনি বেমার অ বেমার জেসা বরক ফোন মাঞ্জা খাঙ্কে আব বুমা বুফা এবার নুখুঙ্গ জাতি গোষ্ঠী ও কেবনি সাগর তংখে আব বসাবতী ব মানজাগে মানো চিনি বসাগ কাইসা মানে জিন্স নেই তঙ্গ ও জিন্স নি বিশিংতি চেরাই আজাইকে বুমা বুফানি আরো নি তামো man mania abuna shaiman riwa thalassemia kha basago hemoglobin te kaham red blood cells snamna ni phan kriyengi thango hemoglobin kha red blood cells ni protein eba kaham mani je chini basakni jotto phajingono thui thanglai shuklai riwa thalassemia ni bo kaini type tongo kaisa unkha kisha ebate kisha nislai kaban chini bohok ni debra phajingo kaisa spleen hene tongo abo torshai thango te cherai ni shimishikla chashla komoro shogai na lernai ama haike bini puila shini mare rakha te tor thani lok thani wo jungjal phainai kai bekreng kebeleng nai अबन स्लाइपन त मुंग सिबिनि सिनेमारे रक्ते बो बारि खांकाय आफ्रोंके चाइमान या रक नै छाक फुरसासा एबा कर्मरलुम नै सुदै समसमु समु एबा चानि चाहाय नै मखांनि बेकरेन समानिं या नै ते बसाक रक केबल अंगछुक नै अमनो ओ बेमारनि याकनि हामनिनानि गाय बिनि काशांका थुय Slaiman bishinti, ti kaisa no unka selation therapy hino, ti kaisa unka folic acid supplements chamani bishinti, hayakaba ti kaisa unka stem cell transplant, abo omhaike o surgery ni bishinti, Kleinman khanke acharai shakchaya theba thalassemia bemar ni yakni katiwi manahini bo shazakha. Padiasik jara khana laika o thalassemia bemanati
0: anga bhaidi tabo khana laina hok bani ko go narkra kai manu rage ko narkra phal phaklan bishing kaisa belai kheno kotho tai nakuk mani phal phakla khob jago shirishi tini shimino sum narkra nogai phai tai narkra No mutai atayo rejagma bo nugo piaba obono karibo erkrano chung podre pot chamung rogo chung chao chamung samano karibo erkrano chung thog rokshanamuibo পদরে পদ কই চিনি বসাক নি বাগে শুনামু তাই চিনি বখনাই নি বাগে নারকরা নি থক বেলেখেন কাহাম হনি সাজাগো তামনি হামা নারকরাও ভিটামিন ই বেলেখেন মানথক মলনি যত জরাওনো নারকরা মানথক তাই নারকরানি দাব এবার নারকরা কলিনি বুতুই আবো চিনি পোশাক নি বাগৈ তে বুকুনি বাগৈ বুসুক নাঙ্কু আবো সানানি ককরে আও চং নারকরানি ককখানা লাগে তাব নারকরা কাইনানি জরা তাহাম হুকাকে সেপ্টেম্বর তাই অক্টোবর তাল হনি সাজাকতু নারকরা কাইনানি হনকাই চং কাইনা নাংনাই বিশা তাই তাল দক হেকাবা বিশা লাইজাক নারকরা ফাংসার আর আপতি হাই মান খাকাইন চাকো গহনে সাজাক দম নারকরা কাইনা সেকাং ন হাকর খুরনা নাংনাই ফুট কাই থাম খাই তাই আফ্রু গাগে পটাস ইউরিয়া রগ্রুই এবা কম্পোস্ট রগ্রুই চাবন হাকর সপঙ্গই মাতনা নাই তাই মুসকি বো রেনা খাই রেমানো তাই হা সমসম সমো হনকাকে বা তৈব চাকুগ তৈব থাকিয়া থাই এংনা নাই narikra pangsara bay narikra pangsara chalai maninga ke sni meters ngai chao ni shajak dong chung je pro narikra ni ha korro ha dai je sung sharok romani amorok chok bai kya apron sung narikra ni pangsara no tobui chung kai mano kai ni ni pro ngai ke chung narikra pangsara ni ya phang no chung phut kai sha ha bisingo rana nam apurno chung hap hobai rana nangai olokai chung amuno bera domui rana nangai olokai chung ya phang jabra babra rok to tong isa nai na nangai phia ba nai kra ro kai na ni le asu khai kong de gya lai te sakai no chung bono kai manu tam khai ba kisha torna eba torsana jora kisa naikane khaina nangu asuk jora chung narikara kaimani kogro khana baikha tabo khana laina kok thongro
1: ni ani afa tonga ma aike 2026 te 2027 bishini bishingo je STB schedule tribe ni bororok ni bishingo যে সকাত মানজাক অমহাইকে হুকুমু থংমুং ককরবায় সকাত মানজাক রক থানাই বিশি ডিসেম্বর তাল 2025 নিশিমি চেঙ্গিনাই নভেম্বর তালি 2026 বিশিঙ্গ অসকাত মানে রক বরক অমহাইকে খাগিজাখা বরক কইব্লাই রেমানো তে কইব্লাই রেফ্রু শাক শাক নুবজানা নাংনাই অমহাইকে ট্রাইবাল রিসার্চ তে কালচারাল ইনস্টিটিউট হাব তাংনগ বরকনি অরিজিনাল ডকুমেন্টস বাই তে অমহাইকে ফিজিক্যাল ভেরিফিকেশন বকলাই যাক নাই হেঙ্কাই অ কইলাইন তিখলাইনানি এবা সাইমানানি হেঙ্কাই বরকনি ওয়েবসাইট www.tricia.tripura.government.in থাঙ্গে মার নাই
0: আনি আগো কাইসা তঙ্গ অবহাই বেশি বরম বরম ন তাক লাইব শান্তির বাজার হাঙ্কনি বীরচন্দ্র মনু ফিল নেচিবা সাংরং মা বাণী চেঙেরে জাগান অবহঙ্গনে এ তালনি শালচি তাই শালচি ছা শালমারি অবঙ্খা লাইবোমা গনাং সাংরমা তের শালনি রমই অঙ্গন অম সাংরমা মান্ডব ককথুম তাই হুকুম নাইখংনি বঘাক্তে হাসতে হাফংনি বঘাক্তে ও কম সাকলাই চাক্ষা
1: ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবার ওয়াইশানি রং মারিনি রং মারিনি চুবামুং রিজাকনাই অব সাবন রিজাকনাই ইংখা যে তিপ্রা হাস্তেও রং সুরং টংনাই তে পার্মানেন্ট রেসিডেন্ট অমহাইকে নন ট্রাইবাল খ্রিশ্চিয়ান নন ট্রাইবাল বুদ্ধিস্ট মুসলিম শিখ জৈন ও বদলনি বড় রক এবার রং সুরং টংনাই রকন ওয়াইশানি ফাইন্যান্সিয়াল সাপোর্ট চুবামুং রেজাকনাই ফিয়াবা অবটু বরক 2026 তে 2027 বিশিনি বিশিঙ্গ ফার্স্ট ইয়ার এডমিশন খাইজাক নাংনাই হেঙ্কাই বরক নি রেশন কার্ড বুমুং দেখা কায়া আবু ব নাইনে নাংনাই তে যে কয়লাই রিফ্রু তেই বরক নি রেশন কার্ডের ডকুমেন্টস রক বুমুং সলাই সলাই না নাংনাই তুমুং চায়া কয়লাই রেমানে উল চায়া রকম খাঙ্কে আবনো সেলাইমান গ্লাক বহনি সাজাকা এঙ্কাই ते बरकनी बेबाग डॉक्यूमेंट्स रोक वेरीफाई क्लाइनर बगे बरकनी तांग नग थांगी नै रवि मानो माइनॉरिटी वेलफेयर डिपार्टमेंट आरो थांगी रिमान हनिबो साजाखा
0: आनि यगो तोङो बंगाय जीएनएम ताई एएनएम कोर्स नि चलाताय बरि रोकनि इंटरव्यू नारजागनो नैशाय निचितक इंग्रजी बिसिनि थायेंखा एजीएमसी ताई जीबीपी थायो ताई जोरांखा फोंनि दामचि तामानि जरा जे कैंडिडेट एबा कयबलाय रनाय रोगनि मंगनि आयखर एनिसिमि जेद जरा बरकनो इ तालनि सालचिथाम सालमारि ओ इंटरव्यू नाहार जागनो जरा हंगै फोंनि दामचि तामानि जरा ओ ऑडिटोरियम हॉल एजीएम सिनी आ थायो

0: আশিক জোড়া চেংখানে লাইকা হেমন্ত কুমার জমাতি আনি কপ্তি রেচামং পাইথাগ তিনি নিহায়ুনি খরাং সংচাকা তে কম থাকা আং সুপ্রভা
1: আং খাচান্তি
0: যতন হাম্বাই
2: এতক্ষণ শুনলেন কক্সবাজারের অনুষ্ঠান হায়ুনি খরাং অনুষ্ঠানটি আপনাদের আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো।

আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান সূচি। একটু পরে অর্থাৎ 7টায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান। আজ সকালে 7:25 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:45 এবং 7:40 আগরতলা কেন্দ্রে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45, শিল্পী প্রতিমা মল্লিক। 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত আপনাদের রিলে করে শোনানো হবে। 8:15 শুনবেন বিভিন্ন বাংলা ছায়াছবির গান ছায়াগীতি অনুষ্ঠানে। 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 9:05 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 10টায় আবার দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 10:05 শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে। ভজন শুনবেন 10:30 শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র। ১১টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 11:05 শুনবেন কক্সবাজার অনুষ্ঠান FM উজ্জয়ন্তের আপনাদের আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১টা বেজে ৩০ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 1টা বেজে ৪০ আবার শুনবেন FM উজ্জয়ন্তের কক্সবাজার অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ শুনবেন ২টো দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ২টো বেজে ১৫ শুনবেন কিষাণ কথা। ২টো বেজে ৩০ আমি নারী এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা, বলবেন দোলন মুখার্জি বাচিক শিল্পী উদয়পুর গোমতী ত্রিপুরা। এর অব্যাহতি পরে শুনবেন এ পক্ষের দম্পতি। ৩টায় দিল্লি কেন্দ্রে বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন আপনাদের রিলে করে শোনানো হবে। ৩টা বেজে ৫ থেকে শুনবেন রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান বিবিধ ভারতী। ৫টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ, ৫টা বেজে ৫ দিল্লি কেন্দ্রে ইংরেজি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। লোকসঙ্গীত শুনবেন ৫টা বেজে ৪৫ ৬টায় কক্সবাজার অনুষ্ঠান, এতে প্রথমে শুনবেন মাইগ্রেন এ নিয়ে কিছু কথা, স্বাস্থ্য বিষয়ক তথ্য। পরে শুনবেন কক্সবাজারের লোকগীতি শিল্পী করমতি দেববর্মা। কৃষক ভাই বোনদের জন্য প্রচলিত অনুষ্ঠান কিষাণ বাণী শুনবেন ৬টা বেজে ৩০ ৭টায় জানিয়ে দেওয়া হবে আমাদের অনুষ্ঠান সূচি। ৭টা বেজে ৫ সুস্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন বদ হজমের সমস্যার আয়ুর্বেদিক উপাচার, এ নিয়ে বলবেন ডক্টর গৌরব সরকার। ৭টা বেজে ৩৫ কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, ৭টা বেজে ৪৫ এবং ৭টা বেজে ৫৫ আগরতলা কেন্দ্রে কক্সবাজার স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। ৮টা বেজে ৫ থেকে শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান অনুরোধের আসর মনের মতো গান। যুব বিষয়ক অনুষ্ঠান যুবায়নে শুনবেন ৯টায়। ৯টা বেজে ৩০ শুনবেন সালগম অনুষ্ঠানে উচ্চারণ গৌসঙ্গীত রাগ বাসন্ত শিল্পী ওস্তাদ বড়ে গোলাম আলী খান। ১০টায় সিটিজেন্স সিনিয়র সিটিজেন্স এই অনুষ্ঠানে শুনবেন হারানো দিনের গান। ১০টা বেজে ৩০ জানিয়ে দেওয়া হবে আমাদের অনুষ্ঠান সূচি। সেই সাথে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। জানলেন অনুষ্ঠান সূচি।

শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুরু করছি তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে।

सुप्रभात, सुस्वागतम। আজ সকালে অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের জানাচ্ছি স্বাগতম, সুপ্রভাত। আজ 8ই সেপ্টেম্বর, মঙ্গলবার। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভোর, নতুন সকাল, নতুন আশা, নতুন প্রত্যাশা নিয়ে হাজির আমাদের দুয়ারে।

আজ সকালে অনুষ্ঠানে আজ আমরা প্রথমেই জেনে নেব আজকের দিনের ইতিহাস।

1276 সালে আজকের দিনে একবিংশ পোপ জন পোপ নির্বাচিত হন। স্টেফান দুসান নিজেকে সার্বিয়ার রাজা ঘোষণা করেন 1331 সালের আজকের দিনে। 1334 সালের আজকের দিনে অ্যাড্রামিট্রিয়ানের যুদ্ধ শুরু হয়, যেখানে একটি খ্রিস্টান নৌ জোট তুর্কি নৌবহরকে পরাজিত করে। 1346 সালের যুদ্ধে রুশ সেনারা তাতার এবং মঙ্গল সৈন্যের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে তাদের অগ্রযাত্রা রুখে দেয়। 1380 সালের আজকের দিনে 1449 সালের আজকের দিনে তুমু যুদ্ধে মঙ্গোলিয়ানরা চাইনিজ রাজত্ব দখল নেয়। 1504 সালের আজকের দিনে মিকেলাঞ্জেলার ডেভিড ভাস্কর্যটি ফ্লোরেন্সে পিয়াচ্ছা দেল্লা সিনিয়রিয়াতে উন্মোচিত করা হয়। মেগালান এলকানো প্রদক্ষিণ ভিক্টোরিয়া সেভিলে পৌঁছায়, যা প্রথম বিশ্ব প্রদক্ষিণ সম্পন্ন করে 1522 সালের আজকের দিনে। 1565 সালের আজকের দিনে স্প্যানিশ অ্যাডমিরাল পেদ্রো মেনেন্দেস দে অ্যাভিলেস কর্তৃক সেন্ট অগাস্টিন প্রতিষ্ঠিত হয়। 1727 সালের আজকের দিনে ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরে বারওয়েল গ্রামে পুতুল নাচ চলাকালীন গোলাঘরে আগুন লেগে 78 জন নিহত হয়, যাদের অনেকেই শিশু ছিল। ফরাসি ও ভারতীয় যুদ্ধ লেক জর্জের যুদ্ধ সংঘটিত হয় 1755 সালের আজকের দিনে। 1756 সালে আজকের দিনে ফরাসি ও ভারতীয় যুদ্ধ কিটানিং অভিযান পরিচালিত হয়। রাজা তৃতীয় জর্জের সাথে মেকলেনবুর্গ স্টেলিৎজের শার্লটের বিবাহ হয় 1761 সালের আজকের দিনে। 1763 সালে আজকের দিনে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার পর প্যারিস সমঝোতা অনুযায়ী শেষ পর্যন্ত কানাডা ফরাসি দখলদারিত্ব থেকে মুক্ত হয় এবং ব্রিটেন ওই চুক্তি

মুক্তির প্রতি সমর্থন জানায়। মাল্টায় ব্যর্থ যাজকদের বিদ্রোহ সংগঠিত হয় 1775 সালে আজকের দিনে। 1781 সালে আজকের দিনে মার্কিন স্বাধীনতা যুদ্ধ ইয়োটো স্প্রিংসের যুদ্ধ সংগঠিত হয়, যা দক্ষিণ রণাঙ্গনের শেষ গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। ফরাসি বিপ্লবী যুদ্ধ হুনশুটের যুদ্ধ সংগঠিত হয় 1793 সালে আজকের দিনে। 1796 সালে আজকের দিনে ফরাসি বিপ্লবী যুদ্ধ বাসানো যুদ্ধে ফরাসি বাহিনী অস্ট্রীয় সৈন্যদের পরাজিত করে। প্যারিসের চুক্তি স্বাক্ষরিত হয়, যা প্রুশিয়ায় ফরাসি সামরিক দখলদারিত্বের অবসান ঘটায় 1808 সালের আজকের দিনে। 1810 সালে আজকের দিনে জন জ্যাকব অ্যাস্টরের প্যাসিফিক ফার কোম্পানির 33 জন কর্মী নিয়ে টনকুইন জাহাজটি নিউ ইয়র্ক বন্দর থেকে যাত্রা শুরু করে। উপদ্বীপীয় যুদ্ধের শেষ পর্যায়ে ব্রিটিশ পর্তুগিজ সৈন্যরা সান সেবাস্তিয়ান শহর দখল করে 1813 সালের আজকের দিনে। 1819 সালের আজকের দিনে ফিলাডেলফিয়ার ভক্সহল গার্ডেনে বেলুনে দাঙ্গা সংগঠিত হয়, যার ফলে বিনোদন পার্কটি ধ্বংস হয়ে যায়। চতুর্থ উইলিয়াম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন 1831 সালে আজকের দিনে। একই সালের আজকের দিনে চতুর্থ উইলিয়াম এবং সেক্স মাইনিনগেনের অ্যাডিলেড যুক্তরাজ্যের রাজা ও রানী হিসেবে অভিষিক্ত হন। নভেম্বর বিদ্রোহ ওয়ারেসের যুদ্ধ কার্যত পুলিশ বিদ্রোহের অবসান ঘটে 1831 সালের আজকের দিনে। 1855 সালে আজকের দিনে ক্রিমিয়ার যুদ্ধ ফরাসিরা মালাকফ টাওয়ারে আক্রমণ করে, যার ফলে সেভাস্তোপল দখল হয়। বাষ্পীয় জাহাজ লেডি এলগিন মিশিগান হ্রদে ডুবে যায়, প্রায় 300 জনের মৃত্যু হয় 1860 সালের আজকের দিনে। 1863 সালে আজকের দিনে মার্কিন গৃহযুদ্ধ সাবিন পাসের দ্বিতীয় যুদ্ধে একটি ছোট কনফেডারেট বাহিনী টেক্সাস ইউনিয়নের আক্রমণ প্রতিহত করে। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয় 1886 সালে আজকের দিনে। 1888 সালে আজকের দিনে ইসাক পেরালের ডুবোজাহাজ প্রথম পরীক্ষা করা হয়। দা গ্রেট হার্ডিং শুরু হয়, যেখানে হাজার হাজার ভেড়া আর্জেন্টিনার ফোর্টেন কোনেসা থেকে ম্যাগেলান প্রণালীর কাছে সান্তাক্রুজে নিয়ে যাওয়া হয়। লন্ডনের জ্যাক দ্য রিপারের দ্বিতীয় শিকার অ্যানি চ্যাপম্যানের মরদেহ পাওয়া যায় 1888 সালের আজকের দিনে। একই সালে আজকের দিনে ইংল্যান্ডে প্রথম ছটি ফুটবল লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে আনুগত্যের শপথ প্রথমবার পাঠ করা হয় 1892 সালে আজকের দিনে। তুর্কি জনতার হাতে 700 গ্রিক বেসামরিক নাগরিক, 17 জন ব্রিটিশ প্রহরী এবং ক্রিটে ব্রিটিশ কনসাল নিহত হন 1898 সালে আজকের দিনে। 1903 সালে আজকের দিনে বুলগেরিয়ার 50,000 মানুষকে হত্যা করে তুর্কিরা। ১৯০৭ সালে আজকের দিনে সান ইয়াতসেনের চীনে প্রজাতান্ত্রিক আন্দোলন কুত্তুমিনতাং গঠন করেন। প্রথম বিশ্বযুদ্ধ ব্রিটিশ সৈনিক থমাস হাইগেট যুদ্ধ চলাকালীন পলায়নের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম ব্রিটিশ সৈনিক হন 1914 সালে আজকের দিনে। 1916 সালের আজকের দিনে নারীরা সামরিক বার্তাবাহক হিসেবে কাজ করতে সক্ষম তা প্রমাণের জন্য আগাস্টা ও অ্যাডেলিন ভ্যান বুরেন মোটরসাইকেলে 60 দিনে 5,500 মাইল পাড়ি দিয়ে লস অ্যাঞ্জেলসে পৌঁছান। রিফ যুদ্ধ কর্নেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নেতৃত্বে স্প্যানিশ লিজিয়ানরা সৈন্যসহ স্প্যানিশ বাহিনী মরক্কোর আল হোসেইমায় অবতরণ করে 1925 সালের আজকের দিনে। 1926 সালের আজকের দিনে জার্মানি জাতিসংঘের পূর্বসূরি লীগ অব নেশনসে ভর্তি হয়। 1933 সালে আজকের দিনে গাজী বিন ফয়েজ আল ইরাকের রাজা হন। 1934 সালে আজকের দিনে নিউ জার্সি উপকূলে যাত্রীবাহী জাহাজ মরক ক্যাসলে আগুন লেগে 137 জন নিহত হয়। জার্মানির নেসি বাহিনী 3 মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নে হামলা চালানোর পর লেলিনগ্রাডকে অবরোধ করতে সক্ষম। 1941 সালে আজকের দিনে 1943 সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্যাসিভেলের যুদ্ধবিরতি বেতারে ঘোষণা করা হয়। মিত্রশক্তির কাছে ইতালি নিঃশর্ত আত্মসমর্পণ করে 1943 সালেরই আজকের দিনে। 1944 সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথমবারের মতো লন্ডনে ভি-2 রকেট আঘাত হানে।

জাতিসংঘের ইএসসি সংস্থার 14তম অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রত্যেক বছরে 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে 1966 সালে আজকের দিনে। 1971 সালে আজকের দিনে ওয়াশিংটন ডিসিতে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস উদ্বোধন করা হয়। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জায়ারে 1973 সালে আজকের দিনে। কালো শুক্রবার তেহরানে সৈন্যদের গুলিতে 88 জন বিক্ষোভকারী নিহত হন, যা ইরানের রাজতন্ত্রের পতনের সূচনা হয় 1978 সালের আজকের দিনে। চলমান দাবানলের কারণে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো বন্ধ করে দেওয়া হয় 1988 সালে আজকের দিনে। 2000 সালে আজকের দিনে নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পুনরায় সরবরাহের জন্য স্পেস শাটল আটলান্টিস এসটিসি 106 মিশন উৎক্ষেপণ করা হয়। নাসার মনুষ্যবিহীন মহাকাশযান জেনেসিস প্যারাসুট খুলতে ব্যর্থ হয়ে বিধ্বস্ত হয় 2004 সালে আজকের দিনে। 2017 সালে আজকের দিনে সিরিয় গৃহযুদ্ধ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস দেইলি জে এজ জোর অভিযান শুরুর ঘোষণা দেয়। দিল্লির ইন্ডিয়া গেটে উন্মোচিত হল নেতাজি সুভাষচন্দ্র বোসের 28 ফুট উচ্চতার কালো গ্রানাইটের মূর্তি। আর এই দিনেই ঘটল দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু ও রাষ্ট্রীয় শেষকৃত্য 2022 সালের আজকের দিনে। দশম রাগবি বিশ্বকাপ ফ্রান্সে অনুষ্ঠিত হয়, তাজ দে ফ্রেসে উদ্বোধন অনুষ্ঠান হয় 2023 সালে আজকের দিনে। 2025 সালে আজকের দিনে তুরস্কের বালচুবা থানায় বন্দুক হামলায় হামলাকারী সহ 4 জন নিহত হন। জানলেন আজকের দিনের ইতিহাস।

শ্রোতাবন্ধুরা, আজ সকাল অনুষ্ঠানে এবার জানুন, বিলোনিয়া ও সাবরুমের সীমান্তবর্তী এলাকায় সমাজ বিরোধী দুষ্কৃতীদের সম্ভাব্য অনুপ্রবেশের সম্ভাবনায় জনসাধারণের নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থে দক্ষিণ ত্রিপুরা জেলার মাননীয় জেলাশাসক ভারতীয় ন্যায় সংহিতার 163 নং ধারা বলে কিছু বিধিনিষেধ আরোপের আদেশ জারি করেছেন। এই আদেশ বলে আন্তর্জাতিক সীমান্তের 500 মিটারের মধ্যে রাত 8টা থেকে সকাল 5টা পর্যন্ত দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার এবং বিলোনিয়া ও সাবরুমের মহকুমা শাসকের বৈধ অনুমতিপত্র ছাড়া লোক ও যান চলাচল এবং 4-এর বেশি লোকের জমায়েত বন্ধ থাকবে। তদুপরি সীমান্তের 5 কিলোমিটার এলাকার মধ্যে 5 বা ততোধিক লোকের বিনা অনুমতিতে জমায়েত এবং নিজেদের সঙ্গে লাঠি পাথর বা অন্য কোনো মারাত্মক অস্ত্র রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সীমান্তের 500 মিটার এলাকা সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত গাড়িতে হোক বা হাঁটিয়ে নিয়ে গবাদি পশুর চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সীমান্তের 1 কিলোমিটারের এলাকায় ডাল, তেল, চিনি, বেবি ফুড, টায়ার, টিউব সহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মাত্রাতিরিক্ত পরিমাণে পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়া সীমান্তের 1 কিলোমিটার এলাকায় রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত হাট বাজার দোকানপাট বন্ধ থাকবে। সীমান্তবর্তী নদীতে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ থাকবে। সামরিক আধাসামরিক বাহিনীর লোকজন, পুলিশ কর্মী দল, বৈধ অনুমতিপত্র সহ লোকজন কর্তব্যরত সরকারি কর্মচারী এবং চিকিৎসার জন্য যাচ্ছেন এমন রোগীরা এই আদেশের আওতায় আসবেন না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 223 নং ধারা অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে। মাননীয় জেলাশাসকের তরফে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিধিনিষেধ আগামী 6 ডিসেম্বর 2026 পর্যন্ত বলবৎ থাকবে। ঘোষণাটি শুনলেন।

আর সকালে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন একটি গান, শিল্পী ছিল অন্বেষা। শ্রোতবন্ধুরা, আর সকালে অনুষ্ঠানে এখন জানিয়ে দিচ্ছি, বয়স্কদের স্বাস্থ্য নিয়ে এই সময়ের কিছু পরামর্শ। শীত আসছে, তাই আগামী কিছুদিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। এই সময় বয়স্কদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শের মধ্যে রয়েছে, বয়স্কদের জন্য সবচেয়ে কঠিন এই সময়টা, তাপমাত্রা একটু কমলেই ঠান্ডা লাগা, জয়েন্টে ব্যথা, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, শুরু হয় নানান সমস্যা। আগামী কিছুদিনে আবহাওয়া পরিবর্তনের সময় বয়স্কদের জন্য যেগুলি পরামর্শ হিসেবে থাকবে তা হলো, ঠান্ডা থেকে বাঁচতে হলে সকালের কুয়াশা বাইরে বেরোবেন না। সকাল 6টা থেকে 8টার ঠান্ডা হাওয়া বয়স্কদের জন্য খুবই ক্ষতিকর। গরম কাপড় স্তরে স্তরে পরুন, একটা মোটা সোয়েটার চেয়ে 2-3টে পাতলা গরম জামা বেশি কাজের। মাথা কান পা ঢেকে রাখুন, শরীরে 30% গরম মাথা দিয়ে বেরিয়ে যায়। রাতে মোজা পরে ঘুমানো ভালো। খাওয়া দাওয়ার ক্ষেত্রে গরম জল খেতে হবে, ফ্রিজের জল একদম না, সারাদিন কুসুম গরম জলই খাবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রতিদিন তুলসী, আদা, চা, মধু, আমলকি, কমলা লেবু, পেয়ারা ইত্যাদি খেতে পারেন। ভাজা পোড়া কমাতে হবে, শীতে হজম কম হয়, তাই হালকা গরম স্যুপ জাতীয় খাবার খেতে হবে। জল খাওয়া কমাতে পারবেন না, কারণ শীতে তেষ্টা কম পায় বলে বয়স্করা অনেক ক্ষেত্রেই জল কম খায়, এতে প্রস্রাবে ইনফেকশন ও কোষ্ঠকাঠিন্য হয়। যে কয়েকটি রোগ শীতে সবচেয়ে বেশি বাড়ে তার মধ্যে হলো ব্লাড প্রেশার ও হার্ট। ঠান্ডায় রক্তনালী সংকুচিত হয়, তাই ব্লাড প্রেশার বেড়ে যায়। রোজ ব্লাড প্রেশার মাপুন, শুধু মিস করবেন না, ওষুধ মিস করবেন না, অতিরিক্ত নুন এবং তেল কমাতে হবে। হাঁটু ও জয়েন্টে ব্যথা, সকালে 10-15 মিনিট রোদে বসুন, ভিটামিন ডি পাবেন, ব্যথা কমবে। হালকা গরম শেক দিন, ঠান্ডা মেঝেতে খালি পায়ে হাঁটবেন না। সর্দি কাশি শ্বাসকষ্ট, ধুলো ধোঁয়া থেকে দূরে থাকুন। ইনহেলার, নেবুলাইজার যাদের লাগে আগে থেকে চেক করে রাখুন। ফ্লু ও নিউমোনিয়ার টিকা নেওয়া থাকলে এই সময়টা সুরক্ষিত থাকবেন, ডাক্তারের সাথে কথা বলে নিতে পারেন। দৈনন্দিন অভ্যাস, যেমন গরম ঘর গরম রাখতে হবে, রাতে ঘরে হালকা গরম জলের বোতল বা রুম হিটার ব্যবহার করতে পারেন, তবে দম বন্ধ যেন না হয়। আর সারাদিন বিছানায় শুয়ে থাকবেন না, ঘরের ভিতরেই হাঁটা চলা, হাত পা নাড়ানো অর্থাৎ হালকা ব্যায়াম করবেন। সর্ষের তেল বা ময়েশ্চারাইজার লাগান, না হলে চামড়া ফেটে ইনফেকশন হয়। চামড়ার যত্ন এইভাবেই নেবেন, পড়ে যাওয়া থেকে বাঁচতে হবে। শীতে পা স্লিপ করে বাথরুমে রাবারের ম্যাট রাত রাখুন, রাতে আলো জ্বালিয়ে রাখুন। দুদিনের বেশি জ্বর কাশি হলে ডাক্তারের কাছে যাবেন, বুকে ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদির জন্য ডাক্তারের কাছে যাবেন, প্রস্রাবে জ্বালা কমে যাওয়া ইত্যাদির জন্য যাবেন। তো শ্রোতা বন্ধুরা, শুনলেন এই সময়ে বয়স্কদের জন্য কিছু স্বাস্থ্য পরামর্শ। তো শ্রোতা বন্ধুরা, আর্যকাল অনুষ্ঠান আজ এই পর্যন্ত। এই অনুষ্ঠানে আবার আপনাদের সাথে কথা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর আপনাদের সাথে ছিলাম আমি অভিজিৎ।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজ সকালে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: রাষ্ট্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিং এর জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপরে বইছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির সমর্থন করেছে লুক্সেমবার্গ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি শ্রী মোদী 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই করিডোরের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
1: ডেডিকেটেড ফ্রেট করিডোর ইস্ট অর ওয়েস্ট।

0: दोनों देश के लिए बहुत बड़ी एक बैकबोन की तरह है ट्रांसपोर्टेशन में। वो प्रोजेक्ट अब कंप्लीट हुआ पूरी तरह से, उसको माननीय प्रधानमंत्री जी राष्ट्र के प्रति समर्पित करेंगे। ये परियोजना ऐसी है जिसमें कई वर्ष लगे, 2014 में प्रधानमंत्री ने उस काम को हाथ में लिया, हाथ में लेके जितनी भी उसमें प्रॉब्लम्स थी उनको सॉल्व किया।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9,700 কোটি টাকা মূল্যেরও বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন এবং সভায় ভাষণ দেবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। এবারের সম্মেলনের আলোচ্য বিষয় সাধারণ মানুষের জীবনে ও ব্যবসায়িক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও অন্যান্য উন্নত প্রযুক্তির ব্যবহার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী সিং বলেন, 2016 সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য হওয়ার পর ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর কার্যকর কূটনৈতিক মনোভাব এবং দূরদর্শী নেতৃত্বের ফলেই এটি সম্ভব হয়েছে।
2: भारत 2016 से पहले MTCR मेंबर नहीं था, जिसके कारण हम ब्रह्मोस मिसाइल की रेंज एक सीमा से आगे चाहते हुए भी हम नहीं बढ़ा पाते थे। लेकिन हमारी गवर्नमेंट के सक्रिय डिप्लोमेसी और दूरदर्शी नेतृत्व के कारण हमारा MTCR के हम सदस्य बने और उसके बाद ब्रह्मोस की रेंज भी बढ़ाने का काम करने में हमने कामयाबी हासिल की है। और आपको पता ही होगा कि पिछले वर्ष ऑपरेशन सिंदूर में ब्रह्मोस मिसाइल की क्या भूमिका रही है।
1: শ্রী সিং বলেন, সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন বাড়ানো এবং অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠন সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছে। ভারত বর্তমানে 100টিরও বেশি দেশে প্রায় 38,500 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে বলেও শ্রী সিং উল্লেখ করেন। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা DAC সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবিলায় ব্যবহৃত রেকি ভেহিকল, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বত্র ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপি জানিয়েছেন, শহর ও গ্রামে 25 দিনের ব্যবধানে LPG রিফিল বুকিং এর জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোপি জানান, LPG সরবরাহের বর্তমান পরিস্থিতির উন্নতি করতে সরকারের এই পদক্ষেপ। এর ফলে রিফিল বুকিং এ যে ব্যাকলগের সমস্যা রয়েছে তা মিটবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, এখন শহর বা গ্রাম নির্বিশেষে সমস্ত গৃহস্থালী LPG গ্রাহক 25 দিনের ব্যবধানে রিফিল বুক করতে পারবেন। দেশের কয়লাখনি এলাকায় বৃষ্টির পরিমাণ কমায় কয়লা উৎপাদন ও বিদ্যুৎ ক্ষেত্রে সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি কোল ইন্ডিয়ার দৈনিক গড় কয়লা উৎপাদন 35% বেড়ে প্রায় 18,30,000 টনে পৌঁছেছে। প্রবল বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজ্যের বারেলি, এটার শাহজাহানপুর, বাহরাইচ এবং লখিমপুর খেরি জেলায়। ভারী বৃষ্টির জন্য বারেলিতে আগামী 2 দিনের জন্য সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠাতে নৌকা ও মোটর বোট মোতায়েন রয়েছে। বন্যার পর সংক্রমণ ও জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার প্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। অন্যদিকে বিহারে বন্যা পরিস্থিতি এখনো গুরুতর। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। 13টি জেলার 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের 29 লক্ষেরও বেশি মানুষ এখনো পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে নিরাপত্তা পরিষদের রদবদলের প্রয়োজন। বিশ্বের দরবারে ভারতের গুরুত্বের কথা মাথায় রেখে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিস্তারের প্রয়োজনীয়তার কথা বলেছেন জেভিয়ার বেটেল। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন

লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। পাশাপাশি চলতি বছরের শুরুতে তার লুক্সেমবার্গ সফরের উল্লেখ করে বিদেশমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের নেতৃত্ব একাধিকবার পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছেন। বিদেশমন্ত্রী আরো বলেন, বাণিজ্য বিনিয়োগ ও আর্থিক সহযোগিতায় এই সম্পর্কের মূল ভিত্তি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে একটি পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর উপসাগরীয় দেশ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি, সামুদ্রিক সহযোগিতা এবং মানুষের মানুষের যোগাযোগের ক্ষেত্রে ওই অঞ্চলের সঙ্গে ভারতের দীর্ঘদিনের অংশীদারিত্ব রয়েছে। চলতি সংঘাতের মধ্যেও সেখানে বসবাসকারী প্রায় এক কোটি ভারতীয়র কল্যাণের দিকটি সুনিশ্চিত করা, দেশের জ্বালানি ও সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের বিভিন্ন উদ্যোগের কথা এক্ষেত্রে তুলে ধরেন বিদেশমন্ত্রী। পরবর্তী প্রজন্মের 6G নেটওয়ার্ক তৈরির আন্তর্জাতিক উদ্যোগে আমেরিকা সহ 24টি অন্যান্য দেশের সঙ্গে সামিল হয়েছে ভারত। মার্কিন বাণিজ্য দপ্তর সমাজ মাধ্যমে একটি বার্তায় জানায়, নেটওয়ার্ক প্রযুক্তিতে নিরাপত্তা ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ভারতের এই পদক্ষেপ উল্লেখযোগ্য। আমেরিকার নর্থ ক্যারোলিনায় আয়োজিত G20 সম্মেলনে উদ্ভাবন বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদা ও মার্কিন বাণিজ্য সচিব হওয়ার্ড লুটনিক এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে দুই নেতা টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 6G প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়েও তারা কথা বলেন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পণ্য যাত্রী পরিবহনের ব্যবস্থা আলাদা করতে এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের সঙ্গে যোগাযোগ উন্নত করতে গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি হাপুড় বাইপাস পর্যন্ত 105 মিটার চওড়া একটি রাস্তা নির্মাণের প্রস্তাব দিয়েছে। লখনৌতে গতকাল শিল্প উন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্তের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের নতুন দিল্লি সফরের প্রাক্কালে ইরান ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে আশা করা হচ্ছে এই সফর দুদেশের বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে। এক সাংবাদিক সম্মেলনে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই নতুন দিল্লির সঙ্গে তেহরানের দীর্ঘদিনের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। আহমেদাবাদে আয়োজিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী নিজের দেশের সরিতাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখিস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। এদিকে এই প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত 4টি স্বর্ণপদক জয়ের লড়াইয়ে খেলতে নামছে। চলতি বছরের এশিয়ান গেমস আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় শুরু হবে। অক্টোবরের 4 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 17 সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দলের খেলা দিয়ে যাত্রা শুরু করবে ভারত। ক্রিকেটের পাশাপাশি হকি ও কবাডিতেও খেতাবের জন্য লড়াই করবে ভারত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হচ্ছে। আগামীকাল অর্থাৎ 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলো স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28শে সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4597টি আসনে ভোট গ্রহণ করা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে গতকাল লোকভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ কমিশনের অন্যান্যরা। সাক্ষাৎকালে রাজ্যপাল কমিশনকে ডিজিটাল ভিত্তিক অভিযোগ গ্রহণ ও কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সুসংহত করার নির্দেশ দেন। এর মাধ্যমে যাতে অভিযোগগুলো সময় মতো নিষ্পত্তি নিশ্চিত করা যায় এবং বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের আবেদন নিষ্পত্তিতে কোনো ধরনের বিলম্ব না হয় সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। রাজ্যপাল বলেন, ত্রিপুরার প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের যুব বিষয়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ বা VBYLD 2027 শুরু হয়েছে। এর প্রথম পর্যায় হল বিকশিত ভারত কুইজ। গত 17ই আগস্ট থেকে শুরু হওয়া এই কুইজ চলবে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত। মাই ভারত ত্রিপুরার পক্ষ থেকে রাজ্যের 8টি জেলার যুব সমাজকে বিকশিত ভারত কুইজে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল এক আদেশে সব লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী 10ই সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলেছেন। এই আদেশ নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তবে কর্তব্যরত পুলিশকর্মী, আধাসামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, সশস্ত্র বনরক্ষী, ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা এই আদেশের বাইরে থাকবেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগামীকাল বারাণসীতে নবম রাষ্ট্রীয় পোষণ মাহ 2026-এর উদ্বোধন করবেন। এবছরের পোষণ মাস কর্মসূচি মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং দ্বিতীয় পর্যায়ের পুষ্টি প্রকল্পের আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামের নির্দেশিকার ভিত্তিতে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে প্রথমবারের মতো রান্না করা গরম খাবার পরিবেশনের তাৎপর্যের উল্লেখ থাকবে এবং SNP মেনু বোর্ড বাধ্যতামূলক করা হবে। উল্লেখ্য, রাষ্ট্রীয় পোষণ মাহ অভিযান 2018 সালে চালু হয়েছিল। বর্তমানে এই অভিযান নারী, শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে পুষ্টি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে। এই অভিযান আমাদের অঙ্গনওয়াড়ি, আমাদের নিজেদের এই মূলমন্ত্রের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে জানিয়েছেন, বিলুনিয়া এবং সাবরম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জনসাধারণ এবং যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখিত সময়ে 4 জনের বেশি এক জায়গায় সমবেত হতে পারবেন না। জেলাশাসক আদেশে জানিয়েছেন, বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, খেলার মাঠ থেকেও জীবনে বড় সাফল্য অর্জন করা সম্ভব। নেশামুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। গতকাল পানিসাগরে রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি এই কথা বলেন। পানিসাগরের RCP কমপ্লেক্সে রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টসের জুডো প্রতিযোগিতার অনূর্ধ্ব 14-17 এবং 19 বছর বয়সী ছেলে ও মেয়েদের জুডো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজ্যের 8টি জেলা ও স্পোর্টস স্কুল থেকে 260 জন খেলোয়াড় অংশ নিয়েছে। ক্রীড়ামন্ত্রী স্পোর্টস স্কুলের অতিরিক্ত ক্লাসরুমেরও দ্বারোদ্ঘাটন করেন। TFA পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গতরাতের খেলায় 9 বোলার্স ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় 9 বোলার্স ক্লাব 2-0 গোলে ফরওয়ার্ড ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় উত্তর ঊনকোটি, ধলাই, গোমতী ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককটমা পরিব সমীর দেব বর্মা নই সাই নই সিদক বিশ্বী ফিলচুকু পোষণ মা খানা বারাণসীব চেঙির জাগানো কেন্দ্রনি বরিতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী আবনো চেঙিরওয়ানো তাকলাইনি অপোষণ তালনি ওয়ানসক মঙ্গবাগংখা হামারি অঙ্গনওয়ারি হামারি জিম্মেদারি মিশনক সক্ষম অঙ্গনওয়ারি তাই পোষণ টু দুই দশমিক শূন্য নি বিশিং খবজাক চাকলম সাখাম তাই চেরাইরগনি পুইলে বেরেমনি রংনি সাকা আলাইজা ফান বক্সিন জাগানো চামুং ডাল বিদাল তাই নাংমাসক প্রোটিন অঙ্গনওয়ারি কেন্দ্র ও কুতুং কুতুং সংযাক চামুং যত চেরাইরগনি মানজামুং তাই চেরাইরগনি পুইলে বেরেমনি হামক্রাই চাকলাইনি সাউংবতাংনি নাহারমুং বুবাক শিক্লাতাই থং হামক্রাই নাইখংনি শিক্লা হামক্রাই বেদেকনি সাকথারমুংবাই হাক্তর গনাঙ্গে হামসাজাক ভারত ইয়ং লিডার্স ডাইলগ এবা ভি বি ওয়াই এল ডি নই সাই নৈশি সিনি চেংজাকা চেংজাকমানি পুইলা বেরেমংখা বিকশিত ভারত কুইজ থাংনাই আগস্ট তালনি সিসিনি সালমারিনি সিমি চেংজাকমানি অ কুইজ টঙানো সেপ্টেম্বর তালনি থামসি সালমারি জরা মাই ভারত ত্রিপুরানি বখাকতে হাসিনি কাইচার হাঙ্করনি শিক্লারগ্ন বিকশিত ভারত কুইজ গবাং খাই মানজাকনানি কবকমুং নারজাকা এডিসি ভিলেজ কমিটি চংবারি ও চংবলাই ইয়াফরানি তিনি পাইথাক সাল খনা চংবলাই রগ্ন আমজগী নাইজাকনাই চংবলাই রসানানি পাইথাক সাল সালসিসা সেপ্টেম্বর খুরসাইমানো বসকাংনি নৈশিসার সেপ্টেম্বর সালো কাই বারা চারসিসিনি ভিলেজ কমিটিনি যতই ব্রী সাই বারা চুকুচিসিনি আসুকথায় বোট নাহার জাগানো হা আরি আমচাইও টংকচাংতাই বায়াবসারি মথংনারনা বাগৈ সালগ্রা ত্রিপুরা হাংকরনি বিলুনিয়া তাই সাব্রুম মহকুমানি ভারত বাংলাদেশ হা আরিব কিসাসক কাসমু রাইজা ফনাংজাখা সালগ্রা ত্রিপুরা হাঙ্করনি হাঙ্কর নাইকলফাং দাগিমুং রেখা বিলুনিয়া তাই সাব্রুম মহকুমানি ভারত বাংলাদেশ হা আরিনি সিমি বারা মিটার আমচাই জরা হর দামচানি সিমি তাইনি সালনি ফুং দাম্বা জরা টংকসং বরক তাই মালখুং থাংলাই সুথানি কাসমু রাইজা সাকলাইখা খুরসাজাক জরাব খরক ব্রীনি কবাং বড় কাইসা জাগাব কথমইমান গ্লাগ হাঙ্কর নাইকলফাং দাগিমুঙ সাকা অ কাসু রাইজা তুই আরগ্ন কেবেঙ্গি কেরংনি রাইজাতে ইয়াফ্রি নাহারজাকনাই ভিলেজ কমিটিনি চংবরি কাহাম করংতাই কচাং কচাংখে খালাইনি বাগৈ সিপাইজলা হাঙ্করনি হাঙ্কর নাইকলফাং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল কাইসা সাকলাইমুঙ বেবাগ লাইসেন্স মানজাক সিলাই পাথামরগ্ন জানিজা থানাব জমারানানি দাগিমুং রখা হাঙ্কর নাইকলফাং দাগিমুঙ সাকা সিলাই পাথামনি লাইসেন্স মানজাক টংনাইরক বসকাংনি সালসি সেপ্টেম্বরনি বিশিং জানিজা থানাব জমা মারবাইনাই অ দাগিমুং চংবরিনি সামুং পায়াসাক জরা টঙানো তামুখে ডিউটি খ্লাই টংনাই নাইমাথাং আইতাল তৈনি বদল বলং মরগনাই তাই ব্যাংকনি নাইমাথাং টংনাইরক অ দাগিমুংনি ফাতার টঙানো থংমন্ত্রী টিঙ্কুরাই সাকা থংনখলানি সিমিব লাংম কতর চাসামুং তুবইমানো ফেকমুং কারজাক হদা সনামথানি থংমুংনি সামুং সরসাবাইয়া মিয়া পানি সাগর হাস্তে বেরেমনি স্কুল স্পোর্টস বাতাইমুঙ বাতাইমুংন চেঙেরিওই ব অকক সাকা পানি সাগরনি আর সি পিই কমপ্লেক্স হাস্তে বেরেমনি স্কুল স্পোর্টসনি যদু বাতাইমুঙ সিব্রী সিসিনি তাই শিশুকু উমর জরানি চলা তাই ব্রেরগনি যদু বাতাইমুং সংসাজাগ নখা সালথামনি ও বাতাইমুঙ হাস্তেনি কাইসার হাঙ্কর তাই স্পোর্টস স্কুলনি নৈরা ডকচি থংনাইরক মানজাগৈখা থংমন্ত্রী স্পোর্টস স্কুলনি আলাইজা তাংজা ক্লাসরুম রকনব ফিয়গেরেখা টিএফএ বাই নাইকলজাক চন্দ্র মুকুমু অরনি পুইলা ডিভিশন লীগ ফুটবল মিয়া হরনি থংমুঙ নাইন বুলেটস ক্লাব কপ্লাই ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংযোজাক থংমুঙ নাইন বুলেটস ক্লাব নই বুকসা গোল বাই ফরওয়ার্ড ক্লাব মেসেনখা সদর ইন্টার স্কুল ক্রিকেট থংলাইমা ও আসাম রাইফলস পাবলিক স্কুল ন উইকেট কাইসুকু বাই মেসেনি চ্যাম্পিয়ন অংখা বরদুয়ালি হাই স্কুল নেপকু থংখলাও সংযোজাক ফাইনালও পুইলা ব্যাট খেলাইনা অংখরে আসাম রাইফলস নৈশি ওভারও উইকেট কাইবা কমাওই রান সারা চি তিসাও ফিরকমুঙ থংনা অংখরে বরদুয়ালি হাই স্কুল উইকেট কাইসা কমাওই কপ্লাই ইংনানি বাকি নাংমানি রান তিসাইনা হারো কপ্লাই বদলনি অনুভা পাল রান ডকচিথাম খেলায়ী প্লেয়ার অব দ্য ম্যাচ মাংখা তাবুক নবাটিবারি ককটমা বসকাং দামনৈ সিব্রীয় সালসি উনকোটি ধলাই গুমতি তাই সালগ্রা হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতি ফাইমানো হই হজাগ্রখা বয়ার খক নাইখং তিনি সালনি তুমারি সাকাও থামসি তামতি গিরি সেলসিয়াস গানাগিরি টঙিমানো আগরতলব তিনি আইসুগ খামানি তুমারি নৈশিদক ডিগ্রি সেলসিয়াস ককবরমাই ককটমা পরিমুং তাবুকনি বাকি অরণ পাইখা উলনি ককবর ককটমা আওয়াই গানো তিনি সানজা দামসিনি তামই সতী ব্রীচি বাব
1: এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রীয় ককবরক স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন রবীন্দ্রসঙ্গীত গীতালি অনুষ্ঠানে শিল্পী প্রতিমা মল্লিক।

অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি বেলা শুরু ছবি থেকে, শিল্পী শ্রেয়া ঘোষাল।

বন্ধুরা আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি শতরূপা ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

গীতি অনুষ্ঠানের সবশেষ গানটি শোনাচ্ছি তুফান ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান ছায়াগীত অনুষ্ঠানে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

অনুষ্ঠানে এবার গানটি শোনাচ্ছি বেতাব ছবি থেকে। শিল্পী রয়েছেন লতা মঙ্গেশকর এবং সাব্বির কুমার।

অনুষ্ঠানের গানটি শোনাচ্ছি, পেয়াল ঝুঁকতা নেহি ছবি থেকে। শিল্পীরা হলেন লতা মঙ্গেশকর এবং সাব্বির কুমার।

অনুষ্ঠানে এবার এই গানটি শোনাচ্ছি। হেনা ছবি থেকে শিল্পীরা হলেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ আজিজ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি মস্তি ছবি থেকে, শিল্পী আনন্দরাজ আনন্দে।

অনুষ্ঠানে এবারের গানটি শোনাচ্ছি, কুমার শানু এবং আশা ভোসলের কণ্ঠে, দিল কা কিয়া কসুর ছবি থেকে।

অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি, রং ছবি থেকে, শিল্পী কুমার শানু।

অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি। গীত ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

যাবে শঙ্করাবে করিবে আহ্বান, নীরব হই নম্র হই পর করিও প্রাণ, ধর্ম যাবে শঙ্করাবে।

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন ভজন, শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র।

বিখ্যাত কণ্ঠশিল্পী ভজন শিল্পী ছিলেন সুদীপ্ত শেখর মিশ্র। আকাশবাণী মিলনিয়া কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এর অব্যতি পরেই শুনবেন এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

你的美大力真不一般的难阿吉阿塔拉那念

这不也来在的我一二个门的开门若说的

姨，这个月已在的来姨，俺们离开嘛，若说的来你上。

0: আশিক জোড়া চাঁদনি মারাক নিখরাঙ্গ রেচাপ মখানা রেজাক পান্দাও হাচুকনি খরাং হাচুকনি রেচাপ মং পান্দাও চাঁদনি মারাকনি রেচাপ মং আশুক জোড়া খানা রেজাকা তাবুক ময়াল শান্তি কাইপেংনি খরাঙ্গ রেচাপ মং খানা রেজাকায়
1: আই নুন জান্দ।

Oh, oh.

lạc ca rồi ngàn.

Malacca.

꽃사야 반호 기샤 나시가 어머도 어야나래 꽃사워 흔들

아버지 꼭 나를 들어 어서야 계량래 나버로 파이네 서야 야말래 아바보니 꽁나루 도로 어서 살래 어리바고 이파이데 서야

0: 어서여, 어서여, 목줄라 다 보노를 대서여. 아, 다 모두, 어야 박네, 어떻게 될러, 시를 남고, 모두, 모두.
1: 하수리 르잡몽 반다고, 아수사라 카나르 자카 쇼키니 데볼마니 르잡몽, 어머니 러글러기는 하수리 르잡몽 반다. অরণ পাইখ্যা তাবুক খানা বাই দি তাবুক শাক জরানি তিনি নি কক তোমা নি কক বখরক রক নেশে নিচিতক বিশিনি ফিল চুকু পুষণ মা খানা বারাণসী ও চেঙ্গে রাজাগান কেন্দ্রনি বরেইতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী আপন চেঙ্গে রুয়ান এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি ও চংবলাই আফারনা নীতিনি পাই থাকসাল খনা চংবলাই রক্ন আমজগই নাইজাক নাই চংবলাই রসানা নি পাই থাকসাল সালচিসা সেপ্টেম্বর থুং মন্ত্রী টিঙ্কুরাই শাখা থুং নখলানি সিমি ব লাংমা ও কতর চাষামং তুবুইমানো ফেক মুং কার্যাক হদাস নামথানি থুং মুং নি সামুং সূর্যাবাইয়া মিয়া পানিসাগর হাসতে বেরেমনি স্কুল স্পোর্টস পাতাই মুঙ্গ চেঙ্গির

0: পানসুকমং কে বো কতর কে বো চিকন কে বো গনাং কে বো বিগ্রা উংয়াউই যতন সামুং খ্লাই সাক সাক নি চিনি মং নামনানি এবা সাক সাক নি নাহার মং কচুকতি সানানি অবনি শেপ রজাকনানি বাকি জং রং সরং জানানি নাও দেখাই সঙ্গে বড় রকমই সাক কাহাম টংনানি আবন ব সিনানি নাঙ্গো বড় রক তাই গবাং মা ফাইসিংতি জং কাহাম টংনানি নো জং বাই থং সাইমা না হংকে রং করং উনানি নাঙ্গো অবনি বাগি নো তিনি নে অ শাল নো জং বাই কে পালাই মান হংকে যে রং ফরং মুং নি সামুং গো টংগো বরক তো শাল ব্রুম নো বরক নি রং নো রুই টংগো ফিয়াবা অ সামুং নো কারি তে গুবন সামুং গো টংনাই বরক তিনি নে অ শালো বড় রকনি থানি ও বিজাব ইয়াফারমানি বিশিংতি পালাই মানো এবা বাইথাং তিনি অ শাল নো পালাইনা বাগৈ বাইথাং নো থাঙ্গি পরিরিনানি এবা রং ফরংনানি ও ইয়াপ্রিনো নানানি নাঙ্গো আবহাই খ্লাই জং পালাই মানো তাই গবাং মা হাফাং পাই নাইকলজাক তাই নাইকলজাক ইয়া রং নক রক দঙ্গো আরো রক থাঙ্গি জরাই রক বাই রং সরংনানি নাংমানি কক নো বরক নো সাবৈ খানার মান বিশিংতি বজং অশাল নো পালাই দঙ্গো হাইকে অশাল নি নাহার মুং আবো মুখথং উংথং চিনি ও হদাও চিনি হাস্তে হাক্তর হায়ুং কতর যতন রং সিরংনানি শেপ মানথুং যত চেরাই বিনি চেরাইনি উমর রংনকো থানানি শেপ মানথুং তাই সাকনি বাইথাংনি চুগিয়া উংমুং নো উকলগত নুই কুচুক জাগাও কুচুক থায়ো আচুক থাইস নামে মানানি চুক বাইথুং অবনংখা তিনি শালনি পালাই মুংনি নাহার মুং হাইকে ফাইজিচং তিনি ওয়ানসুক মুঙ্গ থাংলাইয়ানো তিনি ওয়ানসুক মুঙ্গ আং তে কাইসা কক্নতি ওয়ানসুক নানি মুচুংগো আং কইনাই খনাওই টংনাই দাখুকতাই বুকুক সং নরক আং বাই কক দুক্তি কুরংদি নরক অরনি কক দুক নাম্বার তো সাইন মান বাই যতন আং খাখলাইও কে নরক কক দুক্তি কুরঙ্গি আনো লগেরে দি তাই নরক নে ওয়ান সমং সাকলাই দি তিনি জং সালাইয়েনো সোশ্যাল মিডিয়া চিনি লাংমাও বসকনাং আবনতি ককলাম আং খাচঙ্গ নরক যতনতি আর তংবাইনা কক দুক্তি কুরঙ্গানি বাকি আং যে তাবুক পইলা ও পান্দা খানাই তো এবা অরণি কক দুক নাম্বার সাইমানিয়া বরকনি বাকি আং কক দুক নাম্বার সাউর অবংখা 0381-232-6253 আং তরুক তরুকে সামাবা রমইমান খানা হানে হাইকে নরক আং বাই করং দি কক দুক্তি নাই নাই কক দুক কে বুতা দতং হ্যালো করং ইমালিয়া কে বুতা তং মানে হ্যালো
1: আপ জিস ব্যক্তি সে বাত কর রহে হ্যাঁ উসনে আপকি কল কো

0: 们的来嘛，你阿婆看太阳的不？我一看你带下来，俺快太阳当快下的不？我婆妈家在江上的样子不？他
1: 们呢？伯伯伯？
0: 正大伯俺那里，出家没得我奶吃。
1: 嗯。
0: 我俺那碰到奶吃的。
1: 嗯。
0: 给奶吃那个。阿家个能带啥那草个啊？奶奶你不信，真的对婆那么对是不啦？你带些菜地的话，你家不看草的，我只在家个哒。
1: 嗯。
0: 哎，那天那一能不靠树种，你拿去给种了地去弄在俺里没得哦。他拿我拿去给种的喏啊！那带些蛋拿了乌托的现在，他还没有不以为拿去给种的，不靠了我拿去种的很难看，结果不如那哒。
1: 嗯，
0: 那你拉了带小婆那还没不到那还没不能吃吧？
1: 嗯，
0: 啊，那不是啥个都没了。那个，婆那嘞好像还没还吃不了噻，一点吃不了。那带呀，比起我带过多个人嘛，那社交媒体啊，对那啥个来的嘛，人家不看咋子讲你这个？
1: 嗯，
0: 那你可能带着你了，确实能不好做准的。但我阿不给些哪些种的，晓得吧？也该看你咋子讲。
1: 嗯，
0: 阿不白吃的，还在讲嘛？你讲噻，那带。你的给你哭的心可能我心里不好发现他还蛮的像我其他蛮的像我他你也不害得他他说还没这样
1: 没来给还没好তাও বাই সয়াতি বহংকে সাও যে সোশ্যাল মিডিয়া ও কাছে পোস্ট নুখা নুখাঙ্কে আবার কেবনি পার্সোনাল পোস্ট রোগ আবার রোগ না সে যা যা গিয়া হানি সাব মানে আমন বচ্চে খানা তো যে গিয়া হাই রোগ যাক তাঙ্কে আও গাই যে ন যে কবাং মা যে অঙ্ক রোগ ফুনুক মানে নিউজ ফানহন কথা চিন তাবুক যে অমহাই তা আংদি অমহাই মা চায়া এবার তাবুক হদা ওম তি হাই হামি আঙ্গি টঙ্গু নি ফুনুক মানে আবো তা আংদি আবো মথাক না থং আমি রক নি সে আবনো তো খালাই লাইও ফিয়াবার বড় রকমকে আবনো সেরং লাইও তে তাবুক যে চিনি হদাও হামিয়া চাইয়া আঙ্গি টংমা রং কবাং ফুনুক জাগো থাইছিং তাকু জন বসাকা যে ব অবনো চা জাগিয়া অঙ্গো ফিয়াবা অবনি নাহার মঙ্গলে কবি ন ব হামিয়া খালাইকে আঙ্কে বন বড় বিস্কাং ফোন গই রেখাঙ্কে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে ফোনকে বল আচিমা সিংসাং নাই এঙ্কে ব অসামুং মা ইয়া কার নাই এঙ্কে অবন অবশ্যই নাহার মুং ফিয়া আমাকে ফোনক মানে কে তাবুকে অব আমাকে লমই থাঙ্কা যে তাবুকে যে সিগনু গ বড় রক লাচিলিয়া তাবুকে তেব সে সেরংলাই মা হাই এঙ্গে থাকছিও ঠিক আছে কক দুগ করেন নাই এনে হ্যালো
2: হ্যালো ভাই
1: হ্যাঁ বিজেশ
2: নানব
1: হামবাই নাই বাকি তিন পানো নানো বেলা খে হামচাক মং ফারো কবাং মা তাইলাম সগো তিন নিচে নি কক নি কক বথমা সাইমান খানাবলে
2: বেলা 내 대어 진교 한나라 공동할만 해야 돼 봐. 한야 남이니까 아버지 내대로 땀나 땀야 아버 아버 롤라이트 동할사 해야 돼 봐. 어머니 한나라 강가 보이바 할게 한나라 그런 하나 어머 기사완 그대로 롤라이트가 될까는 다나자 이제 어머니 바그이 한나라 그만이 될까나 한가 다들 잡다.
0: 我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话，我们的话
2: khăn tàu ăn lên mà nó dùng áo bó rồi bó cứ nó lạp phòng là lạp áo bó ăn tới nó còn có đơn khai dễ ai mà nó cháu ăn rồi nãy áo bó cũng gì nó bỏ lên là gì áo bó tay cho ai nó để làm bó cái thế nó chỉ cần nhớ đâu nãy này là bỏ ra bỏ đi nãy rồi lấy cái rồi thì đó mà đi à tàu bút người ta một chút tiền rồi cứ đi thôi nãy rồi bỏ đi nãy rồi áo bó bỏ lại cái nào মানে একদম মানে গুগল পে স্পিকার না রো গ্রাংকার না রো পদরা পো দল বিতে তঙ্গ এবে বা কারণ দল গই অসুকেল নদে আর দলে কেন পাহাম না কা খা খলাই বাই
1: আবন
2: দলে কেন রাং সং নে আফু কুরি নি মন দলে কেন বন সি নি এ না বা গুরু মন ওয়ান তো গই নি আর তো লাগে বা কি কেন
1: มาไปได้จ้ะกะหำนมารละไงกะหำนมารละไงเฮ็ดได้บ่อืมนี่ก็เนาะโอ้หำรอกซะมาเลยดิกะหำนมารละก็กะหำไงอันนั้นน่ะก็กะหำไงไงจ้ะเอามันได้ก็นะอันเดอร์ปาซะนึกสิไปเนาะกะหำนะอือๆอ้าวๆดอกอ่ะหำไปหำไป তাকুক বিজেস দেখাইছা পয়েন্ট সাকা বঙ্গে যে সোশ্যাল মিডিয়ান বিশিংতেই যে গবাং মা সেরঙি মানু যে তাবং নগু তাবং আংখা চঙ্গ আং যে হাইনর বংখানা হানে তামগাই আং চাইনা নুকিয়াকো চাইনা ও থাঙিয়াকো হাইফান আং চাইনানি গবাং মা ব্লক রক নুগো চাইনা ও বড় রক থাংমানি আরো বেড়াইজাকাই থাই রক ন ফুনুগো চাইনানি বড় রকনি তমুং চামুং ন ফুনুগর জাপাননি ফুনুগর ইন্দোনেশিয়ানি ফুনুগো যেন আমরক নাই যেন থাঙিয়া ফানো আমনতি যেন শিউই থাঙো গামাই কেন পদ্রে পদ যেন সংমুংনি ব্লক রক নুগো সংমু রকনি ব্লক রক নুগুই যেন সাইমানো যে ব বহানি বড় রক বহাস্তেনি বড় বহাক্তনি বড় বজলফানি বড় রক দেখে সঙ্গীচা আবো বজন সাইমানো যেন নিজে ব আবো হাই কেন সঙ্গী চাইমানো তাই ইউটিউব কাইসা কোসা হিনজাগো ইউনিভার্সিটি হিনজাগো গে ও ইউটিউব নেন যে সাপানো টাইপ খাই রুদি নব সাইমানাই নেন সায়েন্স নতুইদে সাইমানামুচং নেন জিওগ্রাফি নতুইদে সাইমানামুচং নেন কারেন্ট এফেয়ার্স নতুইদে সাইমানামুচং নেন তামনো সাইমানামুচং যে সাপানো খাই দি নব মানো গুগল ইউটিউব চং মানো গে নেন তাবো কম্পিটিটিভ এক্সাম রানানি সেবুক খাইনি বাকি তাবো তো কম্পিটিটিভ এক্সাম রেখে মানি মানিয়া অবনি বাকি বোন ও সোশ্যাল মিডিয়া নো নামুগো ফুনাঙ্গে নিয়া রঙে মানো হ্যালো হ্যালো হ্যালো হি সাবং
3: খা
1: হি দিবর কাহাম ও তাকে গবনি কাহামদা এনে নি ততরা মো মুংস সুকন খানা না
3: ততরা কি সা মানে কোকো মানে কোন সময় যা মানে কোকো গুন ক
1: খরাং বাই খাতা না হুম সাদা সা
3: এমন কোন থাকে তুই কোন নুন কোন ফং এটা তাই নেন কাও মানো
1: 그러니까 자부 그 비티 짜 정어.
3: 비티 짜 정어 뭐 하자 봉사리 뭐 또 뭐 하자 비티.
1: 아 아. 해변 어커랑 어떻게 꺾다 사디. 다 지리 디다.
3: 응, 그런 거를 꼭 상가에 뭐네.
1: 대우 바리.
3: 뭐네 파양가 그런 거.
1: 아니 뭐라 뭐라 뭔데 하인 거 건강 상가에 너커랑 바이통 아 건. 상가에. 아, 티크등 농디 가르글 클라디 티크등 옷 제 떠트라워 제 티크등이 어 제 밥통 만에 아무나 파낭 허가한게 뭐 떠트라 아람만우. 아부부로 허루 이. 러허가나. 오, 아, 차, 차. 말레키 카함. 안 가이. 하?
3: 이게 꼭 보러 가지 사진을 나와.
1: 차디 아버노.
3: 응. 미디어 또 발매는 미시도 겪고.
1: 응.
3: 문화 생산에 프로바 생치가 속으로 생각해 그때 죽게 미디어 때리고.
1: 응.
3: 싱가포르 수도 부드러워 좀. 자꾸 또 몸을 하면 부서 부서 막 가게 끊어 펑 가게 먹었다.
1: 응.
3: 그렇게 바이오시에
1: 또 보내 했나 에스라마 좀 뭐만 봐요 뭐 하자 아우 아우 그래도 스마트폰 스마트폰 이밖에 하인 카타 가이
3: 잡고
1: 잡고 저 노는 날 지금이 어렵고 좀 뭐가 봐 내가 지금 거기 좀 왔다 뭐 아주 공가 컴퓨터 속 틀었다 아우 해봐 소셜 미디어 지금 다부 페이스북
3: 페이스북 그렇죠. 난 이랑 막가루가 되게 생겨도 될 정도가 아래 그냥 보러 팔려도 지출이 안 가리 될 정도로. 내 토복자 뭐 재미 양 건가. 뭐 이런 말이 있고 지금 아직 시야 건가. 그들 미지에 대해서 뭐라 먹도 감 탈만하고.
1: 근데
3: 호단에 뭐가 친게 되는 뭐가 친이 이제 더 바보로 그룹 그러자. 뭐 부모니까 이제 한 명 보고 가입한데 뉴스 봐 당하는 봐 랑시 많았고 열래.
1: 아버노.
3: 이더 보내서 속이자 내가 한못 되는가 한 몇 손 그런 걸 조금 내잖아 봐. 내가 지금 한 면에서 그 보는 거 감을 알아보더라고. 뭐 해놓고 질문이 하나 안 이제 언어를 가려고 꺼냐면서고. 한 명 가지 한 명 다 보니까.
1: 아아.
3: 난 그런 게 뭐 내가 지금 특징 뭐가 벌어진 거야 사무소가 한 명 그러고 한 명 다 들어가 알아 아무튼 보는 거래. 안 가서 라마 고르 쪼가가 라마 야지 타고 오면은 부르면서 나 그래야지 벤트 그렇게 비나고 서고 오늘 분야 그래봐 벤트 구리와 보라 얼 아무 힘도 니봐
1: 아부나 아부나
3: 뭐 하러 가 아니 뭐가 와 이 가깝다
1: 말라시아
3: 뭐 하지 않을까 싶은 것은 언니 보스는 가 보러 봉이 봉도 대방 가죠 봉이 그걸 좀 무슨 문제
1: 함이야롭노
3: 我来接不，就跟你们地方，你看我婆，还看我婆，我那不在家婆，我都过来在东边，还没去，在那高楼上在做什么，俺们作业在忙。啊啊，阿伯，俺们学校里面在摆什么摆，你们那一帮人都俺打工不够钱，不从你那干，干啥弄？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？干啥？
1: Chao Jenny Nicok Kanawi, the Koroksa Borok Habits as Aknai, the Koroksa Borok, Bini Jayano, Bujiwi, but Charina Nibaki Shaktarnai. Abahai, Kok Rokchen Kanaka Hankai, Abo Beleke Chao, social media. Ang social media Nikaham Nikok, Sanatangangai, Shanamuchungo, J, social media ni fan kin to Belike. Tabu Koroksa. Kok musik tamnai jeng jaluk like ya bono cuba nanango ang korok sekorok ni borok cuba ui engya pal pal jodoh nu kisah kisah ke cuba hangkai bini cuba bung ngui tangu hangga hangkai abo jeng social media ni bising ti crowdfunding thlai ui bono cuba imano jeng mai thlai marok nu bu nu gui tongo jini social media ti borok rok rang pusha cuba lai chak hamia rok no chak ham nani bagi sak thalai mani abu rokhai chamung ga social media ni beleke kaham. Hello.
4: Hello.
1: Hey, chapung kha.
4: Angke jinai hatai ni Govindor bini.
1: Govindor sinai Chompok Nagar.
4: Chompok Nagar.
1: Nana lam sago tini ni pandao.
4: Chapung nang saman khna voi. Or Kaimani Hapley May and Tongo.
1: Oh,
4: Tavoki Hapley Mano.
1: Belike Hambaker and
4: Nung Samani Kongo Knaway and Tisha Tayata to Sanamu to Kayata.
1: Dodo Shadi.
4: Kauke all social media ni money. Taglundi Niyeni Tongkai, Niyen Malo, Vai Male, Niom Tongo Kayatini, Brok Hailung and Brok Kananango. Uti Kananango. All Dagase. ครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับคร mapan upor sau se or ni je to mung sam na khu bu yoi bu ni to mung suin khao ka ka ba tai tam ka khle ne ne ba ji si kung nai bo sa tai bu ti du na nang ma ni ki ku tha ka kai bu khae o no ngai thang o ngai master musar om bunai di iskuru phaikai brok beton mana sim sinayo iskuru thik mote dui thikaya thango bong bosaron kai ai phai iskuru ot sai liye ang ko
1: hello
4: hello
1: mi sadi
4: ang iskuru bo noi bosol hai president jak do ang iskuru iskuru ni smc ni president jak se ang noi bosol hai ponjak ini hosmen ge iskuru
1: a
4: ai lup ne hoda bo ang noi bosol hai tu disazat kai e pore ang o ini lup ni ne kaisa ain tongo lai ka din ni ma bo ang ka din pu ndo ang ka ngai an nong ni bri thi thang ai ang lai ma za ria ta
1: o
4: apteng ei koi thang khata do
1: a
4: ang ya kai ang ta bo kai bu su ka kham ta
1: a
4: kai apte bi lok ti chai phok po so nei le lai ya ta ti ni ho da o ke
1: o a shok ko jo mani mani han ja guna chi ni to phaw om hai ke
4: e e e tra phan ti chai bri phan ti chai o po man nai lok po skoi lu ja ta lok o bai a bo ung ya nei
1: ang chokojo kok o kok thaino khana ka phia je abhai ke bashi jak mani ang kise singi nei mani okra rokno je devborma bosong ni boro rokno boro khai chaime ata ngi able chini ang om hai ke chokojo ni bashi jak yable ni ta ke ang ka sha jaga o ma porikha chokojo hani mane chala rokni bihik thi thangne rokno chokojo hani
4: バシジャゴタカバンマジャガノヘダトイカイライバリロボトイマルヤマルヤエアボノバノテロマルヤアガタイカジャタボロンディエコジェイコジェラボンシセラザサオファハイエコロコニポマナボカシャデテロドンマリンヘスマノドアボテラテロケマヤアブリディギネカイリアタ
1: ดิกินเคลียตาดิกินเซลูอ๋อทูองอันไฮโรตาฮินดูสมาโตอืมนิยองการุนบังอ๋อไกนึงอืมฮะเชตะนางานะบรอกะฮัมนานังไนอ่าๆๆมงบรอกโนปูโจโวยโชโกยโตมานายบรอกนานางานะอืมคอนทรอตมานานะโมอืมอันดารอกิไคเยลีดเดอร์ก็งเกลีดเดอร์นังไนตานังไคชาวันซุกิบุโก
4: เอออังตอโอเนโอมอลดะเซโตอันนิโปรานิอังไคอืมลองดิตองนึงจุกิงนาอังไคเนาะบุนิปงโซบุตัยอาบรอกเตียดะโกอืมรองจุกจุบรอกตัมบุตัยยะไคไผอาบติโลโยโตนอนไนโยเออัมบะเกยโยโตบรอกตุกิมายะอังไคลังกาตองโดมายะไบมะเลตองคังไค
1: อาวุธก็ทายังให้นอบสะพันธ์ถึงอย่างไรนกคงอันนกคงพอเรื่องข้างในทับที่รถจ้าอ๋อบางชาไข่ไหลมาตานำส่งไว้ไหลเจ้าอ๋อเป็นตัวแต่ก็แค่บอกตัวอีกทางอ๋ออ่างอับปีบมกบัยทำไปอ่างจ้าอ๋ออันนี้แค่ชีริชีรินอพยักเนาะอันนี้ปริทีมาไข่ที่บัวริทีขัดตาโตอ๋ออ
4: าว่า ไก่ชามาสตันมุไซนอกอฟที่เดนมาร์กนี่ลูกโกรอ่อนไปไข่ต้นขาตาอ่าไข่โหรสิกบดไปบินซอยนวาลิลขาตาอ่าไก่ไอมาเลียตะบับเนาะไก่บอกพี่อยู่กลางไข่ไอพระที่นี่อรอุนนอเบลกันมีครับทุเลตุยมันทุยับลาดและการเล่นเราบุกรุยลามาบุกรุยไก่ตุยฮาตาฮาซาตินซาร์กิโลเมตรทั้ง4ของนั้นเอาอืม
1: ไก่ตุยของมาทั้งโคลามากาเฟวะเลยไว้ชะละคังกาคูโกฮัมเดียบเลบซาบุกวาซิไปอ๋ออารอนบิตอเรไตไก่ชะบุโกนังอาบอยาซับปอกยาซาอังนอโนมุตอคายเลไนโคกโบรุวะเลยบรอกตังโดอืมเจนตุพาสวะมังไคบโนมะไทเมยะอ๋อฮะมะไคมะไทเมยะแกเกนวะมะกะทังอพาวะมะไคทังยะไฮเซ่ไปกบอลงอยอี
4: ไม่กบองมาไทยมาไทยเมียอ๋อจะดูเช็คกันว่ามาใครทั้งอ่ะอ่างอาบบ่ดูจริงจ้อนานุยา 아. 아, 왓 가까이 있는 게 소파노 수기를 아부 바피야.
1: 어. 아시 아버지니까 달 세만카. 어, 고강 세미.
4: 아버는 부지카다.
1: 이 부지카.
4: 아. 아버 왓콜 나디 아버 페이노.
1: 아, 벨레케 함바이노노 아, 능 오크라 보록. 아, 아, 아,
4: 아, 아, 아, 아,
1: 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아,
4: 아, 아, 아,
1: 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 아, 완숙 몽보사이 크나르카 제 지니 아 후쿠모노 나룩나니 바그이 증 바이탕노 증 사크타노 낭나이히네 아부니 바기노 소셜 미디어로 고보 증 제 똥뭉자 뭉 푸누고 박사 패밀리 블록 푸누고 바락 박사 데일리 블록 니 푸누고 어 블록로 푸눅 타니고 능 니니 똥뭉자 뭉 푸눅푸루 니니 어 똥뭉자 뭉노 누구이 버럭 쉐릉이 만나이 잣 니니 더파니 까함 웅나이 잣 한강길에 어부꾸비노 나이 잣 까함 더파니 바그이 조토니 바그이 피아바 니니 더파는 쇼코몬 나이 니니 호구문 쇼코몬 나이 암하이 똥뭉자 뭉 푸눅 까한게 어부레 함야노 허니 마샤네 헬로
5: Hello. Hello. Hello. Banyo dibor kaham kulumung yaparo.
1: Dibor kaham sabung ka?
5: Anyang si chondro parani nini takuro bindro debro ma.
1: Takuro bindro belai ke ham bayno no kerengman bagi no no kaka ham te ham sak mung yaparo lam sabo.
5: No no wo.
1: Sip chora no kaboro?
5: Te yapo no bye. Hani thajam kok sawon ta.
1: Do do. Do.
5: Kau no seng to sini seng social media to seng kebang mana dal be dal tong hai deh ba. Bye. Hanya ba tong ka ham bo seng ka ham no use kanya nang. Ka ham no bisir bak seng focus kanya nang ta. Hai deh ba bye. Seng ora kuno video kanya ning di recording kanya ning di jotono no. Kanya bagai kau no seng ka ham jenis no. Yus kajen jelek kita orang keseng ni jini kamu semua kendi bebang no sama neng marah kendi bebang no set terus terus nuk zagia head bapai bunyi no mang serang go sama ro mungkin ni jini no seng baca sok mana yang bapai na bapai seng serani cek cek seng mani kok kemak ni ada bapai keseng sini sama neng busuk sekotok kotok bunyi bapai cholaya Bunyi bayi ni borok poncer mah no, bong ni samu bus kaham kaham ti frasa kong thay bararong ni, ane anjak gula bayi lawa thang asu bus haza go, amu apona borok ni ka, sanya ni sung na, amu hai lawa anjak gula, sanya ni bus kolya deba, ya amu hai anjak go, engke sung ni ya puno ang sana musung mah kau puno bayi, engke sung ini tomung samung no sung Terus terus terus terus kena sengko suko mati sana heda. Zerengnya barengnya no tong teng heda bobai. Keseng bono rengnya no seng ma punung nai. Punung kake mokol bai nyoka. Yak bai tangai punung ka. Yatak bai tengai punung ka. Kese bo reng nai. Je seng je ke reng rok punung kake reng nai haja heda bobai. Kaya yama hai angza go taang tam reng yang naba na sini tong thai sya thai bia bong na reng go seng ke reng ni teka na seng reng ya reng go hai nba bai kaya abono taang kang ko kasa namo sumana abono sini loko rong na paje seng yak thansa bok rok thansa ke seng bekha thansa ke seng seng teru teru ka sini moko moko kumo no kusu go tisha laya na
1: ก็ไปก็ว่าชื่อเนี่ยถ้ามนต์จะเห็นตัวอย่างก็จะเอาตาใบอ้าวอ้าวก็ไม่ใบอ้าวไม่ใบก็ร้องนะชื่อมาร์ติ้งเวลาแค่ห้ามใบใบเนี่ยอ้าวห้ามใบอีที่บอกก็ห้ามห้าม आउ ताकु रविंद्र सायखना रेखा जे जों गाहाम न फुनुकना नांगानो हने ससियेल मिडियाआव जों गोबां मानो सोरोंजाखनाय दङ जे गाहाम निसिन सागाखाय दामनो हनाय जे भिडिअ खालायो कन्टेन्ट क्रियेसन खालायो कन्टेन्ट क्रियेटर ओंगौ रां आजिउ होनो जेखोनलाय माने गुबुनो रां आजिनानै गोबां मालामा दङ रां आजिउ मानो खगैबो रां आजिउ मानो बैनि सेगैबो आजिउ मानो बैनो बै तगै जों जे दाखाथि खालायो होनदिबा हिन्जादिबा बोथारैबो रां आजिउ मानो आमहायखायनो बाय थांनो फालैबो रां आजिउ मानो फियाबा अबुखि কবুইদা আবো কি ছয়দা আবো আবো তৈদা অংনানি কক চং বরক গে আবুসি হ্যালো
6: হ্যালো দিবর কাহাম
1: হি দিবর কাহাম
6: আং সুজি চাই তো
1: সুজি কোয়নি দেন কমু
6: কোয়নি কোয়নি
1: আ
6: সোশ্যাল মিডিয়া তো আনি মতে বেড়াই নান নাঙ্গো আমার তামলে গাই যে ইগো কুবুই কক ন কুবুই কক হাম কক ন পিরনা
1: নাইতা
6: ও যাতে ও কক ন খা গাই লুকুরক অদানি বড় রক যতন সিসাবো সাইমানো শিবো অমতি রকা গাই যেমন কাইসা আংসাইও বিনি ছয় মান থাই তোমানি মাইয়া এবলে দেখতাম এই আমি রক আগাহাই আবার আমি রোনো পিঠ খাঙ্কাই আমি রোনো আমি কখমানো গড়ি খাঙ্কাই বেলাই চাতা বই খাঙ্কাই বই খাইব বাসু বাসু খাই মানো বি কাহাম কাইসা বরক কাহাম বি সাকসেসফুল খাইকা গামদির খাইকে বই যাহাতে খাই সঙ্গমানা তৈ কাহাম না তৈ আমি কক রোনো খাই সোশ্যাল মিডিয়া তৈ কুবই কাহাম কক রোনো পিঠ খাঙ্কাই বেলাইন চাতা গাই আমার ন সোশ্যাল মিডিয়া বেলাইন নাংটা
1: খুব সুভজিৎ বেলে বারা সাকেন ছাকা যে যেন কাহাম ফুনুক নামাই তামু খাই দং কাহাম সামুং কাহাম যে সামুং বই সরঙ্গি মানো যে সামুং বরকন পজিটিভ খালায়ো যে সামুং বরকন বসকাঙ্গ থাকি জুবাও আবহাই গবাং মা সামুং কবিন যেন কেব কাহাম কাইসা ইয়াকাই মানখা বাসে সামুং খাইখা কাছে সিনিমু মানখা গাই যাবনো সোশ্যাল মিডিয়াও রেখা গাই অবনো যেন নৌকা গাই ফান মানো তাই আবাই কেন চেরাই রোগ ব যে সরঙ্গি টংনায় রোগ নৌকা গাই ই ব খরকসা ও ইয়াকাই মানখা ও সকাত মানখা গাই আংবদা মানে মান আংব মাইকে সামুং খাইনাই হ্যালো হ্যাঁ হ্যালো সাবুংখা
7: আং ইয়াং রাম বাবু পারাদি
1: সম্প্রায় রাম বাবু পারা আবো খোয়াই দে কল্যাণপুর দে
7: রাম বাবু খয়েরপুর
1: ও খয়েরপুর নি দশাদি
7: কল খাইমাং খাইমাং ন কল খাই দিয়া সাকিং ওয়ানি হাউ কা হাইবা নং কক খাই তোমা বাগে রিসি খাইলি আতা
1: ও না কারসা ন অপন বাগে
7: আং সিদি ন সিনি না ফরংদা গো বকো
1: হাইনে বেলায় কে ন ন লাম সগো চিনি এফ এম উজ্জয়ন তো নি নু খুঙ্গো
7: কল কা হাম বেলায় কে ও বো লাইন মাউনান বাগে
1: আ
7: এফ এম জয়ন তো আসমানি ন এ নন মহামাই মারকা
1: আ আ হাম বাই
7: আ কা তিনি নিখাই তামতি শালগা কো সোশ্যাল মিডিয়া নে তুই আবো সোশ্যাল মিডিয়া তো তাম সার গবং মা বড় খাই থাকা আইপন আবো কাছা তাহাম ও তঙ্গ হাঙ্গিয়া বো তঙ্গ আমো তো তাহাম বুক মাইয়া হাঙ্গিয়া বুক মাইয়া হায় দা
1: কাহাম বতং হামিয়ে বতং হাই নি বারা সাকা সাদি জিন জরা গবাং করিখা যে কাহাম খাই তামো হামিয়া খাই তামো
7: ব্যক্তিগত আং সুবি বুঝি নাই মানে তাবো বর তো শুধু সরকার দি সামুকিমি টাঙ্গিয়াবলা তাবো গ্রাম দি তাবো যত সারা ত্রিপুরা হয়তো সারা ভারত বর্ষ সারা ওয়াল নি সামুক গেবা সে বরক খালাই দমকাই আরো কাইসে বুন আং কাহাম যাকা আগে কাহাম কাকাই আবো রম যে জরাও বড় রোগ যে কোনো দফানি বড় খানো কি দফানি বড় খানো যে কোনো জাগো এতে যে কমাই ফান টংখা বা সায়া ফান খাই টংখা আবো আবো ন রুটুকুই খুরসাই কারি মানে গাছা কাহাম গাছা আবু পিরো কাছা আং নুকা হ্যাঁ আবো যে বাপটা
1: খাইজমা খাইজাকো
7: মানো আবো তারপর দিন আগা কমল কলই আগে বমে দিয়ে অনেক অসম সামানি রকম খা বাইরে রগতলাং থাকে নাই সামু কাহাম খাই বন মাই পিসিমা রক মুখা অবর খাই রক আং মানতাক হ্যালো
1: খাই দাম
7: এ আবো খাই রক আর আমি রক আং পুরাই মোটামুটি কাহাম খাই রক নুই দমতা সে সাইয়া খাইবা নেই তাবো সং সাইয়া খাইকান কাই আনি লগে নিতাই খরকে বরক বো আনি বাকে সং খাইকান কাই মিডিয়া খাই পিসা কান কা আবু মিডিয়া সাইয়া খান্দা
1: কাহাম যতন মা বলায় ফিয়া বা হামিয়া হাই যতন ইচ্ছা মখাং সমলাই খুঁজছি মা ফে হেলাই হ্যাঁ দিবা না অবলে চালিয়ে হানে কেয়া বহাই নো সোশ্যাল মিডিয়াও চং কাহাম নুগো হামিয়াবো নুগো আবো তো কক তো কবুই নো কাহাম নুকমানি ন চং আবো বাই চং কাহাম ন সেরঙে মানো সোশ্যাল মিডিয়া নি বিশিং তিন ফিয়া বা চং চিনি খা নি কক বসাওই মানো চং কাইসা হাফাংনি কাছে চায়া খাই দমানি নজন সোশ্যাল মিডিয়াতে যেন খরাংটি সই মানো আং খরকসা খরাংটি সাকা গে আনি লগে লগে তে গবাং মা বড় গবন শেয়ার খাইয়ে অবন কমেন্ট খাইয়ে অবন লাইক খাইয়ে অবন তামনে সাপোর্ট এবা চুবাওই মানো আবহাই খাইয়ে যেন চিনি বড় রকনি কক 하팡니 다니로 헐마노 하팡니 다니시미야 지니 허다로고 뭉사슥 아바하이 자야 응이 동카이 브리로 샤톡비톡 할라이 작마니 롬프레 작마니 에바 스칼무타이 헤네이 제타부 부탈라이마니 파라니 루클라이라 라이마니 아바하이 하미야 자야 응이 동마 꼭록노 증 소셜미디어 워증 슈이 지니 꼭 Chini khani kok na chung shai mana chini national mum na chung shai mana na ka de ta khute bu khok chong chini jora pai kha chung tini ni o tini ni wan chuk mung panda ni ba ke chung te kok du ya cha ke malia angka e ta bu je kok du ti kerang na nai tong na yang borok ni thani wo ani Nakar Mushano, Norokano Nakar Slidi, Jora Paitanga, and Tekok Salimangla Gobunati, Kabanga Borok no Saktal Laikana, Kurungani Bagi, Piaba Jing Asak Jorani Bishingo, Joto by Kurungi Manlia, Belay Nankuk Mani Kashakok, Botomahani and Katsungo, Tamni Hinba, Jing Chini Tabuk Tumabatakanke, no Jotoni Yakuno. Smartphone ching tamana social media no nayu ching achuga chugui dam nei dam tham dam bari ching lairi ro horo reels nai mamang muni kothok reels tongo nai thotok reels tongo bui wale lema tongo bui dukhuma lema tongo song lema tongo chal kare heman mung sabok kare phia ba ang reel buni reels nai abai ke joraya kare jorano lairi bui Ang tamu klaidong, ang tamu manka, abu bu nai nang nai. Ngai jeng reels nai yu jini jorano hai no ereng ereng lai ria wui. Jeng abu hai nai enu, je nai mani bising te ani shimung, ani knowledge, tebu no, tebu kebang ungo, ani beka tebu kuar ungo, ani shimung, tebu bangu, abu hai content, abu hai videos, abu hai news rok no. Eba kok temarok na ceng naya na. Jotun ka ham kerung tong bay di takutai bukuk sang narok no hai no hai kok duk tu yang bay kerung di anologer mana bagi ham bayar faro.

আদং তঙ্গ বরক নো সঙ্গে আং অবনতি খাইনাম চুঙ্গ হে সাকা হংকে বরক অবন কাহাম খাই বুজগরি নাই গাইতাই লগে লগে চিনি লং মানে কেসা সেফটি এবার তামহিনসানাই লং মাও কিসা রাগই তঙ্গি মানাই কেরিয়া খাই তামহিনকে জঙ্গে রং নিউই খাতি খাঙ্কাই চিনি জরা হামিয়া যে ফ্রুফায় আফ্রু চিং অবন সামুগ ফনাঙ মানো এবার চেরাই তাবুক যে বসা এইটিন ইয়ার্স ইয়াকো বিগে জঙ্গে রিউই টনিকা হানকাই খাতি উই টনিকা হানকাই ব যে ফুরু রং কতরো থাঙি রং সেরংনা থাঙ্গ বন চুবাউ মানো ও রং নি বিশিংতে

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশবাণী উজ্জয়ন্তের কাকবারক অনুষ্ঠান। অনুষ্ঠানটি আবারও শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর আকাশবাণী মিলনীয়। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টেও তিনি আজ সূচনা করবেন। লুক্সেমবার্গ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন জানিয়েছেন। সৌদি আরবে একের পর এক হাউতি হামলায় আহত 70, এর ফলে ইয়েমেনের গৃহযুদ্ধে 4 বছরের শান্তি চুক্তি বিপন্ন। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতৃত্ব তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। চীনে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে আরো এক ধাপ এগিয়ে গেছে। আজ সে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফরে রয়েছেন। গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন।
1: 2014 কে বাদ আপকে পাশ সে যে লেসন লেকে মে দিল্লি পৌঁছা থা, হমনে ওয়াহাঁ পৌঁছতে হি ইসকো গতি দেনে কা কাম প্রারম্ভ কর দিয়া। 2,800 কিলোমিটার কে করিডোর কা কাম আজ পুরা করকে দিখায়া।
0: অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে চেপে মাত্র দেড় ঘন্টায় ভদোদরা থেকে মুম্বাই পৌঁছানো যাবে।
2: ভারত মে বনি হুই ভারত কি বুলেট ট্রেন পটরিও পে আয়েগি টেস্টিং কে লিয়ে। 2-3 মহিনে কে টেস্টিং কে বাদ মে মাননীয় প্রধানমন্ত্রী জি কে কর কমলো দ্বারা বুলেট ট্রেন কা ইনোগ্রেশন হোগা। আর জব বুলেট ট্রেন মে ব্যাঠোগে না বড়োদা কে দোস্তো, ইহাঁ সে মুম্বাই ডেড় ঘন্টে মে পৌঁছ যাওগে।
0: প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই রেল ও অন্যান্য প্রকল্পের উদ্বোধন করে বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। শ্রী মোদী 9,700 কোটি টাকা মূল্যেরও বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিত হয়ে আসছে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জাভিয়ার বেটেল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন করেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থার বাস্তবতাকে তুলে ধরতে নিরাপত্তা পরিষদে সংস্কার প্রয়োজন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারতের বিশাল ভূখণ্ড এবং আন্তর্জাতিক গুরুত্বের কারণে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। তিনি বলেন, বর্তমানে স্থায়ী সদস্যপদ না থাকা ভারত ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ দেশগুলিকে নিয়ে নিরাপত্তা পরিষদে সম্প্রসারণ করা যেতে পারে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের সরকারি সফরে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ছাড়াও ঐতিহাসিকভাবে দুই সভ্যতার মধ্যে সম্পর্ক রয়েছে। প্রতিবেশী প্রথম এবং মহাসাগর কর্মসূচির আওতায় শ্রীলঙ্কা ভারতের গুরুত্বপূর্ণ শরিক দেশ। শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে অর্থপূর্ণ আলোচনার দিকে তিনি তাকিয়ে আছেন বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তার এই সফরে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি মিলিত হবেন। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ইমরান আলীর বিচার বহির্ভূত হত্যা ও জোর করে গায়েব করার অভিযোগ নিয়ে রাষ্ট্রসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পাকিস্তান সরকারকে এই বিনা বিচারে আটক ও মৃত্যু নিরপেক্ষ ও স্বতন্ত্র তদন্তের অনুরোধ জানিয়েছেন। গত বছর অগস্ট মাসে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর 1 বছর তার কোনো হদিশ পাওয়া যায়নি। পাকিস্তান কর্তৃপক্ষ পরে জানায়, এবছর মে মাসে এক এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। ইরানের উপর মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিকাঠামোর উপর ইরান পাল্টা আঘাত করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে জাহাজ চলাচল সংক্রান্ত পারস্পরিক হামলার জেরে তেলের দাম প্রায় 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সংসদীয় অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, ইরানের সম্পদে আঘাত করা হলে তারাও পাল্টা আঘাত করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে জারি হওয়া সমন বাতিল করতে বোম্বে হাইকোর্ট অস্বীকার করেছে। বিচারপতি এন আর বোরকারের বেঞ্চ এক ম্যাজিস্ট্রেট আদালতের এই সমন জারিকে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে হাইকোর্ট তাকে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য 6 সপ্তাহ সময় দিয়েছেন। রাফায়েল চুক্তি নিয়ে শ্রী গান্ধীর 2018 সালেকার মন্তব্য নিয়ে এই মামলা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ডক্টর হাজারিকার কণ্ঠ অসম তথা উত্তর পূর্ব ভারতের আত্মা ও ভাব সমগ্র দেশের কাছে পৌঁছে দিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রচার এবং ছাত্র সংবাদের পরিপ্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ বিশেষ যান চলাচলের নির্দেশিকা জারি করেছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন আলোচনা নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবে একের পর এক হাউতি হামলায় 70 জনেরও বেশি জখম হয়েছেন। হাউতি এবং ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়তে থাকার মধ্যে এই হামলা। ইয়েমেনে গৃহযুদ্ধে 4 বছরের শান্তি চুক্তি এর ফলে ভেঙে পড়েছে। সৌদি শহর আবহা, নজরান, জাজান ও খামিস মুসাইতেও অসামরিক ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠানের উপর এই হামলা চালানো হয়। হাউতিরা অবশ্য এই হামলার বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। উত্তর কোরিয়া এবং রাশিয়া তুমেন নদীর ওপর তাদের প্রথম আন্তঃসীমান্ত সড়ক সেতু খুলে দিয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এক ধাপ এগোল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম সেতুটিকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, এই সেতু বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাকে নতুন করে উজ্জীবিত করতে সাহায্য করবে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমের একটি বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষার শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। শহরাঞ্চলের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও 25 দিন অন্তর এলপিজি সিলিন্ডার বুক করা যাবে। এজন্য কেন্দ্র ইতোমধ্যেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। চীনের মুকিতে আয়োজিত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। ম্যাচে অধিনায়ক আনমোল ইক্কা জোড়া গোল করেন। এরপর শেষ কোয়ার্টারে ভারতীয় দল পরপর 3টি গোল করে জয় নিশ্চিত করে। ভারত বর্তমানে 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করেছে। সেমিফাইনাল নিশ্চিত করতে আগামীকাল চাইনিজ তাইপের বিরুদ্ধে তাদের জিততে হবে। চলতি বছরের এশিয়ান গেমস আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় শুরু হবে। অক্টোবরের 4 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 17 সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দলের খেলা দিয়ে যাত্রা শুরু করবে ভারত। ক্রিকেটের পাশাপাশি হকি ও কাবাডিতেও খেতাবের জন্য লড়াই করবে ভারত। অন্যদিকে ব্যাডমিন্টনে অংশ নেবেন দুবারের অলিম্পিক পদক বিজয়ী পিভি সিন্ধু। ভারোত্তোলনে রয়েছেন ভারতের মীরাবাই চানু ও মানু ভাকের। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী নিজের দেশের সরিতাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। এদিকে এই প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত 4টি স্বর্ণপদক জয়ের লড়াইয়ে খেলতে নামছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের বদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টেরও তিনি আজ সূচনা করবেন। লুক্সেমবার্গ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন জানিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আসাজারা খানার জাখা পারমিতারি আংনি খরাঙ্গ আর চাপমুং সাজাকিয়া কথমা তাবু হাইনো হাইতে তাংসারা চাপমুং খানালায়ানু বিরলাল জমাতিয়ানি খরাঙ্গ।

0: 아수자라 미로랄 조마티아니 코랑고 카나타 토그르자문 카나르자카 따북 가샤 반다 카날라의 느증 당나이 바 샬마리 세프템버니 샬바 니샬로 프릉내 록니 샬니 팔레작마니 অবনতি কক শালাই মুং পান্দা তিনি বহাই নহাই তাবুক খানা রাজাক নাই তামনি হিনবা তিনি ইন্টারন্যাশনাল লিটারেসি ডে ওকে অ শাল ন রুগিন তিনি অ পান্দা তেওয়া আওয়াই খাই যাবি তো
1: তারিখ একেবারে পাঁচই সেপ্টেম্বর সিনি বারো হাকতর অ সাল নু ফরেনাই রঙনি সাল হাইকেবা শিক্ষক দিবস একেবারে টিচার্স ডে হাই বরম রই পালাই যাগি দু অ সাল যত টিচার রঙ খুলমুং গিয়াফারু তাই খাই তাই খাপং টাকুক তাই বুকুক সঙ্গ লামসুকু তিনি ফরেনাই রঙনি সাল হাইকেবা শিক্ষক দিবস অ সাল নু রগিনাই কক সালাইন বাকি মাখাম গজারিয়া হাই সেকেন্ডারি রগ্নকি ফরেনাই বক্রক ম্যাডাম চন্দ্ররেখা দেববর্মনু ম্যাডাম পুইলানো লামসুগো খুলমকা
2: খুলমকা
1: ম্যাডাম পুইলানো শিক্ষক দিবস নি খাকাহাম তাই

0: हामबाया फारू
1: आंबो जतन न खाका हाम या फारू तिनिनि दिनो
0: फोरोंनाय रुंनि साल अबुनिनि थानि बा बबो हायखेन नों अबुन न
1: फोरोंनाय रुंनि साल तिनिनि दिनो खायत बेलाय इम्पर्टेन्ट तंगो जों तो साल बुरुम बुरुम न रोंनगो थांगै जारों न फोरोंगो हंगाय तिनिनि साल खायखा कायसाम हाय कायसा दिन जे फोरोंनाय रुंन बरुंनि जे तामहिनाय बरंनि आदर्श बरंनि जे नलेज बरक जे सामुं तामानि अब तिनिनि दिन तिनि दिन बरंन फिरगै रेजांमानि साल बरंन बरम रेजांमानि साल
0: बरम रेजांमानि साल अ सालनु बेलेखेनो खातुं खाजाके तिनि हाक्तर बबेक्सा तिपुरा हास्ति बुजतन पाला लाइतंगो आ 5 सेप्टेम्बर अ साल नसिं फोरोंनाय रंनि साल होनैने पालाइदोंगो अ सालनि लाइबुमा हायकाबा फोरोंमुंनि नांकुकमानि ककनो चिनि खनायतनाय ताखुबुखुक सोंनो तुमुं किसिसा शुक्रबै सायखनाके बेलाय खातुंगान मेडम
1: तिनिनि सालनि जे नांकुकमानि तिनिनि शिक्षक दिवसन तेइब्ले अब तो ताबुंनि दिन तो अब जों जतन सायमानो जे जत चेरे रंग रोंनग परिउ आगेनि थांनाय साल रगब परिउ ताबुब परिउ हंगाय তিনিনি দিন তিনখা অব যতন সাইমানা নাও যে তাবুক বর্তমান যে পরিতংনাই চারের বরব সাইমানা নাও তিনিনি সাল ন তামগৈ আসুক বরম রোজা তামগৈ পালাই যাক কাইসা ফরংনাই ব কাইসা চেরাই ন উ বুফাং কাইসা বুসাতিয়া চারা বুফাং চারা ন যেরকম তুই লই বন আহে নাইকলই বন হমনে ন খেয়াল খাই কতর খাইব ন বুবার বাড়ি বোথায় থারিমা হাই খরকসা ফরংনাইব অম হাই ন যে সরংনাই রং নাইকলই তৈ দলই বরংনি যত দিগি ন খেয়াল নারগৈ বন কতর কলক খাই কাইসা বুসকাংনি সাল ব খরকসা বরকঙ্গই বুসারে নান বাগৈ আজাগাও খরকসা টিচারনি বিনি মানে অবদান বেলাইছে কতর হঙ্গাই অমনি বাগৈ ন যে মনে হাইনে হিঞ্জাগ যে খরকসা টিচার ন যে সমাজ নি বড় মন সুনাম নাই সোসাইটি ন গঠন খেলাইনে হিনে হিঞ্জাগ টিচার্স রং ন কারণ কাইসা বরক ন সে বরক তো কাইসা বরক কাহাম হিসাবে তিসাও গাই ও বরক ন বসকাংনি দিন থাঙ্গিয়াক নই চিনিয় সোসাইটি নি বথাঙ্গে লিড খেলাইনাই বন থাঙ্গিয়াক নই কাইসা অ্যাডমিনিস্ট্রেশন বনক থাঙ্গে কতর কলকি থাঙ্গি সিমি ন বিনি থং পাইসগৈ বিনি ফিজিক্যাল সিমি মেন্টাল বিনি সোশ্যাল ডেভেলপমেন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্ট মেন্টাল ডেভেলপমেন্ট বিনি স্কিল ডেভেলপমেন্ট বিনি তারমানে ভ্যালুস হ্যাঁ ক্যারেক্টার অপর যত বিনি বিশৃঙ্গ চারাফ্র সিমি ন ত্রুক ত্রুক ত্রুক দায়রি খাঙ্গাই বন থাঙ্গি খরকসা কাহাম বরকঙ্গি নেতা বুসকাংনি চিনি সমাজ আবন বাগে নকাশা টিচার নি অবদান বেলাই খাইন কতর খাইন গো আংখাই
0: বেলাই কতর অবদান বিনি অব টিচার রং নি বাগে কাইসা কতর সামুং বহনি মানো হদানি বাগে কাইসা কতর সামুং পজা হরি দুঙ ফরংনাই র অজাগ ম্যাডাম টিচার দে পালাই যামানি বনি যে তামনি বাগে পালাই যাখা বা সাবনি মুই পালাই যাগি তং অবনি লাইভ মান কিসি চা তুমুং চিনি
1: টিচার্স ডে পালাই জংমা খাইতো অব খাইতো চুং যতন সাইমান ডক্টর সর্ব
2: এতক্ষণে রেলওয়ে রওনা হলো আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আকাশবাণী পিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে স্টুডিও করতে এখন সময় বেলা 1:59:40 একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ।

0: এক শ্রমজীবী মানুষের সাথে। আচ্ছা, আপনার নাম কি?
1: কমল সরকার।
0: তো আপনার বাড়ি কোন জায়গাতে?
1: মানবদেবনাথপাড়া।
0: মানে এটা হলো মনু ভারতেবনাথপাড়া কলাছড়া। আচ্ছা, এই যে আপনি কি কাজ করেন?
1: মানে ইটের কাজ করি,
0: ইট ভাঙার কাজ। আর সঙ্গে আবার গাড়িও চালান। আচ্ছা, তো এই যে কাজ করছেন এটা আপনি কত বছর ধরে করছেন? সেটা
1: প্রায় 10 বছর।
0: 10 বছর। এখন আপনার বয়স কত?
1: 34।
0: 34। আচ্ছা, এর আগে আপনি কি কাজ করতেন?
1: কিছু না,
0: লেখাপড়া করতেন। তো এই যে আপনি এই অনেক ধরনের ব্যবসা আছে, কেউ বিভিন্ন পেশাতে আছে, কেউ দোকানে ব্যবসা দোকান দেয় বা অন্য ব্যবসা করে, তা আপনি এই কাজে কেন এসেছেন?
1: আমার এটা ভালো লাগে।
0: ভালো লাগে। তো এই যে আপনার প্রথম কাজ কখন শুরু হয়েছে?
1: 5 থেকে 10 বছর আগে।
0: 10 বছর আগে। এই যে প্রথম কীভাবে শুরু করেছেন এই কাজটা?
1: লোক আছে তারা সাথে আইসি আর কি।
0: ইট ভাঙার যে কাজ করেন, যে সেটা কীভাবে ভাঙেন? সেটা
1: মেশিন দিয়ে।
0: মেশিন দিয়ে। এখন তো মেশিন, এর আগে কীভাবে করতেন?
1: হাত দিয়ে।
0: হাত দিয়ে। তো হাত দিয়ে যে আপনি কাজটা করতেন, তো তখন কী কী ধরনের অসুবিধা হতো আপনার?
1: অসুবিধা বলতে দিনে মনে করেন আগে 8-10 ফুট ভাঙা যেত, এখন তো মেশিন একটু যোগ বেশি ভাঙানো যায়।
0: বেশি ভাঙা যায়। এই যে কাজ যে করার জন্য আপনি কোথাও কি প্রশিক্ষণ নিয়েছেন না নিজে থেকে শিখেছেন?
1: নিজে থেকে,
0: দেখে দেখে। তো এই যে ইটের মধ্যে ইট যে ভাঙার কাজ করেন, তো এগুলা কি আপনার নিজের ব্যবসা করেন নাকি মানুষের?
1: মানুষের। মানুষ
0: মানুষের। তো এই যে কাজটা করতে আপনার কেমন ভালো লাগে বলতে, কী ধরনের ভালো লাগে, কেন
1: ভালো বলতে? এই কাজ আস্তে আস্তে শিখছি। হ্যাঁ, তার জন্য আর কি। হ্যাঁ, অন্য কাজ জানি না।
0: আচ্ছা,
1: তার জন্য আর কি।
0: তো আর এই কাজে কোনো অন্য ব্যবসাতে যেরকম টেনশন আছে অথবা কিছু পুঁজির ব্যাপার আছে, এটাতে সেরকম কোনো ব্যাপার নাই?
1: না না, কোনো ব্যাপার নাই।
0: আচ্ছা, এর পাশাপাশি বলছেন যে আপনার ড্রাইভিং গাড়ি চালাতে পারেন, তো সেটা কখন শিখলেন, কীভাবে শিখলেন?
1: তো আমার উস্তাদ আছে, উস্তাদ থেকে শিখেছি।
0: আচ্ছা, তো আর মেশিনে যে ইট ভাঙার কাজটা আপনি করেন, তো সেটা কীভাবে করেন? কজন লাগে একটা মেশিনে?
1: চারজন লাগে।
0: চারজন লাগে। সেটা প্রসেসিং কীভাবে, কেমন কেমন হয় সেটা?
1: মিস্ত্রি আছে, মিস্ত্রি জানে।
0: আর মেশিন যে চালান সেটা কি তেল দিয়ে চলে নাকি
1: কারেন্ট দিয়ে?
0: ডিজেল দিয়ে। তো আপনার মেশিনে যখন ইট ভাঙেন আপনার মেন কাজটা কি?
1: মেশিন ইট দেওয়া।
0: মেশিন ইট দেন। আচ্ছা, আপনার দিনের কাজ কখন থেকে শুরু হয়? মানে দিনে তো 24 ঘন্টা, আমরা রাত দিন মিলে 24 ঘন্টা।
1: আপনার 8টা থেকে?
0: 8টা থেকে
1: বিকাল 4টা।
0: 4টা এই কাজ। আচ্ছা, এরপর সময়টা কীভাবে কাটান?
1: কাজ শেষে কি, কাজ শেষে বাড়িতে চলে যান।
0: আচ্ছা আচ্ছা, আর 10 বছর আগের যে আপনি কাজ করতেন আর বর্তমান এখন যে কাজ করছেন, এই 10 বছর সময়ের মধ্যে আপনার ফারাক কী, তফাত কী দেখছেন? আগে কেমন ছিল, এখন কী হয়েছে কেমন?
1: আগে তো হাত দিয়ে কষ্ট ছিল, এখন তো মেশিন দিয়ে দিয়ে আছে।
0: আচ্ছা, এই সারাদিন কাজ করে আপনার উপার্জন কেমন হয়?
1: 700-800 টাকা হাজিরা।
0: 700-800 টাকা হাজিরা, এ তো হয়ে যায় আপনার। আচ্ছা, তো এর পাশাপাশি আপনি আর চাষবাস অথবা অন্য কিছু করার সুযোগ পান কি? না
1: না না। হ্যাঁ, অন্য কিছু করি না,
0: এটা হয় না আর।
1: সারাদিন তো এখানে আর করি।
0: হ্যাঁ,
1: টাইম তো নেই।
0: তো এই যে আপনার, আপনি যে কাজ করেন, আপনার সঙ্গে আপনারা কতজন করেন এই কাজটা এক জায়গার?
1: এক মিশন।

0: চারজন।
1: হুম,
0: দুইটা হলে আষ্টজন।
1: আচ্ছা, তো এই যে কাজ সকাল থেকে শুরু করেন, এই যে বলছেন 8টা থেকে 4টা পর্যন্ত কাজ হয়, তো এটা এক নাগারে কাজটা করেন নাকি ধাপে ধাপে?
0: ধাপে ধাপে। হ্যাঁ, এক নাগার দ্বারা 8 ঘন্টা, তারপরে রেস্ট।
1: হ্যাঁ, এই যে ইট ভাঙার কাজটা মেশিনে করেন, এটা কোনো ঝুঁকি আছে কি, কোনো ধরনের রিস্কের কোনো ব্যাপার আছে কি এখানে?
0: এরকম নেই,
1: রিস্কের ব্যাপার নেই।
0: না না,
1: মানে ইয়া কোনো ঝুঁকির কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর এই মেশিনে কাজ করতে গিয়ে কী ধরনের কোনো সতর্কতা, কীভাবে অবলম্বন করেন?
0: বলতে মেশিনের কাছে আছে কিনা না দিলে ভালো।
1: হ্যাঁ, তো আপনার মতো বয়সী যারা আছেন, যারা অন্য কোনো কাজ পাচ্ছেন না, ওরা যদি এই কাজে আসতে চান, ওদের উদ্দেশ্যে আপনি কী বলবেন?
0: আসলে আসতে পারে, যার যেটা কাজ, যার যেটা ভালো লাগে।
1: হ্যাঁ, তো মানে এই কাজে মোটামুটি করলে আপনার অসুবিধা নেই, করতে পারে। আচ্ছা, তো ভবিষ্যতে আপনার কোনো পরিকল্পনা আছে কি, আপনার এই কাজ করবেন না অন্য কিছু করবেন?
0: ভবিষ্যতে দেখা যাক না।
1: হ্যাঁ,
0: সবারই তো একটা আশা থাকে না?
1: আপনার আপনার আশা কি?
0: আমার আশা কি তার?
1: হ্যাঁ,
0: কাজ করে টাকা জমাবো।
1: হ্যাঁ,
0: তারপর বিয়ে শাদি করবো।
1: হ্যাঁ, এরপর আপনার মেশিন কিনবেন,
0: মেশিন করে নিজে ব্যবসা করবেন,
1: নিজে ব্যবসা করবেন। আচ্ছা, তো মানে যেহেতু অন্য কোনো ব্যবসা থেকে আর ঝুঁকবেন না
0: কিন্তু।
1: আচ্ছা, আর এই ধরনের কাজে কোনো ট্রেনিং কিছু করার দরকার আছে কি না? নেই,
0: ট্রেনিং লাগে না।
1: লাগে না, তাহলে এইভাবেই আপনি চালিয়ে যাবেন?
0: চালিয়ে যাবেন।
1: ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা আশা রাখি, আশা করি আপনি এই আপনার কাজের মাধ্যমে, শ্রমের মাধ্যমে আপনার পরিবারকে একটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই আমরা আশা রাখি। ধন্যবাদ।
2: এতক্ষণ পরিবেশিত হলো সাক্ষাৎকার ব্যক্তি অনুষ্ঠান শ্রমজীবী মানুষের মাঝে। অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করলেন মানুষদের পাড়া কলাবাড়িয়ার বাসিন্দা কমল সরকার, আর সাক্ষাৎকার গ্রহণ করলেন তাপস সুম। আকাশবাণী বিলোনিয়া।

একটি ঘোষণা। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া এবং সাব্রুম মহকুমাধীন ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চোরাচালান, অসামাজিক কার্যকলাপ, সর্বসাধারণের যানপ্রাণ, ধনসম্পদ রক্ষা ও শান্তি সম্প্রীতি বজায় রাখতে জেলার জেলাশাসক ও সমাহর্তা সীমান্ত এলাকার 500 মিটারের মধ্যে রাত 8টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার 163 আইন জারি করেছেন। এই আদেশ মূলে বলা হয়েছে, ওই সময়ে ওইসব এলাকায় বিনা অনুমতিতে 4 জনের বেশি লোকের জমায়েত ও চলাচল করা যাবে না। অনুমতি ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না, কোনো ধরনের অস্ত্রশস্ত্র, দা লাঠি ইত্যাদি বহন করতে পারবেন না, গবাদি পশুর অবাধ বিচরণ ও পরিবহন করা যাবে না। ওইসব এলাকার বাজার হাট এবং দোকানগুলিতে অতিরিক্ত পণ্যদ্রব্য মজুত করা যাবে না এবং রাত 8টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাজার হাট এবং দোকান খোলা যাবে না। আইন অমান্যকারী ভারতীয় ন্যায় সংহিতার 223 অনুযায়ী অভিযুক্ত হবেন। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন আমি নারী। আমি নারী অনুষ্ঠানে আজ শুনবেন আমার কথা। আমার কথা রয়েছেন বাচক শিল্পী দুলন মুখোপাধ্যায়।

0: নমস্কার, ত্রিপুরা আকাশবাণী বেলুনিয়া আমার কথা অনুষ্ঠানে উদয়পুর ত্রিপুরা থেকে আমি দোলন মুখার্জি। স্বামীর কর্মসূত্রে 6 মাস আগে পশ্চিমবঙ্গের চন্দননগর শহর থেকে এখানে আসা। আমার জন্ম এবং বড় হয়ে ওঠা পশ্চিমবঙ্গের দুর্গাপুর অণ্ডাল অঞ্চলে। স্কুল, কলেজ এবং আবৃত্তি শেখা সেখানে। স্কুল জীবনের শিক্ষক শিক্ষিকাদের শেখানো আদর্শগুলিকে জীবনে চলার পথে মেনে চলার চেষ্টা করে যাই, যা নিজের অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথেও। ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তির প্রতি বিশেষ ভালোবাসা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, ভগবানের আশীর্বাদে সাফল্য অর্জন করি। আমার মা সংস্কৃতি জগতের না হলেও সবসময় পড়াশোনার পাশাপাশি আবৃত্তির প্রতি উৎসাহ দিয়ে গেছেন। ভূগোল বিষয় নিয়ে স্নাতকের পরই আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং বিবাহ পরবর্তী সময়ে স্নাতকোত্তর ও বিএড সম্পন্ন করি। স্বামীর কর্মসূত্রে আমরা পশ্চিমবঙ্গ এবং অন্য রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের বাসস্থান হয় এবং সংসারের কাজের মধ্যেও নিয়মিত আবৃত্তি চর্চা চালিয়ে যায়। একই সাথে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম। মাতৃত্বের কারণে আমি শিক্ষকতা থেকে সাময়িক বিরতি নিয়ে পুরোপুরিভাবে সন্তানকে সময় দিই। সন্তান একটু বড় হলে এবং সেই সময় করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে আমরা সবাই যখন ধীরে ধীরে মুক্ত হতে শুরু করি, তখন আবার জীবনের স্পন্দনে কবিতার ছন্দে ফেরা। একটি কোচিং ইনস্টিটিউটে শিক্ষকতার পাশাপাশি আবৃত্তিরও শিক্ষকতা শুরু করি। ছন্দদোল আমার আবৃত্তি প্রতিষ্ঠানের নাম এবং বর্তমানে এটি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনুমোদিত একটি আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয় এবং সার্টিফিকেট দেওয়া হয়। অনলাইন ও অফলাইন দুটি মাধ্যমেই ক্লাস নিয়ে থাকি। ভবিষ্যতে নিজের আবৃত্তি প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নতুন নতুন আঙ্গিকে কবিতা আবৃত্তিকে তুলে ধরার ইচ্ছা আছে। কবিতার কাছে আমি সত্যিই ঋণী, কেননা এই কবিতা আবৃত্তির হাত ধরেই অনেক অজানা অচেনা মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, তাদের স্নেহ আশীর্বাদ পেয়েছি। এমনকি উদয়পুরে আসার পর থেকে এখানের সংস্কৃতি মনস্ক গুণী মানুষের স্নেহ ভালোবাসায় আমি আপ্লুত। অসংখ্য ধন্যবাদ আকাশবাণী বেলুনিয়াকে আমার কথা অনুষ্ঠানে আমার কথা বলার আমন্ত্রণ জানানোর জন্য।
1: আমার কথায় আজ ছিলেন বাচক শিল্পী দোলন মুখোপাধ্যায়। অনুষ্ঠানে এবারে শুনবেন এ পক্ষের দম্পতি। আজকের দম্পতি সঞ্চালক ও বাচক শিল্পী মৃণাল দেবনাথ এবং নাট্যশিল্পী প্রণালী দাস।

0: এ পক্ষে দম্পতি, এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি আগরতলা স্থিত এক দম্পতির বাড়িতে। ওনারা হলেন রাজ্যের স্বনামধন্য সঞ্চালক বাচক শিল্পী শ্রী মৃণাল দেবনাথ এবং ওনার সহধর্মিণী নৃত্যশিল্পী পর্ণালী দাস। প্রথমেই অনুষ্ঠানে আপনাদের নমস্কার জানাচ্ছি এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আপনাদের কাছ থেকে জানব আপনাদের দাম্পত্য জীবন শুরুটা, এরপরে আস্তে আস্তে আপনাদের এই দাম্পত্য জীবনের নানা গল্প, ওঠানামা, কাহিনী এগুলো থাকবে। তো প্রথমেই আপনার কাছে, দাদার কাছে।
1: আচ্ছা, বিলুনি আকাশবাণীকে অনেক অনেক ধন্যবাদ এই দাম্পত্য জীবন নিয়ে এত সুন্দর একটি টক শোর আমরা একটা অংশ হতে পেরেছি। আর দাম্পত্য জীবনের শুরুটা হয়েছিল আসলে আমাদের 7 বছরের একজন আরেকজনকে দেখা, পছন্দ হওয়া, ভালো লাগা, ভালোবাসা, তারপর পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছি আমরা। আমাদের প্রথম দেখা হয়েছিল প্রায় 2010-এর শেষের দিকে,
0: আচ্ছা,
1: আর আমরা 2016-তে
0: হুম
1: এই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হই।
0: হুম
1: তো ওকে ভালো লেগেছে প্রথম দেখাতেই, বিশেষ করে আমিও যেহেতু শিল্প সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত,
0: হুম হুম
1: ও দেখেছি নাচ করতো ছোটবেলা থেকেই এবং খুব সুন্দর নাচ করতো। ওর ব্যবহার, ওর কথা বলার ধরন, সমস্ত কিছু ভীষণ ভালো লাগতো। ওই ভালো লাগা থেকে কখন যে মনে ঠাঁই, মানে আমিও ওর মনে ঠাঁই পেয়ে গেলাম, ও আমার মনে একটা জায়গা দখল করে নিল। তারপর পারিবারিক সূত্র ধরে আমরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলাম। আমাদের বিবাহের 10 বছর আমরা সম্পন্ন করলাম এই
0: আচ্ছা
1: কিছুদিন আগে,
0: আচ্ছা
1: এই অগাস্টেই গত মাসে। তো এতদিন আমাদের যে সম্পর্কটা ছিল, মনে হচ্ছে যে বিয়ের পর ধীরে ধীরে যেন একে অপরকে আরো বেশি করে জানছি, বুঝতে পারছি। আর এখন মনে হচ্ছে মানে এই দাম্পত্য জীবন মানে শুধু পাশাপাশি থাকা নয়, বরং মনে হচ্ছে ওর সুখ আমার নিজের সুখ।
0: এবং দাম্পত্য জীবনটা যত এগোয় ততই মনে হয় গভীরতাটা আরো বাড়ে।
1: একদম গভীরতা বাড়ে, ওর দুঃখ আমার দুঃখ।
0: আচ্ছা, এবার দিদির কাছে, আপনার দিদির কাছে আমার প্রশ্ন যে এই দাম্পত্য জীবনের শুরুটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। দাদার কাছ থেকে তো শুনলামই, খুব ভালো লাগলো। মানে আপনার কাছ থেকে যে আপনাকে, মানে দাদাকে কি দেখে
2: এটাই
0: আপনার ভালো
2: ওর
0: লেগেছে?
2: ভালো মানে কথা,
0: আচ্ছা,
2: তারপর এই
0: মানে একজন সংস্কৃতি সম্পন্ন
2: হ্যাঁ
0: মনস্ক মানুষকে,
2: যে
0: একজন
2: আমাকে
0: সংস্কৃতি,
2: বুঝবে,
0: হ্যাঁ সংস্কৃতি মনস্ক মানুষেরই মনে হয় ভালো লাগে।
2: ভালো, হ্যাঁ
0: হ্যাঁ, এখান দিয়ে মানে একটা মিল থাকে
2: মিল থাকে,
0: এবং দাম্পত্য সম্পর্কগুলো এমন হলেই মনে হয় ভালো হয়,
2: ভালো
0: তাহলে
2: হয়,
0: একজন একজনকে
2: একজন
0: বুঝতে পারবে
2: বুঝতে পারবে।
0: পরবর্তী জীবনেও, যাতে বুঝতে পারে, হ্যাঁ, যে ওনার কাজ, ওনার যে বিভিন্ন শিল্পচর্চা, এগুলি যাতে
2: হ্যাঁ
0: বুঝতে পারে।
1: একেবারে ঠিক
0: হ্যাঁ,
1: বলেছো, আমিও এটাই চেয়েছিলাম। যেহেতু আমি শিল্প সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত, এমন একজন যে শিল্পের চর্চা করে, নাচ হোক, গান হোক বা যে কোনো, ও যদি আমার জীবনে আসে তাহলে হয়তো আমার জীবনটা শুনবে আর সম্মান দেবে, মর্যাদা দেবে। আমি যে সংস্কৃতি চর্চা করছি ওর কাছে বোরিং মনে হবে না বিষয়টা। তাই সবকিছু মিলিয়ে মিলে গেছে, আর এখন হাসতে হাসতে খেলতে খেলতে আমরা 10টি বছর পার করলাম, আমাদের একটি মেয়ে সন্তানও আছে।
0: আচ্ছা, ঈশ্বরের কৃপায় আগামী দিনগুলিও ভালো কাটুক, এটাই চাই। এখন আপনি তো একজন সঞ্চালক এবং বাচিক শিল্পী, আপনার কাছ থেকে শুনেছি এটার পাশাপাশি আর কি কাজে আপনি যুক্ত আছেন?
1: আমি জেলা দায়রা আদালতের সঙ্গে, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট, আমি ওখানে অ্যাডমিনিস্ট্রিয়াল স্টাফ।
0: আচ্ছা
1: বর্তমানে আমি সোনামড়ায় পোস্টেড, ওখানে
0: আচ্ছা
1: কর্মসূত্রে আছি। আর আমার ভালো লাগা ভালোবাসা হচ্ছে আমার আবৃত্তি চর্চা আর সঞ্চালনা। ঈশ্বরের কৃপায় আমার আবৃত্তি স্কুলে নাম আবৃত্তি নীড়, প্রচুর স্টুডেন্ট আছে, প্রায় 300, 350 স্টুডেন্ট, এবং আমি ICAT-র একরেডেড অ্যানাউন্সার, আমি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর ম্যাক্সিমাম ইউনিয়ন মিনিস্টার
0: হুম
1: বা সিএম প্রোগ্রাম, ওই অনুষ্ঠানগুলি ম্যাক্সিমামই আমি সঞ্চালনা করে থাকি ঈশ্বরের আশীর্বাদে।
0: আচ্ছা, এই যেটা বললেন আপনার দায়রা জজ আদালতে যে
1: হুম,
0: কাজটা আপনি করেন, ওইটাও ভীষণ চাপের।
1: ওইটাও ভীষণ চাপের।
0: এই দুটো দিক, দুটো পুরো আলাদা দিক। হ্যাঁ,
1: হুম
0: এই দুটো
1: হুম
0: কি করে সামলে নেন?
1: হ্যাঁ,
0: এর পাশাপাশি মানে পরিবার কিভাবে সামলান? পরিবারের দায়িত্বগুলো কি সবটাই এখন আপনার স্ত্রীর উপর, সহধর্মিনীর উপর?
1: দুটো সামলানো খুব কঠিন,
0: হুম হুম
1: কেননা আমি অনেক দূরে চাকরি করি,
0: হুম হুম
1: আমি সকাল 7:45 বেরোই, রাত্রি

0: 8টা সাড়ে 8টায় আসি।
1: হুম
0: আমার সহধর্মিণী যদি আমার কাজটা ভাগ করে না নিতেন,
1: হুম
0: হয়তো আমার পক্ষে এটা এগিয়ে নিয়ে যাওয়া এটা খুব কষ্টকর হতো।
1: হুম হুম হুম
0: তো এই জন্য আমি আমার মন থেকে ধন্যবাদ জানাই আমার সহধর্মিণীকে, সবসময় হয়তো বলার সুযোগ হয় না, কিন্তু ধন্যবাদ জানাই। মেয়ের পড়াশোনা, মাঝে মাঝে হাট বাজার করা, আমাকে গাইড করা, সমস্ত কিছুতেই সহযোগিতা করছে। আর
1: এবার দিদির কাছে এই যে দাদা তো অনেক দূরে আছেন, মানে বাড়ি থেকে সেই দূরে বলতে বাড়ি থেকে সেই সকালে বেরোন এবং
2: হ্যাঁ
1: আস্তে আস্তে সন্ধে, এবং তার পাশাপাশি যখন এই কাজগুলি থাকে, সঞ্চালনার দায়িত্ব বা আবৃত্তি ক্লাসগুলো থাকে, এগুলো তো করতেই হয়। আর এই ব্যাপারটাকে পুরোটাই তো আপনি, এই ব্যাপারটা মানে উনি এত ব্যস্ত থাকেন, আপনি পুরোটা সংসারটা চালাচ্ছেন, তো আপনার আপনার যেটা কেরিয়ার ছিল, আপনি একজন নৃত্যশিল্পী, সেটা এখন কি চালাতে পারছেন?
2: মাঝে মাঝে করি,
1: আচ্ছা
2: প্রোগ্রাম প্রোগ্রাম করি
1: আচ্ছা,
2: সময় পেলে, মেয়েকে পড়াশোনা দেখিয়ে, তারপর নিজের যতটুক সময় আছে।
1: মানে আপনার কাছে এখন সংসারটাই আগে
2: হ্যাঁ
1: আগে রেখেছেন,
2: হ্যাঁ
1: মাথায় মাথায় রেখেছেন,
2: মাথায় রেখেছি,
1: মেয়ে হয়তো একটু বড় হলে আপনি
2: তারপর আবার
1: আপনার
2: হ্যাঁ
1: কাজে আবার ফিরে যাবেন। ঠিকই বলেছেন, দুজনেই যদি ব্যস্ত থাকেন হয়তো, হ্যাঁ আপনিও আপনার কেরিয়ার চালিয়ে যেতে পারতেন, কিন্তু তাহলে আপনার সংসার বা মেয়ের যে পড়াশোনাটা, এখন তো আমরা সবাই সন্তানকে নিয়ে একটু বেশি ভাবি, আগের দিন তো আর এখন নেই,
2: না
1: হ্যাঁ যে ওরা নিজেরা করে নেবে,
2: করে নেবে।
1: হ্যাঁ তো বাবাও ব্যস্ত, মাও যদি এরকম ব্যস্ত থাকে তাহলে ওর দিকটা একটু হয়তো অবহেলা হবে
2: হ্যাঁ
1: সেদিকটা নিয়ে। এটা নিয়ে আপনার মনে কোনো দুঃখ বা বিরক্ত বা তিক্ততা এরকম
2: না
1: আছে
2: না
1: যে
2: না
1: আমি
2: নে নে
1: আমি পাচ্ছি না কিছু করতে বা কিছু?
2: না,
0: এই প্রসঙ্গে আমি বলছি,
1: হ্যাঁ হ্যাঁ
0: আমার তো অফিস,
1: হুম
0: আমার আবৃত্তি ক্লাস, আমার
1: হুম
0: সঞ্চালনায়
1: হুম
0: ম্যাক্সিমাম টাইম আমি বাড়িতে থাকি না। ইভেন
1: হুম
0: বন্ধের দিন
1: হুম
0: আজকেও আমি বাড়িতে নেই, হ্যাঁ
1: হুম
0: সারাদিন। তো ও ওর ক্যারিয়ারটাকে বিসর্জন দিয়ে একটা
1: হুম
0: সাইডে রেখেই
1: হুম
0: ও সংসারটা চালাচ্ছে, না হয় সংসারটা চলতো না,
1: ঠিক
0: মেয়ের
1: ঠিক
0: পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু। তার জন্য আরো একবার আমি ওর কাছে কৃতজ্ঞ যে ওর ক্যারিয়ার, ওর স্বপ্ন ছোটবেলা
1: হ্যাঁ
0: থেকে
1: হ্যাঁ
0: যেটা দেখেছে
1: হুম হুম হুম
0: ওইটাকে একটু বলা চলে দূরেই রেখেছে।
1: হুম হুম হুম
0: এখন মাঝে মাঝে যখন সময় হয় তখন করে,
1: হুম হুম
0: কিন্তু তারপরও ও নিজেকে কোনো কাজের সঙ্গে মানে নিবিড়ভাবে সম্পৃক্ত করেনি,
1: হুম হুম
0: তার জন্যই ও মানে ঘরের কাজটা চালিয়ে যেতে পারছে আর কি।
1: ঠিকই বলেছেন। আরেকটা কথা, এই যে এত ব্যস্ততার মধ্যে আপনাদের বিয়ের পর ঘোরাফেরা হয়েছে, ঘুরতে যাওয়া?
0: হ্যাঁ হ্যাঁ, এটা আসলে কি হয়,
1: হ্যাঁ
0: সারা বছর তো আমরা ব্যস্ত থাকি
1: হুম হুম
0: দুজনে, মেয়ের পড়াশোনা ও আমি, তো আমার মনে হয় যে একটু প্রত্যেক বছর যদি আমরা
1: হুম হুম
0: ভ্রমণের দিকে যাই,
1: হুম হুম
0: মানে কোথাও ঘুরতে যাই, তাহলে একটু রিফ্রেশ হওয়া।
1: হুম
0: তো প্রতি বছরই আমরা কোথাও না কোথাও ঘুরি,
1: হুম
0: দিল্লি,
1: হুম
0: মানে ভারতবর্ষেরই বিভিন্ন জায়গায় আমরা প্রত্যেক বছর ঘুরতে যাই।
1: আচ্ছা আচ্ছা
0: আর এর পাশাপাশি সানডে বা যখনই সময় একটু সময় পায়
1: হুম হুম
0: একটু আমরা তিনজন মিলে আমার মেয়েকে নিয়ে আমরা
1: হুম
0: একটু
1: হুম
0: ঘুরে আসি, বা কোনো সিনেমা দেখি,
1: হুম
0: রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করি, এর মধ্য দিয়ে একটু নিজেকে রিফ্রেশ করা।
1: সেটাই, আপনার তো বিভিন্ন দিকে বিভিন্ন ক্ষেত্রে আপনি কাজ করছেন, আপনার ক্ষেত্রে একঘেয়েমিটা যতটা না আসবে, উনি তো ঘরেই আছেন, হ্যাঁ ঘরেই সংসারের কাজ দেখাশোনা করছেন, মেয়েকে নিয়ে গাইড করছেন, ওনার ক্ষেত্রে একঘেয়েমিটা একটু বেশি আসবে। হ্যাঁ আপনার বিভিন্ন জনের সাথে আপনার কথাবার্তা হচ্ছে, বিভিন্ন জনের সাথে দেখা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে আপনি আছেন, তো সেটাই, এই এই জিনিসগুলো আমার মনে হয় দাম্পত্য জীবনে মনে হয় একটু খেয়াল রাখা দরকার, না
0: হুম হুম আমার মনে হচ্ছে মানে
1: কিছুটা হলে রিফ্রেশ লাগে।
0: আমি খুব লাকি যে আমি
1: হুম
0: এমন একজন মানুষকে স্ত্রী হিসেবে পেয়েছি।
1: হুম
0: হ্যাঁ, তো আমরা রিফ্রেশ করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর বিশ্বাস, ওর সম্মান, ওর
1: হুম
0: বোঝাপড়া,
1: হুম
0: ক্ষমতাশীলতা, এই সংসারটাকে যেভাবে দীর্ঘস্থায়ী করে
1: হুম
0: রেখেছে,
1: হুম হুম
0: আমাকেও ভালোবাসার বাঁধনে বেঁধে রেখেছে
1: আচ্ছা
0: সত্যি।
1: খুব ভালো লাগলো শুনে। তো দিদির কাছে এবার বিয়ের পরে কোথায় ঘুরতে গেছেন?
2: প্রথম আমরা হায়দ্রাবাদ গেছি,
1: আচ্ছা
2: দিল্লি,
1: আচ্ছা
2: কলকাতা,
1: আচ্ছা
2: গুয়াহাটি।
1: আচ্ছা ভালোই। আর এই মেয়ের ব্যাপারটা, মেয়ের পড়াশোনার ব্যাপারটা, মেয়ের স্কুলিং, এগুলো কিভাবে আপনি সামলাচ্ছেন? আপনি গাইড করেন মেয়েকে বাড়িতে?
2: হ্যাঁ হ্যাঁ,
1: আচ্ছা
2: মাঝে
1: পড়াশোনা,
2: মাঝে ও দেখে,
1: আচ্ছা আচ্ছা
2: স্কুলে যাওয়া,
1: হ্যাঁ হ্যাঁ
2: নাচের স্কুলে যাওয়া,
1: হুম হুম
2: তারপর ড্রয়িং স্কুলে যাওয়া, সবকিছু আমি নিয়ে যাই।
1: হুম হুম আচ্ছা, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, একটা দাম্পত্য জীবনে একটা সমস্যা অনেকের ক্ষেত্রেই থাকে, এই যে খুব বেশি আর্গুমেন্টেটিভ। আমি দুই দিক থেকেই বলছি, অনেক সময় হাজব্যান্ড খুব বেশি আর্গুমেন্টেটিভ হয়, অনেক সময় ওয়াইফ। হ্যাঁ এই ব্যাপারটা একটু মানে
0: এই ব্যাপারটা
1: আমারটাই
0: নিয়ে
1: উপরে থাকবে, মানে দুজনের ক্ষেত্রেই হয়, আমি বলছি না যে একজনই করে, দুজনেই করে, এই ব্যাপারটা নিয়ে কি বলবো?
0: এই ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাই। আমাদের দুজনের তো ভালোবাসার বিয়ে, আমাদের দুজনের বয়সের ব্যবধান হচ্ছে প্রায় 10 বছর।
1: আচ্ছা,
0: তো এই ক্ষেত্রে আমি একটু বেশি ম্যাচিওর।
1: হ্যাঁ,
0: তো ও যখন কিছু বলে, যখন দেখছি আর্গুমেন্টেটিভ ওই পর্যায়ে পৌঁছে গেছে, তখন আমি নিজে থেকে একটু চুপ হয়ে যাই, অটোমেটিক্যালি একটু সময় পর প্রবলেমটা সর্ট আউট হয়ে যায়। তো একই রকম ভাবে ও দেখি বয়সে আমার থেকে প্রায় 10 বছর ছোট হলেও ও অনেক বেশি চিন্তা ভাবনায় আমার থেকে বেশি মনে হয় খুব পরিণত। তো ও দেখি সুন্দরভাবে জিনিসটা ম্যানেজ করতে পারে। অনেক সময় আমি কাজে কর্মে ব্যস্ত থাকি, অনেক সময় হয়তোবা আমি একটু যদি মনটা খারাপ হয়, ও সুন্দর বিষয়টা ট্র্যাকেল দেয় এবং বিষয়টা সমাধান পর্যায়ে নিয়ে আসে। আমাদের মধ্যে এমনিতে কোনো ঝগড়াঝাটি হয় না, বা ওই আপনি যেটা বললেন সংসার চলতে গেলে টুকটাক অনেক সময় আর্গুমেন্ট হয়, অভিমান হয়, কিন্তু আমাদের আমাদের অভিমান দীর্ঘদিন বলো তুমি কয়েক সেকেন্ডও স্থায়ী হয় না, কয়েক সেকেন্ডও স্থায়ী হয় না। এটাই আমাদের সুখী দাম্পত্য জীবনের একটা অন্যতম চাবি কাঠি।
1: এটাই আপনাদের এই বার্তাগুলো যাতে সমস্ত দম্পতির কাছে যায়, সেই উদ্দেশ্যে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত এই অনুষ্ঠান এ পক্ষে দম্পতি, যাতে সমাজের উদ্দেশ্যে ইতিবাচক বার্তা যাতে যায়, সেটাই। একজন শান্ত হয়ে থাকলে ওই সময়, যে সময় মানে দুজনের মধ্যে একটু তর্ক বিষয় নিয়ে, হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে একটু আর্গুমেন্ট হচ্ছে, ওই সময় একজন চুপচাপ থাকলে, হ্যাঁ পরে আমি এটার উত্তর দেব, এখন চুপচাপ থাকি, ঠিক আছে। আরেকটা, এই যে বললেন 10 বছরের আপনাদের ডিফারেন্স, এটা নিয়ে আগেরকার দিনের মানুষরা, যারা একটু বয়স্ক মানুষরা আমাদের এখন আছেন বাড়িতে বা সমাজে, অনেকে বলে থাকেন একটু বয়সে ডিফারেন্স হলে ভালো, অনেকে বলে থাকেন সেম এজ হলে ভালো। অনেক সময় দেখা যায় ওয়াইফও বয়সে বড়, আমাদের যে যিনি আমাদের কিংবদন্তি বা বিখ্যাত যে আমাদের ক্রিকেটার সচিন টেন্ডুলকর, ওনার মিসেস ওনার থেকে প্রায় 5-6 বছর বড় শুনেছি। এই ব্যাপারটা দাম্পত্য জীবনে কি মানে কোনো প্রভাব ফেলে, বয়স বেশি বয়স কম সেম এজ?
0: দেখুন, আমার মনে হয় যে মানে এই বিষয়টা না মানুষের চিন্তা ভাবনা এবং ম্যান টু ম্যান ভ্যারি করে আমার মনে হয়, কারণ সংসার কোনো সময় নিখুঁত হয় না, মানুষও কিন্তু নিখুঁত নয়। কিন্তু দুজন মানুষ যদি একে অপরকে ভালোবাসে, তার অসম্পূর্ণগুলোকে যদি গ্রহণ করতে শেখে, তাহলে একটি সাধারণ সংসার অসাধারণ হয়ে ওঠে। এই ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর না, এক্ষেত্রে হচ্ছে চিন্তা ভাবনা। চিন্তা ভাবনায় সে কতটা পরিণত, কতটা পজিটিভ ভাইবস তার মধ্যে রয়েছে চিন্তা ভাবনায়, তো ওই বিষয়টাই ডিপেন্ড করে। এই ক্ষেত্রে সমবয়সী হলেও দাম্পত্য জীবন সুখী হয়, বয়সে ডিফারেন্স বেশি হলেও হয়, এবং যেমন শচীন টেন্ডুলকর আপনি বললেন, ওনার স্ত্রী ওনার থেকে কয়েক বছরের বড়। এখন আমাদের সোসাইটিতেও আমরা দেখছি অনেকেই নিজের বয়স থেকে বেশি বয়স বিয়ে করছে, কিন্তু সুন্দর সুখী দাম্পত্য জীবন কিন্তু তারা কাটাচ্ছেন। কাজেই এই ক্ষেত্রে কোনো প্রবাদ বাক্য নেই, এমন হলে মানে বয়সের ডিফারেন্স হলে এমন হবে, সমবয়সী হলে মানে দাম্পত্য জীবন সুখী হবে না, এরকম কিছু না আমার মনে হয়।
1: আরেকটা আরেকটা এই ধরনেরই আরেকটা প্রশ্ন, যেমন লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ, হ্যাঁ অনেকের মধ্যে এরকম প্রশ্ন থাকে, লাভ ম্যারেজে সুখী হয়? এবং বেশিরভাগ যারা আমাদের অভিভাবক অভিভাবিকা বা বয়স্ক মানুষ আমাদের বাড়িতে বাড়ি ঘরে বা সমাজে আছেন, তারা বলেন অ্যারেঞ্জ ম্যারেজ সুখী হয়। হ্যাঁ, এটা নিয়ে একটু কি বলবেন?
0: এই ক্ষেত্রেও আমি বলবো যে হ্যাঁ, লাভ ম্যারেজ করে, কিন্তু আমি দেখেছি যারা পড়াশোনা কমপ্লিট করে, নিজের কর্মজীবনে স্থির হয়, তারপর যারা মানে অনেক অনেক বছরের পুরনো ভালোবাসা, তারপর যারা বিয়ে করছে, তাদের ম্যাক্সিমাম সাকসেস হচ্ছে। কিন্তু পড়া চলাকালীন 8-9 পড়ে, তখন অল্প বয়সের কয়েকদিনের কয়েক মাসের প্রেম, হ্যাঁ, তারা যখন নিজেদের ডিসিশন নিয়ে বিয়ে করে, ওই ক্ষেত্রে একটা হচ্ছে অপরিণত বয়স, হ্যাঁ তখন অনেক সময় হয় না, আবার অনেক সময় হয়। কাজে এইটা সঠিকভাবে বলা মানে দুষ্কর ব্যাপার।
1: সেটাই, আমি কতটুকু মানিয়ে নেব সংসারে,
0: সেটাই
1: কতটুকু। অনেক সময় আছে যে হয়তো হাজবেন্ড ঠিক মতো মানে হয়নি, ম্যাচিং হয়নি, তারপর কিন্তু
0: মানিয়ে নিচ্ছে।
1: অনেক সময় স্ত্রী ঠিক মতো হয়নি, মানে ভালো হয়নি সঙ্গী হিসেবে, কিন্তু মানিয়ে নিচ্ছে। এটা আবার মানিয়ে নেওয়ার উপরও ডিপেন্ড করে,
0: মানিয়ে নেওয়ার উপরও ডিপেন্ড করে।
1: আরেকটা, এই যে ডিভোর্স যেটা, এটা তো মনে হয় না এটা আগের থেকে অনেক বেড়ে গেছে?
0: এটা একদম অনাকাঙ্ক্ষিত আমার দৃষ্টিতে, মানে আনএক্সপেক্টেড একটা বিষয় হচ্ছে ডিভোর্স। কেননা

0: যখন আমি বিয়ে করছি, মানুষটাকে জেনে বুঝে বিয়ে করছি,
1: হুম হুম
0: তখন ওর রেসপন্সিবিলিটি আমার উপর,
1: হুম
0: দুজনের সংসারটাকে কিভাবে সুখী করা যায় এটা আমার উপর।
1: হুম
0: কিন্তু বর্তমান সময় যত এগুচ্ছে,
1: হুম
0: আমরা যত 21st century দিকে এগুচ্ছি,
1: হুম
0: দেখছি আমাদের আগামী প্রজন্ম,
1: হুম
0: এখন জেনজি বলেন
1: হুম হুম
0: আপনারা
1: হুম হুম
0: বা জেন আলফা বলেন,
1: হুম হুম
0: তাদের চিন্তা ভাবনায় আমি দেখলাম রিজিডনেস, স্থিরতা ধীরতাটা একটু কম।
1: হুম
0: এই
1: হুম
0: ক্ষেত্রে তারা এখন এমন জায়গায় এসে পৌঁছে গেছে যে লিভ ইন রিলেশনশিপে থাকছে,
1: হুম হুম
0: তারপর হয়তো বিয়ে করছে,
1: হুম
0: আবার
1: বা
0: কখনো
1: তারপর
0: কখনো
1: হয়তো করছেও না,
0: করছেও না, আবার বিয়ের কয়েক মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে।
1: এরকমও দেখা যাচ্ছে 10 বছর রিলেশনে ছিল, তখন কিছু প্রবলেম হলো না, বিয়ে 6 মাস পর
0: হ্যাঁ,
1: ডিভোর্স হয়ে
0: এখন
1: যাচ্ছে।
0: আধুনিকতার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের,
1: হুম
0: আগামী প্রজন্মের ছেলে মেয়েদের চিন্তা
1: হুম
0: ভাবনাও একটু কেমন জানি হয়ে
1: এটা
0: গেছে,
1: নিয়ে আমরা
0: কিন্তু
1: কিন্তু এখন গার্ডিয়ান যারা, গার্জিয়ান
0: আমরা
1: যারা,
0: কিন্তু
1: আমরা কিন্তু
0: চিন্তিত,
1: চিন্তিত।
0: এবং আমরা যারা মোটামুটি এজের আছি, এবং
1: হুম
0: বিশ্বাস করি আমাদের পুরনো প্রথাটাই ভালো ছিল আমার জন্য,
1: সেটাই,
0: আমার মতে, যে আমি যাকে বিয়ে করলাম তাকে নিয়ে আমার আগামী জীবনটা
1: এবং
0: কাটাতে চাই।
1: সেটা শুনুন শুনুন, ছেলের মা বাবা বলুন, মেয়ের মা বাবা বলুন, কেউই চায় না কিন্তু
0: না,
1: সন্তানের এই দিকটার দিকতে,
0: ডিভোর্স হোক
1: এটা কেউই চায় না,
0: না,
1: সবাই
0: সেই
1: শেষ পর্যন্ত ওই বাধ্য হয়ে নেয় সন্তানের দিকে,
0: হুম
1: তাকে মেনে নেয়,
0: হুম
1: কিন্তু মা বাবা কোনোদিনও চায় না
0: না,
1: ওদের ডিভোর্স হোক।
0: ডিভোর্স
1: এরকম
0: হোক।
1: আমি অনেক ক্ষেত্রেই দেখেছি মা বাবাদের, মানে সত্যি ওনারা ভীষণ দুঃখিত, কিন্তু ওই ছেলে মেয়ের দিকে তাকিয়ে এটা ইয়ে হয়ে যাচ্ছে, মানে
0: একদম, আকাশবাণী বিলুনিয়ার আজকে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, ব্রডকাস্ট হচ্ছে, তো এখানে যারা আমাদের শ্রোতা বন্ধুরা আছে তারাও নিশ্চয়ই জানছে, শুনতে পাচ্ছে, তো এটাই আমি বলবো, মেসেজটা দিতে চাইবো, যে তোমরা যাকে বিয়ে করছো, বিয়ের আগে তোমরা ভালো করে দেখে নাও তোমার জীবন সঙ্গীটা কেমন, বুঝে নাও, বিয়েটা করো। তো কেউ তো সম্পূর্ণ নয়, খামতি কিছু থাকে দু
1: থাকে।
0: ক্ষেত্রেই, মানিয়ে নিতে শিখতে হবে, মানিয়ে নিতে নিতে একটা পর্যায়ে দুজনকে, একজন মানিয়ে নিল, আরেকজন একাধারে নিজের যে ইচ্ছেগুলো পূরণ করলো বা ডোমিনেট করলো, ওইটা না, একটা সময় নিশ্চয়ই জীবনটা সুখী হবে, সার্থক হবে।
1: সেটাই, এই না হলে কি হচ্ছে, এই যত দেখা যাচ্ছে সমাজে, তত কিন্তু নেক্সট জেনারেশন, নেক্সট প্রজন্ম, তারা কিন্তু আরো বেশি বেশি করবে কিন্তু,
0: বিভ্রান্ত
1: হ্যাঁ
0: হচ্ছে,
1: বিভ্রান্ত হচ্ছে,
0: হুম হুম
1: আমরা দেখছি দিনে দিনে এগুলো বেড়ে যাচ্ছে,
0: বেড়ে যাচ্ছে,
1: কোনো কিছুই কিন্তু খারাপ জিনিসগুলো কমছে না, কিন্তু
0: না
1: খারাপ জিনিসগুলো বেড়ে
0: বেড়ে
1: যাচ্ছে।
0: যাচ্ছে।
1: শ্রোতা বন্ধুরা, এ পক্ষের দম্পতি এই অনুষ্ঠানে আমরা কথা বলছি আগরতলাস্থিত এক দম্পতির সাথে, ওনারা হলেন রাজ্যের স্বনামধন্য সঞ্চালক বাচক শিল্পী শ্রী মৃণাল দেবনাথ এবং ওনার সহধর্মিনী পৌনালী দাস। তো আমরা যেহেতু এক বাচিক শিল্পী সঞ্চালকের বাড়িতে এসেছি, অবশ্যই ওনার থেকে একটা আবৃত্তি তো শুনবই, এটা তো মিস করা যায় না। তো দাদা শোনা যাক, এই সংসার, দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসা, সাংসারিক জীবনের, সাংসারিক জীবনে প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, এগুলো নিয়ে একটা কবিতা শোনা যাক আপনার
0: যদিও
1: কাছে।
0: যদিও আমি একেবারেই অপ্রস্তুত, তারপরও আমি এক দুটো লাইন বলতে চাই। প্রথমে বলবো যে আমার মিসেস পর্ণালী দাস, আমি শুধু স্ত্রী হিসেবে নয়, আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার ভরসা, আমার জীবনের সহযাত্রী হিসাবে পেয়েছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় সৌভাগ্যের। জীবনে কত বছর বাঁচবো জানি না, কিন্তু যতদিন বাঁচবো তোমার সঙ্গে হাসতে চাই, আমি ওর সঙ্গেই আগামী পথ চলতে চাই, আর প্রতিটি কঠিন সময়ে ওর হাতটাই আমি শক্ত করে ধরে রাখতে চাই। আপনি যেহেতু কিছু বলবার জন্য বলছেন, তাই বলছি, ওকে ডেডিকেট করি, আমার সহধর্মিনীকে উৎসর্গ করে আমি কবিতার দুটো লাইন বলছি। তুমি আছো বলেই জীবনটা সুন্দর, তুমি আছো বলেই স্বপ্নগুলো মধুর, কখনো হাসির সঙ্গী, কখনো নীরবতার ভাষা, তুমি আছো বলেই পূর্ণ আমার ভালোবাসা। জীবনের পথে যদি কোনো ঝড় আসে, তোমার হাতটা থাকুক আমার হাতের উপর, হাজার ব্যস্ততার মাঝে, হাজার অভিমানে, তোমাকেই খুঁজে দেব প্রতিটি সন্ধ্যা বেলায়। চাই না জীবনের শুধু সুখের দিন, চাই তোমার সঙ্গে কাটুক প্রতিটি কঠিন দিন, হাসি কান্না রাগ অভিমান সব কিছু পেরিয়ে, বৃদ্ধ বয়সেও যেন থাকি তোমার পাশে দাঁড়িয়ে। সময় বদলাবে, বদলাবে জীবনের গল্প, তবু তোমার প্রতি ভালোবাসা থাকবে অটুট। এক জীবনে যতটুকু ভালোবাসা সব

0: সম্ভব, সবটুকুই তোমার জন্য আজ, আগামীকাল এবং অনন্তকাল। ধন্যবাদ।
1: দুর্দান্ত, অসাধারণ। আমাদের শ্রোতা বন্ধুরা শুনেও ওনারাও এই কবিতাটা থেকে ওনাদের দাম্পত্য জীবনের অনেক অনুপ্রেরণা পাবে, ঠিক তাই না?
0: হ্যাঁ, নিশ্চয়ই।
1: এবার দিদির কাছে একটা প্রবাদ বাক্য আছে, যেটা আমাদের ঠাকুমা দিদিমারা বলতেন, যে সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, এটা আপনি, আপনার কাছে এই কথাটা কতটুকু মানে গ্রহণযোগ্য?
0: যোগ্য,
2: একজনের দ্বারা তো হয় না,
1: হ্যাঁ,
2: দুজনেরই। তাহলে তাহলে
1: অবশ্যই।
2: কথাটা এমন, সংসার সুখের হয় রমণীর গুণে যদি সাথে থাকে মানে গুণবান স্বামী, এটাই তো?
0: হ্যাঁ, নিশ্চয়ই।
1: তারপরও তারপরও না, আপনার দাম্পত্য জীবনে আপনার কি মনে হচ্ছে যে হ্যাঁ, মেয়েদেরই কি একটু বেশি সংসারে কি একটু কনসিডার করা লাগে, একটু বেশি স্যাক্রিফাইস করা লাগে, এরকম মনে হয়?
2: হ্যাঁ, মনে হয়।
0: করছে তো, নিজের ক্যারিয়ারটাকে দূরে রেখে।
1: হুম হুম হুম আচ্ছা, এবার আপনার কাছে এই কথাটা আমি একটু শুনবো বিস্তারিত, এই যে সংসার সুখের হয় রমণীর গুণে, একদম মানে মানে কি বলবো, দুপক্ষ নিয়েই, মানে
0: দেখুন,
1: নিজের
0: আমার
1: নিজের দিকটা না।
0: আমার জন্মের পর থেকে আমি দেখে আসছি,
1: হুম হুম হুম
0: বাবা মারা গেছে,
1: হুম
0: আমার মা কিন্তু আমাদের দিকে তাকিয়ে
1: হুম হুম
0: মানে সারাক্ষণ নিজের স্বপ্নগুলোকে দূরে রেখে
1: হুম হুম
0: স্যাক্রিফাইস করে আমাদের খুব কষ্ট করে বড় করেছে।
1: হুম
0: তারপর দেখলাম আমার স্ত্রীর কাছে এসেও
1: হুম
0: অনেক সময় এমন হয়, নিজে ওই জিনিসটা খেতে ভালোবাসে,
1: হুম
0: আমিও ভালোবাসি, তখন নিজে না খেয়ে হয়তো আমাকে খাইয়ে দেয়।
1: হুম হুম
0: তারপর নিজের দুঃখ কষ্ট, নিজের ব্যথা বেদনাগুলি অনেক সময় আড়াল করে রাখে,
1: হুম
0: যেন আমার কষ্ট না হয় কোথাও চলতে গিয়ে কোথাও। তো সারাক্ষণই দেখি এই কথাটা অনেকাংশেই সঠিক, যে সংসার সুখের হয়
1: হুম
0: রমণীর গুণে, অনেকাংশেই,
1: হুম
0: সবটা নয়,
1: হুম হুম
0: ধরুন 75%।
1: হুম হুম
0: কারণ রমণী যদি ভালো থাকে,
1: হুম
0: পজিটিভ থাকে,
1: হুম
0: হ্যাঁ, যে একটা নিজের মা বাবার ঘর ছেড়ে সারা জীবনের জন্য আরেকটা পরিবারে এসছে,
1: হুম
0: এবার এই পরিবারটাকে আপন করে নেওয়া,
1: হুম
0: সেখানে যে কত ত্যাগ,
1: হুম হুম
0: হ্যাঁ, ওই জিনিসটা যে করে এবং পরবর্তী বাকি জীবনটা সবাইকে আগলে রাখে, সব বাড়ির প্রত্যেকটা সদস্যের খাওয়া দাওয়া খেয়াল রাখা
1: হুম
0: সমস্ত কিছু করে,
1: হুম
0: এটা ত্যাগ স্যাক্রিফাইস না থাকলে কিন্তু সেটা সম্ভব না।
1: ঠিক
0: হ্যাঁ,
1: ঠিক
0: এবং ও যদি স্বার্থপর হতো এই রমণী,
1: হুম
0: তাহলে নিজের ক্যারিয়ার নিয়ে ছুটতো আমাদের ফেলে দিয়ে, পরিবার মেয়ে স্বামী ফেলে
1: হুম
0: দিয়ে।
1: হুম
0: কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আজও আমাদের ঘরের মেয়েরা,
1: হুম
0: তারা কিন্তু নিজের মানে স্বার্থটাকে দূরে রেখে চিন্তা
1: হুম
0: করে।
1: এই
0: তাই
1: হ্যাঁ
0: সংসার সুখের হয় রমণীর গুণে কথাটা 75% রাইট,
1: হুম
0: এবং 25% হয় যদি সাথে থাকে একজন ভরসার, একজন বিশ্বাসী স্বামী।
1: হুম সেটাই। আরেকটা কথা, যে এই কথাটা, এই আপনি যে কথাটা বললেন, ব্যাখ্যা দিলেন, এটা কিন্তু এখন যে একটা নারীবাদ একটা শোনা যায়, হ্যাঁ ঠিক আছে, এটা সামাজিক দিক থেকে মানে নারীরা যাতে উন্নতি হয়, ওরা শিক্ষা শিক্ষার দিক থেকে যাতে পিছিয়ে না থাকে, সেটা ঠিক আছে, কিন্তু আমার সংসারে এই নারীবাদ, নারীবাদী, এগুলি সংসারে কতটুকু মানে?
0: দেখুন, সংসারটা কিন্তু শুধু নারীদের জন্য নয়, পুরুষদের ভূমিকাও আছে।
1: হুম হুম
0: তো নারীবাদী বিষয়টা সংসারে যখন আমরা দেখি, এখন চিন্তা ভাবনা অনেকটা পাল্টেছে।
1: হুম
3: শুনলেন অনুষ্ঠান আমি নারী, আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনলেন আমার কথা। আমার কথা ছিলেন বাচক শিল্পী দুলন মুখোপাধ্যায়, পড়ে শুনলেন এ পক্ষের দম্পতি। দম্পতি ছিলেন সঞ্চালক এবং বাচক শিল্পী মৃণাল দেবনাথ এবং নৃত্যশিল্পী প্রণালী দাস, আর অনুষ্ঠানটির সাক্ষাৎ গ্রহণ এবং সংযোজনায় ছিলেন জুমা নাথ। আকাশবাণী মিলনীয়। এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।
4: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज गुजरात के वडोदरा में 35,000 करोड़ रुपए की विभिन्न विकास परियोजनाओं का शिलान्यास और शुभारंभ किया। श्री मोदी ने पश्चिमी क्षेत्र विशेष माल ढुलाई गलियारे के 3 प्रमुख खंडों को राष्ट्र को समर्पित किया।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গী। আমাদের ঘুরতে এখন সময় বিকেল 5:10:50। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজকের আসরে আমরা আপনাদেরকে শোনাব একই শিল্পীর গাওয়া বিভিন্ন গান এবং আমাদের আজকের নির্ধারিত শিল্পী যিশু দাস। প্রথম গানটি আমরা নিয়েছি গীতিকার যোগেশ, সুরকার রবীন্দ্র জৈন, আর এই গানটি আপনারা শুনুন সম্পর্ক ছায়াছবি থেকে। শুনতে থাকুন যিশু দাসের গাওয়া পুরনো দিনের বিভিন্ন বাংলা ছায়াছবির গান, মাফ করবেন, পুরনো দিনের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান।

শুনছেন যিশুদাসের কণ্ঠে পুরনো দিনের বিভিন্ন বাংলা ছায়াছবির গান। পুরনো দিনের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। শ্রোতা বন্ধুরা, এবার ছায়াছবি গলিয়ু কা বাদশা। গীতিকার ইন্দিবর এবং সুরকার কল্যাণজি আনন্দজি। আর এই গানটিতে যিশুদাসের সাথে গেয়েছেন সাধনা সরগম।

এবারে ছায়াছবি ধোকেবাজ। দ্বৈতকণ্ঠে গিয়েছেন যিশুদাস এবং হেমলতা। গানের কথা লিখেছেন রবীন্দ্র জৈন এবং সুরদান করেছেন তিনি নিজেই।

গানের কথা লিখেছেন বালকবি বৈরাগী এবং সুর সংযোজনা করেছেন হেমন্ত ভোসলে। আর এই গানটি আমরা নিয়েছি জাদুটোনা ছায়াছবি থেকে।

অবকাশ অনুষ্ঠান আপনার শুনছেন পনেরো দিনের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান, এবং আজকের আসরে আমরা আপনাদেরকে শোনাচ্ছি একই শিল্পী অর্থাৎ যিশুদাসের গাওয়া বিভিন্ন গান। এখনকার ছায়াছবি আলী বাবা মর্জিনা, গানটির গীতিকার কুলপন্থ সে জানি এবং সুরকার উষা খান্না।

শোনাবো আজকের অনুষ্ঠানের সবশেষ গান। কথা লিখেছেন আনন্দ বক্সী এবং সুরারোপ করেছেন লক্ষ্মীকান্ত প্যারিলাল। ছায়াছবি এক নয় পহেলি।

গানটির সাথেই আজকের মতো শেষ হচ্ছে পুরোনো দিনের হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান অবকাশ সুন্দরী। আজকের আসরে আমরা আপনাদেরকে শোনালাম একই শিল্পী অর্থাৎ যিশুদাসের গাওয়া বিভিন্ন গান, আকাশবাণী বিলোড়িয়া। এখন পরিবেশিত হচ্ছে লোকগীতি লোকসঙ্গীতে অনুষ্ঠানে। আসলে আজকের প্রথম শিল্পী গোষ্ঠগোপাল দাস।

0: লোকসঙ্গীত অনুষ্ঠানে পরিবেশিত হল লোকগীতি। আজকের শিল্পীরা ছিলেন গোষ্ঠগোপাল দাস এবং পরীক্ষিত পালা। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে কাকপুর অনুষ্ঠান। এতে আজ প্রথমে রয়েছে স্বাস্থ্য বিষয়ক একখানি কথিকা, প্রসঙ্গ মাইগ্রেন।
1: আবো কক সওয়ান মাইগ্রেন এবা বখরক সামানি বেমার নই বখরক সামানি কাইসা কেবেং মু আবনো সং যতন কিসামিসা সাওই মানিয়া করেন আবনো সং যতন কিসামিসা সিনিজাক বখরক হামিয়া লুমানি হাই প্রেসার মকলনি নোকফান কেসে মকলনি নোকফান ন কেসে কেরেন বাই কলবজাক বরক রগনি বিসিগন ও বখরক সামানি গবাং খে নোকজাগ কেবো কেবো খে বখরক সামানি হামনানি বাগৈ ডাক্তার ন সঙ্গিয়াওইন প্যারাসিটামল হাই বিথিরক চাবায়ো আবরক কুসু জাগাফানো সুজাগমানি কেরেই তাই চায়া কিফিলেই আব বসাকনি বাগৈ হামিয়া তাই কিরমা সিংসা অঙিমান বখরক সামানি বেমার বখরক সামানি লে বেমার টিকননি বাগৈব অঙিমান বেমার কতরনি বাগৈব বখরক সাওইমান ও বখরক সামানি তামুঙ্গই আবন রগৈ কিসা কিসা নালিয়ান খরক সামানি তাবুক সাকজরা সৈ সৈ তামুঙ্গই আব তাবুক ফানো সাওইমায়া জেসে ফানো উংমানি বিসিংতৈ খরক সাওইমান আবরংনি বিসিং তঙ্গ নার্ভস খরক গতিউমার ইংখে নার্ভাস ইংখে প্রেসার তংখে অবরক আবরক টর্খে এবা ফুলিখে সতনজাখে এবা কই থাংখেন খরক খরক সাওনি রমৈনা জাগ বেলাই ওয়ানামা এবার টেনশন হেডেক নি বাগিন চিনি বরক নি বিসিং 90% খরক সামানি নুকজাগ টংখ্রাই সাখ্রাই করেই টংথগিয়া বেলাই ওয়ানামানি লেংমানি দুঃখ নামমানি এবার কোনো কাইসানো মাননানি বাগৈ এবার কপলাই ইংয়ানি ওয়ানামা আবহাই রক গবাংমা কারণনি বাগৈ বখরক সাওইমানো তুমুং ন আবহাইনি বাগৈ খরক সামানি খে বাহাইখে সাবিমানাই আবো নাইলেয়ানো বখরকনি বেবাক জাগা এবা গদনাও সামানি কপালনি খাগনিনো সাকে কপাল কলৈয় সিনখে সাব তাই বখরক হিলিক হাই মাতংনাই তালসা তালনৈ বখরক সামাং বিসা বিসিগনৈ রক তঙ্গ ওয়ানাওয়াই খরক সামাও গবানা মুসুইয়া কোনো বিথিব চাওয়াই কমিয়া অমহাই জরাবো বেমার ন যে সাখে ফানো বিনি বেলাই ওয়ান মানি তাই মানসিক অশান্তি নি তামুঙ্গই অং রুতুগৈ আ ওয়ান মানো হামরেখেন বিনি খরক সামানো হামরে মাননাই ওয়ানাওয়াই খরক সামানি ওল ভাইরাস বাই অংজাক কুলুমনি বাগৈব বখরক সাবিমানো আবরক ওংখার টাইফয়েড মেলেরিয়া মেনিনজাইটিস এনকেফেলাইটিস অবহাই বেমার বাই মানজাকে কুলুমতুতৈন বেলাই খে বখরক সাবিমানো থৈনি বুতং এবার শিরনি বিসিংতৈ খরক সামানি বিসিং মাইগ্রেন টেম্পোরাল এবার ক্লাস্টার হেডেক থৈনি শির ব্লাম ছয়খে লাইয়া হিংখেব বখরক সাও তুমুং ন আবনি বাগৈ খরক সামানি সিনি জাগমাখে অবহাই বেলাই খরক সাও চুক চুক কুসুবমাহাই মাতঙ্গ তাই কেব বন বুমাহাই মাতংনাই বখরকনি জেবা খাকসা স্রাপসা সানাই কিসা হামৈ সালসা সালৈনি ওল তাই ওয়াইসা সানাই খরক সামানি লগিও অখলাই চাও তাই কব কবাও অব সামাখে কিসা বসং রুগ বেলাইখে জরারমৈ টিভি রগ নাইখে বেলাই বেড়াইখে কচাং তাই কুটুং মানৈ চামানি বেলাই কুটুং সাতুঙ্গ তঙ্গৈ আচুমসা কচাং হাই জাগাও তংখে বখরক সামানি বেমার চেঙি মানো তুমুং ন কেব অ বেমার বাই মানজাগৈ তংখে নীলার তাই মানাক নগ লেরানানি নাংনাই কবাখা হিংকে বখরক সামানি বিথি চাখেন অ বেমার ন কিসা ইয়াকাগৈ মানানো অমহাই বখরক সাজাগনাই বরক রক অ বেমার ন আহাইন হামানো হিনেই নাসিংই তঙ্গিয়াবৈ সিজাক ডাক্তার বাই নাইজাগৈ বংনি কগনি রাইজাতৈ বিথিরক জানানি নাঙো তুমুং ন নাইজা গিয়াতে আবুনি বাকি মকল কানা তাই বসাক জেসেপানো মানই গথৈ এবার চলিয়া অঙ্গি থাকাই তাই পাতিমু সিদ্রা পাতিবি মানো হামবাই
0: মাইগ্রেন সম্পর্কে এতক্ষণ পর জানলেন আজকের স্বাস্থ্য বিষয়ক কথিকাতে। এখন প্রচারিত হচ্ছে কাকড়কে লোকগীতি, শুনুন কর্মতীতে পড়বার কণ্ঠে।

汤圆嘛，汤圆。

아고 보네 강나 사나 타

0: শুনলেন কাকমুকিন কবিতি, শিল্পী ছিলেন করবতী দেববর্মা। এর সাথেই কাকপুর অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আকাশবাণী বিলোনিয়া এখন প্রচারিত হচ্ছে কৃষক বন্ধুর জন্য আমাদের নিয়মিত অনুষ্ঠান কিষাণ বাণী। নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণীর প্রতিটি অনুষ্ঠানের মতো আজকের এই আসরেও আপনাদের সকলকে জানাচ্ছি এই অনুষ্ঠান শোনার সাদর আমন্ত্রণ। আজকে শুরুতেই আপনারা জানতে পারবেন প্রাণী পালনে রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা, এ বিষয়ে শুনবেন একখানি আলোচনা। আলোচনায় বিশেষজ্ঞ হিসাবে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার মনীষা দত্ত, এবং এর ঠিক পরপরই আপনারা শুনবেন রাজ্যের একজন প্রগতিশীল কৃষক নিহার রঞ্জন ধর, ওনার সাক্ষাৎকার। প্রথমে শুনুন আলোচনা।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস

0: এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: আজকে প্রাণী পালনে রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা, এ নিয়ে আমরা একটি আলোচনা শুনব। এই আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার মনীষা দত্ত। নমস্কার ম্যাডাম।
2: নমস্কার,
1: স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। এই যে প্রাণী পালনে রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা, এ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমার যেটা আপনার কাছে জানতে ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে, প্রাণী পালনের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থা কেন চিকিৎসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
2: চিকিৎসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ রোগটা হয়ে গেলে অনেক সময় দেখা যায় চিকিৎসকের পৌঁছানোর আগে প্রতিপালকদের অনেক বড় রকমের ক্ষতি হয়ে যায়। বিভিন্ন ধরনের প্রাকৃতিক জিনিস থেকেও অনেক সময় রোগ ছড়াতে পারে, যেরকম ধরুন বৃষ্টির জল অনেক দিন জমা থাকলে ওই জলে পোকামাকড় বৃদ্ধি পায়, মশা মাছি ওইগুলো থাকে, ওইগুলো থেকে হয়। তারপর আপনি কোনো জায়গায় প্রাণীগুলোকে নিয়ে যাচ্ছেন, একখান থেকে আরেকখানে যাওয়ার ফলে স্ট্রেসের কারণে ওদের অনেক রোগ দেখা দেয়। তারপরে কোনো রাস্তায় চলাচল করতে গেলে কোনো কিছু ধারালো অস্ত্র বা এরকম ধারালো জিনিসের কাটা ছেঁড়ার ফলে ওদের রোগ হয়। তারপর একটা সংক্রামিত প্রাণী যদি ধরুন ঘাস খাচ্ছে, ওইখানে গিয়ে আমার একটা সুস্থ প্রাণী ঘাস খাচ্ছে, তো ওইটা থেকে ছোঁয়াচে রোগ হয়। রোগ হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে প্রতিপালকদের ওই রকম কোনো মানে ওরা সিমটম দেখতে পায় না, কিন্তু রোগটা ভেতরে ভেতরে ছড়িয়ে গিয়ে এরকমও হয়ে যায় যে আগের দিন রোগ হলো, বুঝতেই পারলো না প্রতিপালক রোগ হয়েছে, পরের দিন দেখা গেল হঠাৎ করে গাভীটা মারা গেল। বা অনেক সময় দেখা যায় অনেক অনেক জায়গায় থাকে যে চিকিৎসক পাওয়াটাও একটা বিরাট বড় ব্যাপার হয়ে যায়, আজকে আসতে পারবে না, আজকে ছুটির দিন, ওই রকম ওই রকম। তো ওই দুই তিন দিনেও দেখা যায় যে গাভীটা মারা গেল আর অনেক ক্ষতি হয়ে যায় প্রতিপালকের। এই জন্য রোগ যাতে না হয় আগের থেকেই তার প্রিকশন নিয়ে নেওয়া অনেক জরুরি। রোগটা আমরা হতে না দিলেই পরবর্তী সমস্যাগুলো আমাদের আর ফেস করতে হয় না।
1: আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন, স্ট্রেস, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় ওরা কখনো গাড়িতে ওঠেনি, কারণ ওরা তো মানুষ নয় যে প্রতিনিয়ত গাড়িতে উঠবে, তো গাড়িতে ওঠানো হলো জোর করে, বেঁধে রাখা হলো গাড়ির মধ্যে একসঙ্গে তিনটে চারটে করে, মানে জায়গা নিয়ে তাও ওদের মানে একসঙ্গে করে নিয়ে যাওয়া হয়। এবং নতুন জায়গায় গিয়ে সেটা মানানসই হবে কিনা বা মানিয়ে নিতে হয়তো একটু সময় লাগে, সেক্ষেত্রে ওদের একটা স্ট্রেস সত্যি চলে
2: আসে।
1: তখন নতুন মালিক এদের কিভাবে যত্ন নেবেন?
2: নতুন মালিকের যত্ন ওরা যতক্ষণ পর্যন্ত অনেক এনিমেলের আশেপাশে থাকবে বা অনেক মানুষের আশেপাশে থাকবে ততক্ষণ স্ট্রেসটা ওদের বেশি থাকবে। ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরুন ট্রান্সপোর্ট করে নিয়ে গেল ওটাকে অন্য জায়গায়, ওই সময়টা স্ট্রেস থাকবে, তারপরে এনিমেলটাকে একটু মানে একা থাকতে দিলে স্ট্রেসটা তুলনামূলক কম হয়। তারপরে ধরুন একজন আসলো, খাবার দিল, একজন দেখাশোনা করলো, ওই রকম করতে করতে আস্তে আস্তে আস্তে মানে এনিমেলটাও ওদের মানে মিশে যায় পরিবেশটার সাথে, ওই রকম ভাবে আমরা স্ট্রেসটা কন্ট্রোল করতে পারি।
1: আচ্ছা, মানে প্রথম অবস্থায় তাকে একটু
2: একা থাকতে দিলে,
1: একা থাকতে দিলে তার মধ্যে হয়তোবা সেই আস্থাটা ফিরে আসবে। একটি খামার বা গোয়াল ঘর তৈরি করার সময় রোগ প্রতিরোধের জন্য একজন প্রাণী পালকের ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত?
2: প্রতিপালন খামার তৈরি করতে গেলে মানে প্রাণী প্রতিপালকের প্রথমেই এইরকম একটা জায়গা বাছাই করে নিতে হবে খামারটা বানানোর জন্য, যেটা একদম কনজেস্টেড এরিয়াতে যাতে না থাকে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় যদি কোনো ফার্ম করা হয় তাহলে ওই ফার্ম থেকে যেরকম পারিপার্শ্বিক মানুষেরও সমস্যা হয়, তার পাশাপাশি পারিপার্শ্বিক মানুষের থেকে ওই ফার্মের এনিমেলদেরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই ফার্মটা একটু নিরিবিলি জায়গায়, একটু দূরে, মানে জনসংখ্যা যে এখানে অতিরিক্ত বেশি থাকবে ওইখানে না করে একটু খালি জায়গায় করা দরকার প্রাথমিকভাবে, ওইটা দরকার। তারপরে হলো ফার্মের ঘরগুলো এইরকম ডাইরেকশনে করা উচিত যাতে রৌদ্র মানে পুরো ঘরটায় প্রবেশ করতে পারে, রোদ থেকে অনেক জীবাণু নাশ হয়ে যায়, ওই রকম ভাবে করতে হবে। আলো বাতাস যাতে চলাচল করতে পারে, তারপর ঠান্ডার দিনে যাতে ওইগুলো মানে দরজা জানালা একটু বন্ধ করে একটু রুমটা গরম করার ব্যবস্থা করা যায়, ওই রকম দিকে নজর রাখতে হবে। তারপর মেইন হলো ফার্মে হুটহাট করে কাউকে প্রবেশ করে করতে দেওয়া যাবে না, কারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে

0: চলাচল করে আসলে ওদের পায়ে বা শরীরে অনেক জীবাণু থাকতে পারে, যেগুলো তো খালি চোখে দেখা যায় না, তো আমরা কাউকে বলতে পারবো না যে আপনার পায়ে জীবাণু আছে ঢুকবে, ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো তো দেখা যায় না। তো ওই ক্ষেত্রে কি করা যেতে পারে? অনেক সময় ঢুকতে দিতে মানে আমরা বাধ্য হই, কারণ ধরুন চিকিৎসক এলো, উনিও বাইরে থেকে আসবেন, কি করে আসবেন? তারপরে কিছু ফার্মের কোন যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করতে গেলে বাইরে থেকে মানুষ আসতে দেয়া মানে দিতে হবেই। তো ওই সকল ক্ষেত্রে আমরা কি করতে পারি, মানে ফার্মে ঢোকার যে গেটটা থাকবে ওইখানে আমরা চুন, তো আশা করি সবার গ্রামীণ শহর সবার বাড়ি ঘরে চুন থাকে, ওইটা দিয়ে মানে একটা আস্তরণের মতো ধরুন একটা ছালা বিছিয়ে ওইটার উপরে চুন দিয়ে রাখলেন আপনি, তারপর ওইটাতে পা দিয়ে মানে যাতে জীবাণুগুলো চুন লাগলে মারা যায় এরকম, তো ওইভাবে মানে ফার্মে প্রবেশ করলে মানে এনিমেলদের রোগ ছড়ায় না আর কি, এনিমেলদের রোগটা হয় না, ওইটা ব্যবস্থা করতে হবে।
1: আচ্ছা, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার,
0: হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ফার্মের, হ্যাঁ ফার্মের ওইটা দেখতে হবে যে গরু ছাগল যাই ফার্মে রাখা হয় তাদের যে বর্জ্য পদার্থগুলি মলমূত্র ওইগুলো নিষ্কাশনের ব্যবস্থাটা কিরকম, ওইগুলি ভালোভাবে নিষ্কাশন হচ্ছে কিনা, বা কোনো দিক দিয়ে বেরিয়ে আবার লিকেজ হয়ে জলের যে জল ওরা খায় ওই সোর্সের সাথে মিশে যাচ্ছে কিনা, ওইটাও ভালো করে নজর রাখতে হবে।
1: আচ্ছা, সুস্থ প্রাণীর মধ্যে নতুন প্রাণী আনার সময় কি তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা উচিত?
0: হ্যাঁ হ্যাঁ, সুস্থ
1: কতদিনের জন্য
0: কোয়ারেন্টাইনটা? 21 দিন করতে পারলে অনেক ভালো, 21 দিন করতে পারলে ভালো, কারণ ওই সময়ের মধ্যে ইনকিউবেশন পিরিয়ড থাকে একটা, মানে রোগটা সুপ্ত অবস্থায় থাকলেও ওই সময় দেখতে পারবেন যদি এরকম হয় যে 21 দিন রাখা হলো, তাহলে ওই টাইমটার ভেতরে রোগটা প্রকাশ পেয়ে যায়, প্রকাশ পেলে আপনি রোগটার চিকিৎসা করে যখন সুস্থ হবে তখন নিয়ে সুস্থ পশুদের মাঝে রাখুন। হঠাৎ করে সুস্থ পশুদের মাঝে এরকম কোনো একটা এনিমেল রেখে দিলেন, হয়তো বা ওর মানে ওই এনিমেলটার মধ্যে সুপ্ত কোনো রোগ আছে, রোগের জীবাণু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কয়েকদিন পরে যদি দেখা যায় যে এরকম যে ওটার মধ্যে এই রোগ আছে এটা আবার ছোঁয়াচ্ছে, তো এটা আপনার সংক্রমিত হতে পারে বাকি সুস্থ পশুগুলোর মধ্যে।
1: আচ্ছা, এক্ষেত্রে যে প্রশ্নটা আসে, সুষম খাদ্য এবং বিশুদ্ধ পানীয় জল,
0: হ্যাঁ
1: এটা কতটা এদের সুরক্ষিত রাখার জন্য ভূমিকা রাখতে পারে?
0: দেখুন, পানীয় জলের মাধ্যমে আর খাদ্যের মাধ্যমে বেশিরভাগ মানে কি বলবো ভাইরাস ব্যাকটেরিয়া ওইগুলো খাওয়ার মাধ্যমেই প্রবেশ করে শরীরের মধ্যে, খাওয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের আমাদের কি বলে প্রাণীদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গিয়ে ওইগুলো বংশ বিস্তার করে, তারপর বিভিন্ন অঙ্গে সমস্যা দেখা দিতে পারে। ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, মানে খাওয়ার আর পানীয় জলটা ওইটা যাতে একদম বিশুদ্ধ থাকে, ওইখানে জীবাণুর সংক্রমণ কোনোভাবেই এলাও করা যাবে না। জীবাণুর সংক্রমণ হলে আপনি আজকে একটু নোংরা জল খাইয়ে দেখুন যে পরের দিন ডায়রিয়া হয়ে যাবে, ওইটা একদম হয়। তারপর আরো বিভিন্ন ধরনের জীবাণু আছে, ধরুন আমাদের প্রাণীর কোনো সময় দেখা যায়, এটা গ্রামে গঞ্জে হয়ে থাকে অনেক সময়, গরুর শরীরে দেখা যায় বিশেষ করে পক্সের মতো লিজন দেখা যায়, মানে এরকম গোটা গোটা গোটা সারা শরীরে, আপনি আজকে দেখলেন একটা গরুতে আছে, কালকে দেখলেন যে না আমার এই গরুটা থেকে আরেকটা গরুতে ছড়িয়ে যাচ্ছে, ওইটা কিভাবে ছড়ায়? ওইটা একই পাত্রে তারা খাওয়ার খায়, ওই জীবাণুটা পাত্রের মাধ্যমে খাওয়ারে আসে, ওই খাওয়ারটাই আবার আরেকটা নর্মাল গরু খায়, ওইভাবে ছড়িয়ে মানে ছড়ায় আর কি জিনিসটা। তো এরকম অনেক রোগ আছে যেটা খাওয়ারের মাধ্যমে ছড়ায় বা জলের মাধ্যমে ছড়ায়, তো জল আর খাওয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, না হলে এনিমেলকে সুস্থ রাখা সম্ভবই না।
1: আচ্ছা, সময়মতো টিকাকরণ কতটা প্রয়োজন?
0: সময়মতো টিকাকরণের গুরুত্ব মানে অপরিসীম, ওইটা বলার ভাষা রাখে না। আমরা ধরুন আমি বলছি কি রকম টিকা আমাদের এখানে দেওয়া হয়, আমাদের এখানে গাভী ওদের দেওয়া হয় FMD টিকা, FMD যেটা থাকে এটা বাতা রোগ বলে, মানে পায়ে, তারপরে গরুর যে বান বলে বানে, তারপর মুখে একদম ফুসকুড়ির মতো দেখা যায়, ওগুলো থেকে আলসার হয়, আলসার থেকে ওটা বাড়তে বাড়তে মানে বড় এনিমেল অনেকদিন ওষুধ খাওয়ার পরে ঠিক হয়ে যায়, কিন্তু ছোট এনিমেলে যদি এরকম হয় তাহলে ওইগুলো মারা যায়। মারা যায় কি কারণে, মানে ছোট এনিমেলগুলো ওভারকাম করতে পারে না, বা ধরুন মাটার হলো এরকম FMD রোগ, মার বানে হলো এরকম, বাচ্চাটা ওইখানেই দুধ মুখ দিয়ে দুধ খেলো, তো তো বাচ্চার মুখেও সেম ধরনের আলসার দেখা যাবে, ওইটা থেকে আর বাঁচানো সম্ভব না, ওইটা বাচ্চার হার্টে পর্যন্ত এফেক্ট করে।
1: আচ্ছা, তাহলে এদিকটা কি করা?

0: উচিত?
1: এই দিকটা করতে গেলে ধরুন আপনার হয়ে গেল একটা এফএমডি রোগ, এফএমডি রোগ প্রথমত আমরা কি করি, রোগটা যাতে না হয় তার জন্য কি করা দরকার বলছি, না হয় তার জন্য বর্ষার সিজনের আগে আমাদের এফএমডি টিকাকরণ করতে হবে। টিকাকরণটা শুরু হয় প্রাণীর বয়স যখন 4 মাস বা তার বেশি থাকে তখন টিকাকরণ শুরু হয়ে যায়। টিকাকরণ শুরু হওয়ার 1 মাস পরে একটা বুস্টার ডোজ পড়ে, বুস্টার ডোজের পরে তারপর আপনি প্রতি বছরে 2 বার মানে 6 মাস অন্তর অন্তর টিকাটা দিতে পারেন। ওই রকম দিলে রোগটা আর হবেই না, এটা ঠিক। আর হয়ে গেলে মার হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা বাচ্চাটাকে আলাদা করে রাখবো। মার না শুধু ধরুন ফার্মে 10টা গরু আছে, ওখানে 1টা গরুর হয়ে গেল, ওইটাকে আমরা আলাদা করে রাখবো। ওই সময়ে যদি এই মার বাচ্চা যদি দুধ মানে খেয়ে থাকে তাহলে আমরা অন্য গরুর থেকে এনে ওটাকে বোতল দিয়ে ফিডিং করাতে পারি, কিন্তু ওই মার কাছাকাছি যেতে দেওয়া যাবে না, গেলে ওটা ভাইরাস ঘটিত রোগ, ওটা হয়েই যাবে বাচ্চাটা।
0: চিকিৎসা রয়েছে?
1: হ্যাঁ, টিকাকরণ ছাড়া চিকিৎসা আছে। চিকিৎসা করেও অনেক সময় বাচ্চাগুলোকে বাঁচানো একটু কঠিন হয়ে যায়, আর বাকিগুলোকে বাঁচানো যায় অ্যান্টিবায়োটিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, প্রাপ্তবয়স্কদের বাঁচানো যায়, বাচ্চাগুলোকেও বাঁচানো যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বাঁচে না, একদম সিরিয়াস হয়ে গেছে, হার্টে এফেক্ট করে গেছে, তখন আর ওদেরকে বাঁচানো সম্ভব না।
0: আমাদের সময় একেবারেই শেষ, সব শেষে যদি বলি যে রোগ হওয়ার পর চিকিৎসা নয়, রোগ হওয়ার আগে চিকিৎসা, হ্যাঁ আপনি কি বলবেন খুব সংক্ষেপে?
1: খুব সংক্ষেপে এটাই বলা, আমাদের আমাদের পড়াকালীনে একটা কথা ছিল, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। হ্যাঁ, রোগটা হওয়ার আগেই আমি যদি কিভাবে না হয় ওই জিনিসটার দিকে খেয়াল রাখি, তাহলে আমার ভবিষ্যতে আর ডাক্তারও খুঁজতে হবে না, টাকা পয়সাও যাবে না, আমার প্রাণীগুলোও একদম সুরক্ষিত থাকবে, ওদেরকে নিয়েও কোনো টেনশন করতে হবে না। আর যদিও বা রোগ হয়ে যায়, আমি আরেকটা কথাই বলবো যে একদম সার্টিফাইড ভেটেরিনারিয়ানদের দ্বারাই আপনারা চিকিৎসা করান। গ্রামে গঞ্জে হাটে বাজারে আপনি অনেক পেয়ে যাবেন চিকিৎসক যারা বলবে আমি ডাক্তার, আপনি জিজ্ঞেস করে দেখুন, ওরা ডাক্তার নাও হতে পারে, ওরা এরকম ডোর স্টেপ ওয়ার্কার হতে পারে, বা এরকম হতে পারে আমার গরুর হয়েছিল, তোমার গরুরও মনে হচ্ছে ওই রোগটাই, তুমি ওষুধটা খাইয়ে দিতে পারো, এইরকম করবেন না। আর টিকাকরণ, তারপর কৃমিনাশক ওষুধ, এইগুলি খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। এগুলি মানে খাওয়ালে বা টিকাকরণ করা হলে অধিকাংশ রোগী আমরা রোগ যাতে না হয় ওইটা করতে পারে আর কি।
0: অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা আলোচনা করলেন। প্রাণীপালক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন প্রাণীপালনে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই প্রসঙ্গে ডাক্তার মনীষা দত্তর সাক্ষাৎকার।

0: দাদা এটা কোন গ্রাম?
1: এটা সোমরুয়ার পঞ্চায়েত পাঁচ নম্বর ওয়ার্ড রাঙ্গিছড়া।
0: রাঙ্গিছড়া দাদা কি তা এখানেই আপনার জন্ম হরমোন কিতা?
1: হ
0: মানে এখানেই আসুন, কত বছর ধরে আসুন এই গ্রাম?
1: এটা ছোটবেলায় থেকে তো আছে।
0: ছোটবেলা থেকেই আপনারা আসুন? আচ্ছা, তখন তো নাই আপনার বয়স ষাটের উপরে আসে কিবা?
1: সত্তর বছর।
0: আচ্ছা, তো দীর্ঘ বছর ধরে আপনি এখানে আসুন। আর দাদার নামটা কিতা?
1: অবনী দেবনাথ।
0: অবনী দেবনাথ। তো এমনি খেত কৃষি লইয়াই তো আপনি আসুন?
1: ওই তো খেত
0: কৃষি, এটা লইয়াই তো আপনার বোধ হয়
1: সংসার চলে।
0: আচ্ছা, তো এবার খেত কৃষিতে আপনি এখন কিতা করল, আবিষ্কার করছিলেন?
1: না, আবিষ্কার আমরা আগে তো আবিষ্কার করা হইতো, আসতাম মাঠকে মাঠ আমরা আবিষ্কার করা হইতো, তারপরে সাইকেল খেত করা হইতো। আর বর্তমানে আজকে তিন চার বছর যাবৎ মানে আবিষ্কার হয় না, তারপরেও
0: মোদী না বলতে কিতা লাগি হয় না
1: এই
0: আপনার করণ্যা নাকি?
1: না না, করণ্যা বলতে অধিকাংশ মানুষ করতে স্বীকার হয় না, যেমন তার ঔষধ না হইলেও ওর তারপরে চাউল গরু চাউলের অভাব নাই, বা সরকার চাউল বাড়াই লাগিছে, তেমন কিতা করতে হেতরিয়া চাউল বাজার আনলেও বিক্রি করা যায় না, হেতরিয়া ক্ষেত্র ক্ষেত্রত তো খরচা লাগে, এর ও কারণেই মানে ঔষধ বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল, কেউ ইচ্ছা আছে আবার করত করত, যে হয়তো বিশ জনের মাঝে পাঁচ জনের ইচ্ছা আছে, পনেরো জনের ইচ্ছা নাই, তো এই ক্ষেত্রের মধ্যে এই পনেরো জনের জায়গাতে ভালাই থাকবো, এটা পতিতের মতো তাও করিয়ে গাছ খাইব, এই ফাঁসের জন্য রোয়া লাগাইছে, আর ফাঁসের জন্য সাইটের জন্য তাও গাছ, তো গড়িয়ে বসে এইটা খাইব। কিন্তু যে সময় এরিয়ার মধ্যে এলাকার মধ্যে আর ক্ষেত নাই, কেন দান যেসব

0: ସେ ଦୁନିଆରେ ବାକି ବାକି ଏଇଟା সব পয়সা হলো খতৰটা দাগাইব
1: বাকি তো আইবই কিন্তু সবে যে খেতে হইতো যে বাইটা
0: আইলো না এবারও তো সাইল খেতে খুললাম
1: আচ্ছা তখন সাইল খেতে কিতা আপনার কিতা কিতা করছেন সাইল খেতে তা
0: সাইল খেতে তো ঘুমাতি করছি হাজারি খেত করছি আর অল্প বিরিয়ানি লাগাইছি
1: আচ্ছা এই যে হাজারি করছেন বা ইটি বা গোমতি করছেন এটা কিন্তু ব্লক থেকে দান পাইছেন
0: আমি তো বছর বছর এটা আমি খেতর বীজ রাখি না
1: আচ্ছা আচ্ছা
0: আমি গত বছর প্রজেক্ট দেওয়া হয়েছে না প্রজেক্ট দেওয়ার সুযোগ হয়েছি না আনিলে মানে কারণ হয়েছে প্রজেক্টর যেদিন মিটিং হয় এদিন আমার খবরও দিছে না
1: আচ্ছা
0: আরো অনলাইনে তারা সব কিছু হয়ে গেছে তারপরে আমি বিএলডব্লিউ দেখলাম যে আমার নাম আমি বিষ রাত গেছি আমি তো বিষ রাখি না রেজিস্টার গোয়ার্সের বিষ তো নাই আজকে নাই বা নাইলে 30 বছর ধরে আমি রেজিস্টার গোয়ার্সের মধ্যে আছি শনিবার যে সময় এই এসআরআই আইছিল তখন থাকি আমার নাম আমি খেতর আমার আমার নাম এখন নাই গিয়ার লাগে আমি তো আপনার কইছিলাম যাওয়ার লাগিয়া খবর দেওয়াইছিলাম কিন্তু আপনারা মনে কেউ খোয়া হয়েছে না শনিবার করোনা তলিতে রকম মিটিং হয়েছে আমি তো জানছি না আমি অহন কিতা করা হয় অহন তো আর করার কিছু নাই আগামী বছর কাকু আমি আপনাদের দানও দেন এটাও তো আমার জানা আছে আর দানও বালা দেন ফের দান দেন আপনার কোনো দিন মনে কোনো কিছু নাই খুব সুন্দর দান দেইন আগামী বছর থেকেও আবার খুবই ভালো তার আসার ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে তো এটা দুঃখা তিন গাছা আমলা এটা তো জল শুকাই গেলে কুকুরা খাটি আইতা নষ্ট করি
1: মানে বাকি এসারাই পদ্ধতিও লাগাইছো আচ্ছা কতদিন এসারা লাগাইছিলা মানে আপনার যে এটা ইয়ে হিসাব করেন যে কানি হিসাব করলে
0: কানি হিসাব করলে তো ফোনে এক কানি আর কি
1: আচ্ছা আচ্ছা
0: আচ্ছা তারপরে তো এটা অন্য বীজ আনছি ব্লক থেকে অগুমতিও আনছি
1: যদি দুই গাছা দিতে কোনো অসুবিধা হইতো নাকি
0: দুই গাছা জমির উর্বর শক্তির উপর নির্ভর করে উর্বর শক্তি কমার জায়গা তো একটু টান জায়গা এটা হলো মানে একটু স্বেচ্ছতা জায়গা যদি থাকে উর্বর শক্তি বেশি থাকে তখন এইটা গুছা বান্ধে গুছা বড় হয় ডানটা পুষ্ট হয় আমরা এটা টান জায়গা আমরা জায়গার তলে কোনো একবার সময় দিয়ে দেবো ছড়া আছিল নিচে প্রায় 1.5 ফুট করে বালি
1: বালু
0: সারা সাদা বালি এটা একবার আমরা পাইপলাইন গেছিল পাইপলাইন যাওয়ার পরে দেখা যায় মানে কুত্তে কুত্তে যত নিচে যায় খালি সাদা বালিও বাড়ে
1: বালু বাড়ে
0: কারণ জায়গার মধ্যে আমার ক্ষেত্রটা যে টান থাকায় ও আমি এইরকম লাগাই
1: ওই যে অক্ষণ যে আপনার ক্ষেত্রে যে লাগাই হয়েছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ক্ষেত্রে লাগানোর পরে কোনো জল টল নাই তো এটাও তো ওটা ক্ষতি আছে না
0: এটা ক্ষতি বলতে প্রচুর ক্ষতি হতে এবার লাগাইছি লাগানোর পরে জল নাই আর জল দেওয়ারও কোনো সুবিধা নাই সাপ্লাইয়ের লাইনও নাই না থাকায় কোনো মতে লাগাইছি যেমনে লাগাইছি অমনে ডাক্তার ইয়ার অমনে লাল হয়ে দিয়েছে এইরকম অবস্থা তল শুকাইয়া ফাটি গেছে কি তে যে কোনো দিনে রোয়ার তলে একটু স্বেচ্ছাটা থাকতে হয় ভিজা ভিজা থাকতো হয় তারপরে জল থাকতো জল তো থাকা দুরবস্থা শুকাইয়া এমন ফাটছে মানে কোনো গুছার ফাটার মধ্যে পড়ি গেছে গুছাও মরি গেছে কি ফন্ড দিনের মধ্যে খালি খরায় খরায় নিছে গতকালকে রাতে একটু বৃষ্টি খেতে গেছে ঘুমতে উঠে গিয়া খেতে দিয়ে কোনো দিকে আইলে যে গাঁচা গুঁচা আছে নি এটার বন্ধ করে জলা খাই

0: दिया था या दिया ही थी घूमते में उठी।
1: अच्छा মানে ওইটাই হয়েছে, মানে জিয়া বাবা আপনার খোরাটা হয়েছে, এই বৃষ্টি কিন্তু কিচ্ছু না, কিন্তু
0: না না কিচ্ছু না তো।
1: আর আপনার এই ক্ষেত্রে জলের কোন সুবিধা নাই?
0: না,
1: জল দেওয়ার কোন
0: সুবিধা নাই
1: তো। আপনি তো মানে বৃষ্টির উপরে নির্ভরশীল।
0: বৃষ্টির উপর নির্ভরশীল তো, এর লাগে তো আমি ক্ষেতটাও এরকম যে তিনজন কাছে দিয়ার ওই কিটার লাগিয়া, যদি বৃষ্টি আও নেই গিয়েও একবারে মরতাম না, আর একসা দিলে যদি একসাও মরি যায়গি। এর কারণে আমি ক্ষেতের উপর নির্ভর করিয়া শ্রাবণ মাস গিয়া ভাদ্র মাস মানুষে লাগায়, কিন্তু এবার দেখা যায় শ্রাবণ মাসের বিচে নিজ দিগর জায়গা শুকাইয়া নিজ দিক ফাটি গেছে জায়গাটা। এটা কল্পনার বাড়া এবার, মানে
1: এবার তো সেই সব বলে কিন্তু বৃষ্টি কিন্তু তেমন হয়েছে না,
0: বৃষ্টি মানে বোয়ার আগে হয়েছে,
1: আগে হয়েছে,
0: কিন্তু ক্ষেত সিজনে বৃষ্টি অতি কম বৃষ্টি হয়েছে, এত কম বৃষ্টি ক্ষেত হরণ যায় না।
1: তো যাই হোক, দীর্ঘ কোন কথা কইলাম ভালো লাগলো, আপনার ক্ষেত কৃষি যাতে আরো উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইবো। নমস্কার দাদা।
0: ঠাকুর নমস্কার, নমস্কার।

করলেন, প্রাণী পালনে রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা, এ নিয়ে এখানে আলোচনা। আলোচনায় বিশেষজ্ঞ হিসেবে ছিলেন রাজ্যের বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার মনীষা দত্ত। এবং এর পরপরই আপনারা শুনলেন আমাদের এরাজ্যের একজন প্রগতিশীল কৃষক ভাই নিহার রঞ্জন ধর, ওনার সাক্ষাৎকার শুনছেন। আপনাদের চিনি আমাদের নিয়মিত এই পরিবেশনা কিষাণ বাণী। এবারে চলতি সময়ের আবহাওয়ার পূর্বাভাসের এবং সেই পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য বিশেষজ্ঞদের মূল্যবান পরামর্শ। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এই সময়ের আবহাওয়া বার্তায় আমাদেরকে জানিয়েছেন যে আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে এবং বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32

34 এবং 25-26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 5 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 56% হতে পারে। এই ধরনের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে এরকম, রাজ্যের প্রায় সব জেলাতেই বিগত দিনগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যার ফলে জমিতে আপাতত তসের কোনো সমস্যা নেই, তাই জলসেচের আপাতত প্রয়োজন নেই। আগামী দিনগুলোতে বৃষ্টিপাত কম বেশি জারি থাকার সম্ভাবনা রয়েছে, তবে নিচু জমিতে যেখানে সবজি লাগানো হয়েছে সেখানে জমির তস বেশি থাকার কারণে ছত্রাক জাতীয় রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে, সেই সব জমির ড্রেনগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। মাছের পাটনা পচা, লেজ পচা, কানকোতে এবং গায়ে ঘা ইত্যাদি রোগের সম্ভাবনা রয়েছে, সেটির প্রতিকারে 15 দিনের ব্যবধানে কানি প্রতি 12-15 কেজি খাওয়া লবণ পুকুরের জলে আপনারা প্রয়োগ করুন। ধান এখন পাশকাঠি বেরোবার শেষ পর্যায়ে, এই অবস্থায় 0.5% জিঙ্ক সালফেট এবং 0.25% চুনের দ্রবণ স্প্রে করতে পারে। জমিকে আগাছা মুক্ত রাখুন, শ্রী পদ্ধতিতে লাগানো ধানের ক্ষেতে তস নিয়ন্ত্রণে রাখুন। বর্তমান আর্দ্র আবহাওয়ায় ধানে পাতা মোড়ানোর পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে, ক্ষেতে জল ঢুকিয়ে একটি রশি মাঠ বরাবর টেনে নিয়ে পোকাগুলি গাছ থেকে ঝেড়ে ফেলতে হবে, এরপর মাঠের জল ছেড়ে দিয়ে পোকাগুলি নষ্ট করে দিতে হবে। এই পদ্ধতি কেবলমাত্র জলসেচের সুবিধে রয়েছে সেখানে সম্ভবপর। শশার জমিতে মাছির আক্রমণের সম্ভাবনা রয়েছে, জমি পরিষ্কার রাখতে হবে এবং আক্রান্ত ফল মাটিতে পড়ার আগেই গাছ থেকে সরিয়ে নষ্ট করে দিতে হবে। মাছি ধরার জন্যে ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে, তবে ঘরে তৈরি বিষ্টক ফাঁদও এই কাজে আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমাদের আজকের কিষাণবাণী অনুষ্ঠানের নির্ধারিত সময় ইতিমধ্যে শেষ হয়ে এসেছে, তাই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এতক্ষণ প্রচারিত হল কৃষক পদ্ধতির আমাদের নিয়মিত অনুষ্ঠান কিষাণ বাণী। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে পরিবেশিত অনুষ্ঠান। একটি ঘোষণা, বিলোনিয়া এবং সাপরুমের সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য অনুপ্রবেশের সম্ভাবনায় জনসাধারণের নিরাপত্তা এবং সুরক্ষা স্বার্থে দক্ষিণ ত্রিপুরা জেলার মাননীয় জেলাশাসক ভারতীয় ন্যায় সংহিতার 163 নং ধারাবলে কিছু বিধিনিষেধ আরোপের আদেশ জারি করেছেন। এই আদেশ বলে আন্তর্জাতিক সীমান্তের 500 মিটারের মধ্যে রাত 8টা থেকে সকাল 5টা পর্যন্ত দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার এবং বিলোনিয়া ও সাপরুমের মহকুমা শাসকের বৈধ অনুমতিপত্র ছাড়া 4-এর বেশি লোকের জমায়েত বন্ধ থাকবে। সীমান্তের 5 কিলোমিটার এলাকার মধ্যে 5 বা ততোধিক লোকের বিনা অনুমতিতে জমায়েত এবং নিজেদের সঙ্গে লাঠি পাথর বা অন্য কোনো ধরনের মারাত্মক অস্ত্র রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অন্যদিকে সীমান্তের 500 মিটার এলাকায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত গবাদি পশুর চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সীমান্তের 1 কিলোমিটার এলাকায় ডাল, তেল, চিনি, বেবি ফুড, টায়ার, টিউব সহ নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যসমূহের মাত্রা অতিরিক্ত পরিমাণে পরিবহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়া সীমান্তের 1 কিলোমিটার এলাকায় রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত হাট বাজার, দোকানপাট ইত্যাদি বন্ধ থাকবে। সীমান্তবর্তী নদীতে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ থাকবে। সামরিক, আধাসামরিক বাহিনীর লোকজন, পুলিশ কর্মীদল,
বৈধ অনুমতিপত্র সহ লোকজন কর্তব্যরত সরকারি কর্মচারী এবং চিকিৎসার জন্য যাচ্ছেন এমন রোগীরা এই আদেশের আওতায় আসবেন না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 223 নং ধারা অনুযায়ী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। মাননীয় জেলাশাসক দক্ষিণ ত্রিপুরা জেলার এর তরফে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিধিনিষেধ 5ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং থাকবে আগামী 3রা ডিসেম্বর 2026 ইংরেজি পর্যন্ত। ঘোষণাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিস্থিতি। একটু পরেই অর্থাৎ 7টা 5 মিনিটে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। এতে আজকের প্রসঙ্গ বদ হজমের সমস্যার আয়ুর্বেদিক উপচার। আলোচনায় চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর গৌরব সরকার এবং থাকবেন আমাদের সঞ্চালিকা নবনীতা মজুমদার। 7টা 35 মিনিটে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে বাংলায় সংবাদ। 7টা 45 এবং 7টা 55 মিনিটে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আমরা আপনাদেরকে রিলে করে শোনাব যথাক্রমে কর্পোরেট সংবাদ এবং স্থানীয় বাংলায় সংবাদ। রাত 8:05 থেকে 9টা পর্যন্ত এই টানা 55 মিনিট ধরে আপনারা শুনতে পাবেন আপনাদেরই পছন্দের বিভিন্ন হিন্দি এবং বাংলা ছায়াছবির গান, ফোন ইন লাইভ মনির মতো গান। এই আসরে যুব বন্ধুদের জন্য আমাদের নির্ধারিত পরিবেশনা যুববাণী রাত 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের আসর সরগম। বসন্ত রাগে আজকের শিল্পী ওস্তাদ বড়ি গোলাম আলী খান। রাত 10টায় রয়েছে যথারীতি প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নির্ধারিত আধুনিক গানের অনুষ্ঠান হারানো দিনের গান। 10:30 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘটবে। জানিয়ে দিলাম আজকের পরবর্তী সময়ে আমাদের কী কী অনুষ্ঠান রয়েছে সেই প্রসঙ্গে। আকাশবাণী বিলোনিয়া, এখন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। এতে আজকের আলোচনার বিষয় বদ হজমের সমস্যার আয়ুর্বেদিক উপচার। এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্র ডক্টর গৌরব সরকার এবং আমাদের সঞ্চালিকা নবনীতা মজুমদার।

0: নমস্কার সবাইকে, স্বাগত জানাচ্ছি আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানে এবং সে সাথে জানাচ্ছি অনুষ্ঠান শোনার আমন্ত্রণ। আজকে আমাদের আলোচনার বিষয় যেটা রাখা হয়েছে, বদহজমের সমস্যার আয়ুর্বেদিক উপাচার। আর এই নিয়ে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জোলাইবাড়ি সিএসসির আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর গৌরব সরকার স্যারকে। প্রথমে স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সুস্বাস্থ্য অনুষ্ঠানে। আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় বদহজমের সমস্যার আয়ুর্বেদিক উপাচার, তাই এ সম্পর্কে বিস্তারিতভাবে জানার আগে প্রথমে আপনার কাছে জানতে চাইব যে এই আয়ুর্বেদে বদহজমকে কি বলে।
1: হ্যাঁ, অ্যাকচুয়ালি বদহজম এটাকে আয়ুর্বেদে কি বলে এই জিনিসটা বলার আগে আমি কিছু একটা জিনিস একটু মানে বলে দিতে চাই। সেটা হচ্ছে, এখন মানে বর্তমানে দেখা যায় যে মানে আমাদের এমন মানুষ খুব কমই আছে যে যাদের মানে পেট ভার লাগছে বা ঢেকুর হচ্ছে, অরুচি হচ্ছে, পেট ফাঁপা এরকম হয়নি, এরকম মানুষ খুব কমই আছে। অনেক লোকই আছে যাদের মানে সবসময় বলে যে আমাদের পেটে গ্যাস হয়ে আছে, পেট ভার হয়ে আছে বা মানে পেট ফাঁপা লাগছে। তো এইটা, এই যে মানে গ্যাস হয়ে যায় মানে যাওয়া, এটাকে কিন্তু আয়ুর্বেদ শুধু গ্যাস হিসাবে দেখছে না, এটা কিন্তু আমাদের আয়ুর্বেদে এটার সঙ্গে অগ্নির একটা খুব সম্পর্ক রয়েছে। এই অগ্নিটা হচ্ছে আসলে, এটা একটা আয়ুর্বেদিক টার্ম অগ্নি, এই অগ্নিটা হচ্ছে আমাদের শরীরের ডাইজেস্টিভ যে সিস্টেমটা রয়েছে সেটা, এই অগ্নিটা যদি আপনার দুর্বল হয়ে যায় মানে সেটাকে আমাদের আয়ুর্বেদে অগ্নিমন্দা বলে। এই অগ্নিমন্দার কারণে আমাদের যে খাবারটা হজম হচ্ছে না, তখন

0: সেটাকে আমরা অজীর্ণ বা বদহজম বলি, আয়ুর্বেদে যেটাকে আমরা অজীর্ণ বলে থাকি। তো এটা কিন্তু মেইন দুটো জিনিসের সঙ্গে এটা মানে খুব পারস্পরিক সম্পর্ক রয়েছে। একটা হচ্ছে অগ্নি, মানে যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, যদি আমরা মডার্ন সায়েন্সে বলি ডাইজেস্টিভ যে সিস্টেম সেটাকে আমাদের আয়ুর্বেদে অগ্নি বলছে, সেটা যদি দুর্বল হয়ে যায় মানে সেটা অগ্নিমন্দা হয়ে গেল, আর তার ফলে যে আমাদের খাওয়ার, যে খাওয়ারগুলো আমরা রোজকার খাচ্ছি সেটা যদি সেটা তখন হজম হয় না, তখনই এই বদহজম বা অজীর্ণের
1: সৃষ্টি হয়।
0: তো এই যে অগ্নিটা, এই অগ্নিটাকেও আবার কিন্তু আয়ুর্বেদে চার ভাগে ভাগ করেছে মেইনলি। এই যে অগ্নি, এটা কিন্তু চারটা ভাগটা হচ্ছে, প্রথমটা হচ্ছে মন্দাগ্নি, যেটা আমি বললাম অগ্নিমন্দা, মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা দুর্বল হচ্ছে, মানে অগ্নিটা দুর্বল। তো তার ফলে কি হচ্ছে, যে খাবারটা আমরা মানে খাচ্ছি সেটা মানে ঠিকঠাক ভাবে হজম হচ্ছে না। আর আরেকটা হচ্ছে তীক্ষ্ণাগ্নি, প্রথমটা বললাম মন্দাগ্নি বা অগ্নিমন্দার, দ্বিতীয়টা হচ্ছে তীক্ষ্ণাগ্নি। এই তীক্ষ্ণাগ্নিটা হচ্ছে অতিরিক্ত মানে বা তীব্র, মানে যেরকম ধরুন অনেকেই রয়েছে যে এই জাস্ট খেলো ধরুন কিছুক্ষণ পর আবার খিদে পেয়েছে, এটা মানে একটু অতিরিক্ত হয়ে গেল না জিনিসটা, তো সেটাও কিন্তু আমাদের শরীরে কিন্তু গ্যাস সৃষ্টি করে। তো এটাকে কিন্তু আয়ুর্বেদ তীক্ষ্ণাগ্নি বলেছে। আর তৃতীয় নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে বিষমাগ্নি, মানে অনিয়মিত, ধরুন আপনি খেয়েছেন তো আপনার হজম হয়েছে, কখনো আবার একটু বেশি খেয়ে নিলেন বা একটু ফাস্টফুড বা অন্য কিছু খেয়ে নিলেন, তো আরো মানে এটা হজম হচ্ছে না, এটা মানে ব্যালেন্সটা ঠিক থাকছে না, তখন সেটাকে আমরা আয়ুর্বেদের বিষমাগ্নি বলে থাকি আমরা, মানে সেটা অনিয়মিত। আর চতুর্থ নাম্বার যেটা, সেটা হচ্ছে সমাগ্নি, মানে হচ্ছে এটা সুষম বা স্বাভাবিক, যেটা আমাদের নর্মালি হয় যেরকম আর কি। এবার ব্যাপারটা হচ্ছে মানে অগ্নিটাকে যদি আমি খুব আরো সহজভাবে বলি, যেমন ধরুন আমরা ধরুন রান্না করতে, যখন আমরা রান্না করি রান্নাঘরে, যদি আগুনের তাপটা যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি হয়, তরকারিটা পুড়ে যায়। আবার যদি আগুনের তাপটা খুব কম থাকে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে রান্নাটা ঠিকঠাক ভাবে হয় না। আর যদি আগুনের তাপটা যতটুকু প্রয়োজন ততটুকু যদি থাকে তাহলে কিন্তু আমাদের রান্নাটা সঠিকভাবে
1: হয়।
0: ঠিক তেমনি আমাদের আয়ুর্বেদেও এই যে অগ্নিটা, সেটা যদি মানে সমতায় থাকে তাহলেই কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো থাকে বা আমরা যে খাবারটা খাই সেটা হজম ঠিকঠাক ভাবে হয়, আদারওয়াইজ সেটা কে অজীর্ণ বা মানে ইনডাইজেশন তৈরি হয়।
1: আচ্ছা ডাক্তারবাবু, যেটা বললেন আজকে যে আয়ুর্বেদে বদহজমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, এবং পরবর্তীতে যেটা সবশেষে উনি বললেন যে যদি এই সমস্ত প্রত্যেকটা ধাপ, উনি বললেন যে সর্বশেষে যদি এই ধাপগুলিতে মানে কোন সমস্যার সৃষ্টি হয় তাহলে
0: কিন্তু বদহজম বা অজীর্ণ
1: দেখা দেয়। আচ্ছা তাহলে এই বদহজমের কারণটা কি কি কি কারণে হতে পারে?
0: অনেকগুলো কারণ রয়েছে, তবে আমি প্রথমে মানে দুটো জিনিস মেনশন করবো, এই দুটোর মধ্যেই কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট
1: লাইফস্টাইল,
0: যেটা প্রথমটা হচ্ছে খাদ্যাভ্যাস, দ্বিতীয়টা হচ্ছে লাইফস্টাইল।
1: আচ্ছা,
0: দুটো জিনিস কিন্তু একটা সঙ্গে একটা অনেক সম্পর্ক রয়েছে কিন্তু আলাদা। তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে অতিরিক্ত খাওয়া, প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া। আমরা দেখবেন অনেক সময় এরকম হয় যে মানে বাড়িতে ধরুন একটু ভালো খাওয়ার রান্না হলো, নিজের পছন্দের খাওয়ারটা রান্না হলো, সেটা মাছ হোক বা মাংস হোক বা পনির হোক যেটাই হয়, আমরা কিন্তু যতটুকু আমাদের খাওয়ার প্রয়োজন তার চেয়ে অনেকটা বেশি আমরা খাই, খেতে ভালো লাগছে, টেস্টি হয়েছে তো মানে খাচ্ছি, সেটা কিন্তু খাওয়ার কিছুক্ষণ পরে আমাদের এবার সমস্যার সৃষ্টি হয় যে এটা হজম হচ্ছে না। তো এটা হলো প্রথম পয়েন্ট। আরেকটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি খাওয়া। আমরা অনেক সময় দেখি আমাদের তো ব্যস্ত জীবন, বিভিন্ন দৌড়াদৌড়ি থাকে, বা কেউ অফিসের কাজে বেরোচ্ছে, কেউ কাজে বেরোচ্ছে, কেউ ব্যবসার ইয়েতে বেরোচ্ছে, তো তাড়াতাড়ি খাওয়ার যে প্রবণতাটা, যে আমি তাড়াতাড়ি শেষ করে আমি বেরিয়ে যাবো কাজে বেরিয়ে যাবো, তো এইটাও কিন্তু খুব ক্ষতিকর, আমাদের নিজেদেরকেও কিন্তু অনেক সময় দিতে হয়। তো এই যে খুব তাড়াতাড়ি খাওয়া সেটাও কিন্তু আমাদের এই অজীর্ণ সৃষ্টি করার জন্য সবচেয়ে বেশি দায়ী। তো আর তৃতীয় নাম্বার পয়েন্টটা হচ্ছে আগের খাবার, যে খাবারটা আমি খেলাম সেই খাবারটা যদি হজম না হয় তার আগেই যদি আমি আবার পরে আবার খেয়ে নিই তখনও কিন্তু সেটা আবার অজীর্ণের সৃষ্টি করতে পারে। আর চতুর্থ নাম্বার পয়েন্টটা হচ্ছে অনিয়মিত সময়ে খাওয়ার খাওয়া। আমরা কিন্তু নিয়ম মাফিক কিন্তু অনেক সময় খাওয়ার খাই না, ধরুন সকালবেলা আমি খাওয়ার খেয়ে বেরোলাম, দুপুরবেলা যেটা আমি দুটার সময় খাওয়ার কথা সেটা আজকে দুটো খেলাম, কালকে সেটা তিনটা বেজে গেল, পরের দিন চারটা বেজে গেল, পরে পুরো স্কিপই হয়ে গেল, মানে ওই দুপুর বেলার খাওয়াটা
1: হলো গ্যাপটা অনেকটা হয়ে যায়,
0: গ্যাপটা হয়ে যায়। তো সেটাও কিন্তু একটা খুব বড় কারণ অজীর্ণ বা বদহজম হওয়ার। আর পঞ্চম নাম্বার পয়েন্টটা হচ্ছে যেটা এখন খুব কমন আমরা দেখি, আমরা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, খাবারটাকে সুস্বাদু করার জন্য আমরা কিন্তু প্রচুর পরিমাণে তেল মশলা আমরা কিন্তু দিয়ে থাকি। এই তেল মশলাযুক্ত খাবারও কিন্তু আমাদের অজীর্ণের সৃষ্টি করে। এছাড়া বিভিন্ন ভাজাভুজি বা প্রসেসড ফুড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের অজীর্ণ বা অগ্নিমন্দা সৃষ্টি করে। তো তাছাড়া আরো রয়েছে যেমন অতিরিক্ত মিষ্টি বা ভারী খাবার, অতিরিক্ত যদি খুব মিষ্টি মিষ্টি জাতীয় খাবার আমরা খাই বা ভারী খাবার খাই সেটাও কিন্তু আমাদের বদহজম সৃষ্টি করে। তারপরে আরেকটা কিন্তু খুব খারাপ অভ্যাস অনেকেরই রয়েছে, অনেকের হয়তো বা নেই, সেটা হচ্ছে মানে খাবারের সঙ্গে অতিরিক্ত জল পান করা। খাবারের সঙ্গে সঙ্গে ধরুন আপনি খাবার খাচ্ছেন সঙ্গে সঙ্গে আবার মানে জলও খাচ্ছেন, এই যে জল অতিরিক্ত জল পান সেটাও কিন্তু আমাদের অজীর্ণের সৃষ্টি করতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন যখন খাওয়ার খাবেন সঙ্গে সঙ্গে জল খাবেন না, জল খাওয়াটা ঠিক না। আর তারপরের পয়েন্টটা হচ্ছে আমাদের সারাদিন বসে থাকা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা লাইফস্টাইলের মধ্যে আমি যে বললাম
1: নড়াচড়া না করা।
0: আমরা দেখি যে আমরা আগে মানুষ অনেক পরিশ্রম করতো বা কাজ করতো, বা এখন কিন্তু সব কাজই বসে বসে বসে কাজ। এই যে আমরা খাওয়া দাওয়া করলাম, যে খাওয়ারটা আমরা খেলাম সেটা কিন্তু আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে সেটা কিন্তু আমরা কিন্তু বের করছি না, সেই এনার্জিটা আমরা কিন্তু লস করছি না। তো অনেকক্ষণ বসে থাকা খাওয়ার খেয়ে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা সেটাও কিন্তু অজীর্ণ বা বদহজম সৃষ্টির জন্য দায়ী। তারপর হচ্ছে পর্যাপ্ত ঘুম না হওয়া, পর্যাপ্ত ঘুম না হওয়া এবং স্ট্রেস আর অ্যাংজাইটি, এটাও কিন্তু একটা সঙ্গে আর একটা সম্পর্ক রয়েছে। এবং আমরা এখন দেখি যে মানে অনেকে চার পাঁচ ঘন্টা শুধু ঘুমায় রাত্রিবেলা, এটা কিন্তু খুব ক্ষতিকারক। কম করে একটা মানুষের সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত। তো ওই জায়গায় যদি অনেক কম ঘুমায় তাহলে কি হয়, আমাদের অ্যাসিড ফর্ম হতে পারে। এ থেকে শুধু যে আমাদের বদহজম অজীর্ণ হচ্ছে তা নয়, কিন্তু এটা কিন্তু আমাদের এমনও হতে পারে যে আমাদের বিভিন্ন রকমের এখন দেখা যায় যে হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, বিভিন্ন হচ্ছে না, এটাও হতে পারে, প্রেশার হাই হয়ে যেতে পারে, অনেক রকমের সমস্যাও কিন্তু হতে পারে। এই যে সঠিক যে টাইম মেনটেন করে আমরা যদি না ঘুমাই, এবং আমরা যে বিভিন্ন আমরা বিভিন্ন অফিসের কাজে বলুন বা ব্যবসার কাজে বলুন বা টাকা পয়সা বলুন পারিবারিক বলুন বা এই যে একটা স্ট্রেস বা অ্যাংজাইটি, এটাও কিন্তু বদহজমের একটা বড় কারণ আর কি। তো এই যে জিনিসগুলো আমি এতক্ষণ ধরে বললাম, এই জিনিসগুলো যদি আমরা মানে মেনে চলতে পারি, এই যে স্ট্রেস, দেখুন প্রতিটি মানুষেরই কিন্তু স্ট্রেস রয়েছে, হ্যাঁ কিছু না কিছু জায়গায় একটু প্রবলেম থাকতেই পারে। তো সেটাকে যদি আমরা সারাদিন ভাবতেই থাকি, রাতে ঘুমানোর সময়ও ভাবতে থাকি, ঘুমটাকে যদি আমরা হ্যাম্পার করি সেটা কিন্তু আলটিমেটলি আমাদের শরীরকেই ক্ষতি করছে। তো ঠিক তেমনি বদহজমেরও সমস্যাটা এই সব কারণগুলো থেকে হতে পারে।
1: আমরা শুনলাম ডাক্তারবাবুর কাছ থেকে, উনি বললেন যে বদহজমের কি কি কারণ হতে পারে, যেটা আমাদের খাদ্যাভ্যাস যেটা বললেন উনি, কেউ কেউ এরকম আছেন যে খুব তাড়াতাড়ি খাবার খান, হ্যাঁ সেক্ষেত্রেও হতে পারে। আবার যদি আমরা খাবারের মধ্যে অনেকটা মানে এ বেলার খাবার বা ও বেলার খাবারের মধ্যে অনেকটা গ্যাপ যদি থেকে যায় সেক্ষেত্রেও বদহজম হতে পারে। এছাড়া লাইফস্টাইল যেটা বললেন যে আমাদের যদি ঘুম কম হয়, হ্যাঁ সেক্ষেত্রেও সেটা বদহজমের কারণ হতে পারে। এবং যদি আমরা খাবার খেয়ে যদি আমরা নড়াচড়া না করি, এক জায়গায় বসে থাকি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি, তাহলেও বদহজমের সৃষ্টি হতে পারে। তাহলে লক্ষণগুলি কি, আমরা কিভাবে বুঝবো যে আমাদের বদহজম হয়েছে?
0: বদহজমের অ্যাকচুয়ালি অনেকগুলো লক্ষণ রয়েছে, যদি লক্ষণগুলো আমি বলি, তো প্রথম যেটা মানে খুব কমন দেখা যায়, অনেকেই বলে যে আমার পেট ভার লাগছে বা পেটটা ফাঁপা লাগছে, আর একটু একটু পর মানে ঢেকুর আসছে, সেটা একটু টক ঢেকুরও হতে পারে, ঠিক আছে। তারপরে অরুচি ভাব, মানে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, মানে খাওয়ার ইচ্ছা যাচ্ছে না। তারপর হচ্ছে খিদে কম পাওয়া, মানে অনেক মানে খিদে কম পাচ্ছে যেহেতু অরুচির সমস্যা হচ্ছে, পেটে অস্বস্তি বোধ হচ্ছে, এটা হতে পারে। অনেক সময় অনেকের খুব বেশি হলে বমি বমি ভাব হতে পারে, আবার অনেকের বমি হয়েও যেতে পারে। তারপর কোষ্ঠকাঠিন্য, যেটা মানে কনস্টিপেশন যেটা বলে, মানে সেই সমস্যাটা হতে পারে। তারপর হচ্ছে খাবার খাওয়ার পর দীর্ঘক্ষণ মানে পেট ভর্তি থাকা, তারপর হচ্ছে দুর্বলতা বা লেথার্জি, যেটা মানে উইকনেস লাগে। তো

0: সমস্যা গেছে, কিছু একটা খেলেই অজীর্ণ হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই উষ্ণ গরম জল মানে খাওয়ার চেষ্টা করবেন। একেবারে খুব ঠান্ডা পানীয় একদম না নেওয়াটাই ভালো। আর দ্বিতীয় হচ্ছে আপনি আদা খেতে পারেন, আদাটা খুব ভালো উপকার যাদের এই ইনডাইজেশন বা অজীর্ণের সমস্যা রয়েছে, বা জিরের জল বা জিরা খেতে পারেন, সেটা কিন্তু খুব উপকার। তবে হ্যাঁ, সেটা একদম বাজারে যেরকম বানানো প্যাকেট যে জিরার জল সেটা কিন্তু আমি বলছি না, বাড়িতে নিজে ঘরোয়া উপায়ে বানিয়ে খেতে হবে, ঠিক আছে, ওইটা খেতে পারেন। তারপর হালকা খাবার খাওয়ারটা যাদের এই অজীর্ণ বা বদহজমের সমস্যা রয়েছে তাদের জন্য আমি বলবো বাড়িতে কিছু হালকা খাওয়ার খাওয়ার চেষ্টা করবেন, যেমন মুগ ডাল বা হালকা খিচুড়ি, পুরনো চালের ভাত বা হালকা সবজি, হ্যাঁ এই জিনিসগুলো খেতে পারেন। তারপর পাতলা স্যুপ প্রয়োজনে একটু, এই খাবারগুলো আপনারা রাখতে মানে খাওয়ার আইটেমে আপনারা রাখতে পারেন। আর সবচেয়ে বড় জিনিস যেটা, খাওয়ার পর হালকা একটু হাঁটা। অনেকেই রয়েছেন যে খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন বা ঘুমিয়ে পড়েন, এটা কিন্তু খুব ক্ষতিকারক। মানে খাওয়ার খেয়ে 10 থেকে 15 মিনিট অন্তত একটু হাঁটাচলা করবেন, মানে খেয়েই সঙ্গে সঙ্গে একদম শুয়ে পড়বেন না যে শরীরটা টায়ার্ড।
1: রাতের বেলা অনেকেই আছেন যে খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন,
0: সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন, এটা কিন্তু একেবারেই উচিত নয়। অ্যাকচুয়ালি রাতের বেলা একটু তাড়াতাড়ি খাওয়া উচিত, খেয়ে একটু পরিবারের সকলের সাথে সময় কাটানো উচিত বা হাঁটাচলা করা উচিত, তারপর গিয়ে মানে ঘুমাতে যাওয়া উচিত। তো এটা শুধু রাতের বেলা নয়, হাঁটাটা যখনই আপনি খাবার খেলেন বা ভারী খাবার যেটাই খেলেন আপনি কিন্তু একটু হাঁটাচলা করবেন, সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, তাহলে কিন্তু অবশ্যই বদহজমের সমস্যা আপনার থাকবে বা হবেই যদি এটা করেন। এছাড়াও আমি 10টা নিয়ম একদম এই ক্ষেত্রে আমি একদম বলতে চাই যাদের এই বদহজমের সমস্যা রয়েছে। যেমন আপনাদের ক্ষুধা অনুযায়ী খাবেন, এমন নয় যে সবার সাথে বসলেন যে সবাই খাচ্ছে দিল আপনিও খেয়ে নিলেন, তাই নয়, তা কিন্তু নয়। মানে আপনি ক্ষুধা যতটুকু রয়েছে ততটুকু অনুযায়ী আপনি খাবেন, অতিরিক্ত খাবেন না। আর হচ্ছে খাবার ভালোভাবে চিবিয়ে খাবেন। আমরা অনেক সময় দেখি আমাদের মানে খাওয়ার সময় আমাদের যেরকম এরকম স্মল গ্যাজেট যেগুলো রয়েছে মোবাইল বা ইয়ে, মোবাইলে কোনো কিছু দেখছেন আবার খাচ্ছেন, বা টিভি দেখছেন, টিভি দেখতে দেখতে খাচ্ছেন,
1: বাচ্চা থেকে বুড়ো সবাই
0: এরকমটা করে, এটা কিন্তু খুব ক্ষতিকর। আমরা সেক্ষেত্রে আমরা জানছিই না যে আমরা কি খাচ্ছি, আমরা তো মনোযোগটা
1: অন্য জায়গায়
0: চলে যাচ্ছে, তো এটা কিন্তু খুব ক্ষতিকারক। আপনি মনোযোগ দিয়ে খাবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা তো বলি না সব যে কাজটাই আমরা করি সেটা কিন্তু মনোযোগ দিয়ে করা উচিত, তো খাবারটা কেন নয়, খাবারটাও অবশ্যই মনোযোগ দিয়ে খাওয়া উচিত, তাহলেও কিন্তু অনেকটা আপনার বদহজমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তারপর হচ্ছে তাহলে কি হবে, আমাদের খাবারটা ভালোভাবে চিবিয়েও খাওয়া যায়। অনেক সময় আমরা ফট করে খাবারটা না চিবিয়ে গিলে ফেলি, সেটাও কিন্তু অনেক ক্ষতিকারক। প্রতিদিন মোটামুটি নির্দিষ্ট সময় ধরে খাবেন, এরকম নয় যে আজকে দুপুরবেলার খাবারটা আমি 2টায় খেলাম, কালকে 3টায় খেলাম, পরের দিন 4টায় খেলাম, মানে যখন মানে আমার সময় হলো তখন খেলাম, এরকম করলে হবে না। আপনার টাইম মেনটেন করে খাবারটা রাখুন, আর অতিরিক্ত ভাজা বা প্রসেসড ফুড যেগুলো রয়েছে সেগুলোকে এড়িয়ে চলুন বা এটা কমিয়ে দিন, অ্যাভয়েড করে নিন। তারপর হচ্ছে পর্যাপ্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই জিনিসটা আপনারা করবেন। আর রাতে খাবার খুব দেরিতে খাবেন না, অনেকে রয়েছে রাত্রি 11টায় 12টায় মানে ভাত খেতে যায়, এটাও কিন্তু খুব ক্ষতিকারক। সময় মতো খাবেন, 9টার মধ্যে খাবার কমপ্লিট করার চেষ্টা করবেন, এবং খাবার কমপ্লিট করে ঘুমাতে চলে যাবেন, কম করে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। তারপরে আমাদের আয়ুর্বেদে বলেছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, মানে সূর্য উদয় হওয়ার কম থেকে 8 ঘন্টা আগে আপনি ঘুম থেকে উঠবেন, দন্ত ধাবন করবেন মানে ব্রাশ করার কথা বলেছে, তারপর আপনি একটু জল খেয়ে তারপর আপনি হাঁটতে শুরু করুন বা এক্সারসাইজ বা প্রাণায়াম বা যোগা, আমি একটু পরেই বলবো কোনগুলো খুব উপকারী, সেগুলো আপনি করতে পারেন। এই যে জিনিসগুলো এগুলো যদি করেন তাহলে দেখবেন অনেকটা আপনি বদহজম বা এই যে অজীর্ণ এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পেয়ে গেছেন, বা তারপরেও যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ডক্টরের পরামর্শ নিতে পারেন।
1: আমরা শুনলাম ডাক্তারবাবুর কাছ থেকে যে কি কি ঘরোয়া উপায় অবলম্বন করলে আমরা বদহজমের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এবার চলে আসবো যেটা ডাক্তারবাবু কিছুক্ষণ আগে বললেন যে যোগা বা প্রাণায়ামের ভূমিকা এক্ষেত্রে কতটুকু রয়েছে।
0: একদমই, আমরা এখন প্রায়ই দেখি যে বিভিন্ন জায়গায় যোগা হচ্ছে বা প্রাণায়াম হচ্ছে বা আসন করছে, তো এই

0: বদহজম বা অজীর্ণের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো আসন রয়েছে বা অনেকগুলো প্রাণায়াম রয়েছে যেগুলো খুব কার্যকরী ভূমিকা পালন করে। তো প্রথমে আমি কিছু আসন বলবো, যেমন ধরুন এই যে বজ্রাসন, হ্যাঁ, যেটা মানে খাবারের পর অল্প সময় আরাম করে বসার অভ্যাসটা, এই যে বজ্রাসনটা, সেটা করা যেতে পারে। দেখুন আপনি আসন, আমি যতগুলো আসনের কথাই বলবো, এগুলো আপনি বাজারে কিন্তু আসন চার্ট পাওয়া যায়, সেটাও আপনারা বাড়িতে রাখতে পারেন, বা এখন আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব বা ইয়েতে দেখে আপনি যে কোনো আসন, আমি যে নামগুলো বলবো সেগুলো আপনারা করতে পারেন। এটা কিন্তু খুব উপকারে লাগে আমাদের, যেমন বজ্রাসন যেটা বললাম, তারপর হচ্ছে আপনার পবন মুক্ত আসন, এটাও খুব উপকারী। যাদের পেটের অস্বস্তি বা গ্যাস রিলেটেড সিমটমস রয়েছে তাদের জন্য পবন মুক্ত আসন, এটা খুব মানে কার্যকর। মানে তারপর হচ্ছে ভুজঙ্গা আসন রয়েছে, তারপর হচ্ছে অর্ধ মৎস্যেন্দ্র আসন রয়েছে, এটাও খুব উপকারী। বলা আসন রয়েছে, এটাও খুব, যাদের একিউট অ্যাবডোমেন মানে অ্যাবডোমিনাল পেইন রয়েছে বা ভমিটিংস রয়েছে বা সার্জারি হয়েছে, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো না যে আপনারা আসন করুন। যাদের এই সার্জারি হয়েছে বা ভমিটিং এর টেন্ডেন্সি রয়েছে ওদেরকে বাদ দিয়ে বাকি যারা, যাদের এই নর্মাল যে গ্যাস অ্যাসিডিটি সমস্যা হয়েছে, ওনারা কিন্তু এই আসনগুলো করতে পারেন। এছাড়া প্রাণায়াম রয়েছে, প্রাণায়াম আমরা অনুলম বিলোম করতে পারি, এটা খুব উপকারী। এবং ডায়াফ্রেমেটিক যে ব্রিদিং বা আপনার ব্রহ্মহারী প্রাণায়াম, এটাও করতে পারি। এটাতে কি হয়, আমাদের যে স্ট্রেস বা অ্যাংজাইটি বা টেনশন যেটা, সেটা থেকে অনেকটা রিলিফ দেয় আমাদেরকে। তো যেহেতু বদহজম এই স্ট্রেস বা অ্যাংজাইটি বা ঘুম না হওয়া এটার সঙ্গে অনেকটা রিলেটেড, বা এটা যদি হয় তাহলে কিন্তু বদহজমের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে এই অনুলম বিলম বা ডায়াফ্রেমেটিক ব্রিদিং বা ব্রহ্মহারী প্রাণায়াম, এগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আপনি এগুলো করতে পারেন, এতে কিন্তু আমাদের যে ইনডাইজেশনের যে সমস্যা সেটা থেকে অনেকটা আমরা মুক্তি পেতে পারি। তাছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তো রয়েছে। তো আয়ুর্বেদিক ওষুধের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, আমরা দেখি যে অনেকেই অনেক দিন ধরে মানে কোনো ডক্টরের পরামর্শ না করে, সেটা যে কোনোরই পেথিরই হোক না কেন, অনেক মেডিসিন খেয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রচন্ড ক্ষতিকারক। এটা বুঝতে হবে যে আপনি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলেন, এটা আপনার গ্যাসটা ওই সময়ের জন্য ঠিক হয়ে গেল, এটা আপনি আবার একটু ভারী খাবার খেলেন বা যে কোনো খাবার খেলেন, আবার আরেকটা গ্যাসের ট্যাবলেট খেলেন সকালবেলা, এটাতে কিন্তু আমাদের যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে, আমাদের আলসার তৈরি করতে পারে বা অনেক রকমের সমস্যা আমাদের হতে পারে আমাদের পেটে। তো সুতরাং অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন আপনি কোনো মেডিসিন খাওয়ার আগে। তো এটা তো ঠিক আছে, আর আমাদের আয়ুর্বেদেও অনেকে দেখা যায় যে অনেকে বাজার থেকে বিভিন্ন রকমের আয়ুর্বেদিক গ্যাসের ট্যাবলেট বা খালি পেটে খেয়ে নিচ্ছে, এটাও কিন্তু ঠিক নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা আয়ুর্বেদিক ডক্টররা যারা রয়েছেন, আমরা কিন্তু একটা মানে প্রতিটা ওষুধ প্রতিটা লোকের জন্য যে একই ওষুধ তা কিন্তু নয়, আমরা কিন্তু বিভিন্ন মানে রোগের মানে প্রকৃতি, আমরা মানুষের প্রকৃতি বিচার করে, দোষ বিচার করে, অগ্নি বিচার করে, খাদ্যাভ্যাস বিচার করে, কি খাচ্ছেন উনি, ওনার লাইফস্টাইল কেমন বা ওনার খাওয়ার পরিমাণটা কেমন সেটা বিচার করে, তারপর বয়স বিচার করে, ঠিক আছে, রোগের লক্ষণ বিবেচনা করে তারপর কিন্তু আমরা মেডিসিনটা দিই। তো আমি কিছু মেডিসিন বলতে পারি এমনিতে, কিন্তু এই মেডিসিনগুলো যে সবার ক্ষেত্রে একই রকম হবে তা কিন্তু নয়। যেমন আমাদের আয়ুর্বেদে ত্রিফলা চূর্ণ রয়েছে বা আমলকী হরিতকী আমলকী চূর্ণ রয়েছে বা ত্রিফলা চূর্ণ, এটার মধ্যে আমলকী হরিতকী বিভীতকী সবই রয়েছে। তারপর আপনার অভিপত্তিকর চূর্ণ রয়েছে, লবণ ভাস্কর চূর্ণ রয়েছে। যেমন লবণ ভাস্কর চূর্ণ যাদের খুব বেশি হাই প্রেশার আছে তাদের ক্ষেত্রে দেওয়া কিন্তু ঠিক নয়। তো সেটা কিন্তু ডিসিশনটা করবে একজন আয়ুর্বেদিক চিকিৎসক, নিজে থেকে খেলে সেটা কিন্তু অন্য কিছুরও সমস্যা করতে পারে। যেমন আমাদের হিঙ্গাষ্টক চূর্ণ রয়েছে, ত্রিকোটও রয়েছে, চিত্রকাদি বটি রয়েছে, বা আমাদের কুটজারিষ্ট রয়েছে, অনেক রকমের মেডিসিন আমাদের আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে, সেটা আমরা রোগের লক্ষণ বিচার করে আমরা দিই আর কি।
1: হ্যাঁ, আমরা যদি, হ্যাঁ ডাক্তারবাবু যেটা বললেন, আমরা যদি নিজে থেকে চিকিৎসা করি বা নিজে থেকে যদি দোকান থেকে ওষুধ কিনে খাই, আমাদের এটা হিতে বিপরীত হতে পারে যেটা বললেন স্যার। আচ্ছা, এই ব্যাপারে যদি আমরা একজন ডাক্তারবাবুর কাছে যাই, তাহলে উনি আগের কিছু টেস্ট আমাদের দেবেন, কি কি টেস্ট এক্ষেত্রে করানো হয়?
0: অনেকের যে গ্যাসের সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যাটা যে শুধুমাত্র যে কিছু খেলো খাওয়ার সেটা থেকেই যে গ্যাসের সমস্যা হলো তাও কিন্তু নয়। অনেকে কারোর লিভারের সমস্যা থাকতে পারে, তো সেক্ষেত্রে আমাদের লিভার ফাংশন টেস্ট করা উচিত অন্তত একটা। অনেকদিন ধরে যদি এই সমস্যাটা থাকে সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি একটা করিয়ে নেওয়া উচিত।

0: কারণ আলসার আছে কিনা বা কোনো পেটে কোনো অন্য কোনো রোগ আছে কিনা, সেই যে জিনিসগুলো এগুলো দেখার জন্য কিন্তু আমাদের যেমন পেপটিক আলসার আছে কিনা, তারপর আমাদের গল ব্লাডার কোনো ডিজিজ আছে কিনা, অনেকের আবার গল ব্লাডার স্টোন থাকতে পারে বা সমস্যা থাকতে পারে, তো এই জিনিসগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাফি অবশ্যই করিয়ে নেওয়া উচিত। তো তাহলে কি হয়, আমরা মানে কনফার্ম হয়ে যেতে পারি যে না এই সমস্যাটা
1: কি কারণে এই সমস্যাটা হচ্ছে,
0: এটা কি খাওয়া দাওয়া থেকে হচ্ছে, লাইফস্টাইলের থেকে হচ্ছে, নাকি কোনো অন্য কোনো রোগ আছে। তো সেটা যাচাই করে তারপর আমরা মেডিসিন স্টার্ট করাটাই উচিত।
1: আয়ুর্বেদে পঞ্চকর্ম বলে একটা কথা আছে, এই পঞ্চকর্মটা কি বা এই বদহজমের ক্ষেত্রে ভূমিকা কি?
0: হ্যাঁ, একদম। প্রথমে আমি একটু পঞ্চকর্ম সম্পর্কে বলি। পঞ্চকর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শরীরের ডিটক্সিফিকেশন, মানে আমাদের শরীরের যে টক্সিক সাবস্টেন্স রয়েছে, মানে সেটা যদি আমাদের শরীর থেকে বের করে দিতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন রোগ, বদহজম সহ বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। তো এই পঞ্চকর্ম মানে হচ্ছে পাঁচটা কর্ম, তাই সেটাকে পঞ্চকর্ম বলছে, মানে ফাইভ টাইপস অব কর্মা পঞ্চকর্মা। সেটা কি কি? সেটা হচ্ছে বমন, বিরেচন, বস্তি, নৈশ, রক্তমুখন। এই পাঁচ ধরনের থেরাপি আয়ুর্বেদে রয়েছে, এটাই হচ্ছে পঞ্চকর্ম। এবার ব্যাপারটা হচ্ছে সব রকমের ইনডাইজেশনে আমাদের যে পঞ্চকর্ম করতে হবে তা কিন্তু নয়, সেটা কিন্তু একজন পঞ্চকর্ম স্পেশালিস্ট বা আয়ুর্বেদিক চিকিৎসক সেটা নির্ধারণ করবে। তো সেক্ষেত্রে আমি বদহজমের ক্ষেত্রে, যেহেতু আজকের অনুষ্ঠান বদহজম নিয়ে, তো বদহজমের ক্ষেত্রে আমি বলতে চাই যে তিন রকমের পঞ্চকর্ম আমরা করতে পারি। সেটা হচ্ছে যদি এই বদহজমটা মানে পিত্তজ রিলেটেড কন্ডিশন কোনো বদহজম হয়, সেক্ষেত্রে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসকরা বিরেচন মানে করিয়ে থাকেন, বা যাদের বাতজ সমস্যা রয়েছে, বাতজ ডোমিনেশন ডাইজেস্টিভ ডিজঅর্ডার রয়েছে, তাদের ক্ষেত্রে আমাদের বস্তি করে থাকি আমরা। তারপর যাদের কফজ রয়েছে, কফজ ডোমিনেন্ট কন্ডিশনে যাদের এই ইয়েটা রয়েছে মানে বদহজম সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা বমন করিয়ে থাকি। এই যে বিরেচন, বস্তি এবং বমন, সেটা কিন্তু এই যে অজীর্ণের ভাগ অনুসারে, মানে কোন ধরনের অজীর্ণ হচ্ছে সেটা অনুসারে কিন্তু সেটা আমরা ঠিক করে নির্ধারণ করা হয়। কিন্তু সেটা কিন্তু এমনিতেই মানে যে কোনো পঞ্চকর্ম যে কেউ কে করানো ঠিক না,
1: সবার ক্ষেত্রে
0: সমান নয় আর কি।
1: আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে শুনছি সুস্বাস্থ্য অনুষ্ঠানে বদহজমের সমস্যার আয়ুর্বেদিক উপাচার, আর এ নিয়ে বলছেন জলাইবাড়ি সিএসসির আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর গৌরব সরকার স্যার। স্যারের কাছ থেকে প্রথমে জানলাম যে আয়ুর্বেদে বদহজমকে কি বলে এবং এর কারণগুলি কি, কি কি লক্ষণ হলে বা কি কি লক্ষণ দেখা দিলে আমরা বুঝব যে বদহজম হয়েছে। আর স্যার বললেন যে বদহজমের সমস্যাতে আমরা ঘরোয়াভাবে কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি, যোগা বা প্রাণায়ামের ভূমিকা কি, আয়ুর্বেদিক কিছু মেডিসিনের কথাও স্যার বললেন, কি কি টেস্ট করানো হয়, এবং সবশেষে উনি বললেন যে পঞ্চকর্ম এর ক্ষেত্রে বদহজমে পঞ্চকর্মের ভূমিকা কি স্যার বললেন। অনুষ্ঠানে যেহেতু প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তাই আজকে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
0: একটা জিনিস বলবো যে যদি বদহজমের সমস্যা অনেক দিন ধরে থাকে বা বারবার ধরুন কারোর বমিটিং হচ্ছে বা রক্ত বমি হচ্ছে বা কালো পায়খানা হচ্ছে বা ওজন কমে যাচ্ছে খুব, তো সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে, বা কারোর এনিমিয়ার সমস্যা হচ্ছে, খুব দুর্বলতা থাকছে, তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন। আর আরেকটা জিনিস, সময় মতো খাওয়ার, পরিমিত খাওয়ার, ভালোভাবে চিবিয়ে খাওয়া, নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম, আর স্ট্রেস কন্ট্রোল এবং প্রয়োজন অনুযায়ী যোগ প্রাণায়াম, এই সহজ অভ্যাসগুলো কিন্তু আমাদের ডাইজেস্টিভ হেলথের জন্য খুব উপকারী। এই জিনিসগুলো যদি আপনারা যদি সবসময় ফলো করে চলতে পারেন, তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে ডক্টরের কাছে যাওয়ারও প্রয়োজন পড়বে না, আপনারা অনেকটা সুস্থ হয়ে যেতে পারবেন বাড়িতে বসে। আর যদি তারপরেও অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে তো ডাক্তার রয়েছে, আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই।
1: ধন্যবাদ ডাক্তারবাবুকে। আজকের অনুষ্ঠানে আলোচনা করলাম বদহজমের সমস্যায় আয়ুর্বেদিক উপাচার, এই নিয়ে আলোচনা করলেন জলাইবাড়ি সিএসসির আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর গৌরব সরকার। আপনাকে আবারও ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমার অনুষ্ঠান শুনলেন। নমস্কার।
0: নমস্কার।

প্রচারিত হলো আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের আলোচনার বিষয় ছিল বদহজমের সমস্যার আয়ুর্বেদিক উপচার। আলোচনায় অংশগ্রহণ করেছেন জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর গৌরব সরকার এবং আমাদের সঞ্চারিকা নবনীতা মজুমদার। আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই প্রথমে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ, এরপর আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে যথাক্রমে কর্পোরক সংবাদ এবং স্থানীয় বাংলায় সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। আসন্ন ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সরকারি সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ 3-তে ভারত 2টি সোনা সহ মোট 5টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। জিএফএফ 2026 মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা, পোটেনশিয়াল টু ইম্প্যাক্ট, এজেন্টিক এআই, টোকানাইজেশন, কোয়ান্টাম, ট্রাস্টেড কানেক্টেড গ্লোবাল সিস্টেমস ফর ইনক্লুসিভ ফাইন্যান্স। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারত ফিনটেক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তিনি গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দিতে দেশ বিদেশ থেকে আসা সব অতিথি ও প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি আরো বলেন, গ্লোবাল ফিনটেক ফেস্ট বিকশিত ভারত গড়ার যাত্রাকে আরো সুগম করবে।
1: গ্লোবাল ফিনটেক ফেস্ট মে লাগাতার ইয়ে মেরা থার্ড ইয়ার হ্যায়। ये हैट्रिक बताती है कि विकसित भारत के लिए आप कितने महत्वपूर्ण है, आपका काम कितना महत्वपूर्ण है। हर बार जब मैं यहाँ आता हूँ तो मुझे पहले से ज्यादा एनर्जी अनुभव होती है, पॉसिबिलिटीज का दायरा एक्सपेंड होता दिखता है। ये साफ साफ लगता है कि रिस्क टेकिंग कैपेसिटी बढ़ रही है, ड्रीम्स और बोल्ड हो रहे हैं, और इसलिए विकसित भारत के फ्यूचर को लेकर मेरा विश्वास और मजबूत हो रहा है।
0: প্রধানমন্ত্রী আজ নাগরিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, তারা সমাজসেবা ও পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনযাত্রায় অঙ্গ করে তোলার চেষ্টা করেন। গুজরাটের নভসারিতে বিজেপির নবনির্মিত অফিসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের তৃণমূল স্তরের মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। পিএম স্বনিধি প্রকল্পের সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পটি স্বল্প সুদে ঋণ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করেছে। এর ফলে ক্ষুদ্র বিক্রেতা ও ফুটপাতের হকাররা বিশেষভাবে উপকৃত হয়েছেন। এর আগে গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে চেপে মাত্র 1.5 ঘন্টায় ভদোদরা থেকে মুম্বাই পৌঁছানো যাবে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই রেল ও অন্যান্য প্রকল্পের উদ্বোধন করে বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে।
2: বাইলেটারাল দ্বিপক্ষীয় বার্তা বহুত সারে রাজনেতাও কে সাথ হামারে প্রধানমন্ত্রী কি হোগি, রাশিয়া আর ইউক্রেন কি জো সংঘর্ষ চল রহি হ্যায় উসকে বারে বাত হ্যায়। ইয়ে মুদ্দা ভি বহুত সারে মুদ্দে জো

0: विपक्षीय वार्ता होंगे तो बहुत सारे मुद्दे ऊपर उठ के आएंगे और उसमें एक ये मुद्दा भी रहेगा।
1: রাশিয়ার ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, ভারত এই দুটি দেশের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। সম্প্রতি বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ইউক্রেন ও পোল্যান্ড সফর করেন। শ্রী জয়সওয়াল বলেন, শ্রী মোদী যুদ্ধ নিরসনে লাগাতার চেষ্টা চালিয়ে আসছেন। অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, নেপালের ভয়াবহ বন্যায় ভারত সেদেশের ত্রাণ ও পুনর্গঠনে সব রকম সহায়তা অব্যাহত রেখেছে। বর্তমানে 7টি বিমানে 95 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। ভারত চীন সম্পর্ক নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, উভয় দেশই ইতিবাচক পথে এগোচ্ছে। দুটি দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। তিনি বলেন, গতকাল অরুণাচল প্রদেশের ওয়াচা ও চীনের অংশে দামাইতে প্রথম সিনিয়র মিলিটারি কমান্ডার লেভেল ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়।
0: Pursuant to the understandings reached between the special representatives of India and China for consultation and coordination, the WMCC mechanism that we have, meetings of which were held in Beijing and in New Delhi in May and August 2026, respectively, the first senior highest military commander level flag meeting was held at Wacha on the Indian side in Arunachal Pradesh on 6 September and in Damai on the Chinese side on 7 September.
1: ভারতীয় বায়ুসেনা চলতি মাসে 14 থেকে 16 তারিখ পর্যন্ত জয়সালমিরের পোখরানে ড্রোনাথন 2026 এর আয়োজন করবে। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এর উদ্দেশ্য হল দেশীয় পদ্ধতিতে আনম্যান্ড এরিয়াল সিস্টেম এবং কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা। অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সবই সম্ভব হবে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষা মন্ত্রী অরুণা জয়াসিকারা এবং শ্রীলঙ্কার ভারতের হাই কমিশনার সন্তোষ ঝা তাকে অভ্যর্থনা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এবারের গুরুত্বপূর্ণ সফরে রাজনাথ সিং শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। বিশেষ করে সামুদ্রিক ও প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ভারত শ্রীলঙ্কা সম্পর্ক আরও জোরদার হওয়া জরুরি। এবারের সফরে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমান মাজারি হাজির এবং হাদি আল ছাট্টাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আবেদন জানিয়েছে। সাইবার অপরাধ বিষয়ক আইনের অপব্যবহার নিয়ে এই দুই মানবাধিকার আইনজীবীর দীর্ঘ কারাবাসে অ্যামনেস্টি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা এক চিঠিতে তারা বলেছে, এই দুই আইনজীবীকে গ্রেপ্তারের আগেই তাদের আগাম জামিন মঞ্জুর হয়েছিল। তা সত্ত্বেও চলতি বছরের 23 জানুয়ারি তাদের গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদের একটি দায়রা আদালত তাদের প্রিভেনশন অফ ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্টের অধীনে 10-17 বছর কারাদণ্ড দিয়েছে। বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে সেদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এই বৈঠকে উভয় পক্ষই দুটি দেশের জনগণের পারস্পরিক স্বার্থের সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী ত্রিবেদী বলেন, তাদের মধ্যে আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্কের গভীরতার বিষয়টি উঠে আসে। দুটি দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক মেলবন্ধন এবং জনগণের মধ্যে সম্পর্ক বিশেষ তাৎপর্য বহন করছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা, নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষা শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুজরাটের একতানগরে আগামী 22 সেপ্টেম্বর 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এবছরের পুরস্কার প্রাপকরা বিভিন্ন ভাষার, বিভিন্ন ধরনের এবং নানা সিনেম্যাটিক ফর্মে তাদের অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে নন ফিচার ফিল্মে বিভাগে এবং রাম নামে শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিল্ম হিসেবে জুরি দ্বারা মনোনীত হয়েছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সরকার রাজস্থান উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার আইটিআই ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে রাজস্থানের জন্য 241 কোটি টাকা, উত্তরপ্রদেশের জন্য 240 কোটি টাকা এবং তেলেঙ্গানার জন্য 254 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআইএস অর্থাৎ পিএম সেতুর পঞ্চম জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এটি অনুমোদিত হয়। বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পর সৌদি আরব ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির বিরুদ্ধে পরিস্থিতি জটিল ও উত্তপ্ত করার জন্য অভিযোগ করেছে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে হুতি গোষ্ঠী সে দেশের একাধিক শহরের বিভিন্ন অসামরিক হামলায় হামলা চালিয়েছে। এর ফলে শিশু ও নারী সহ 73 জন নাগরিক আহত হয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন এই হামলা এক দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি প্যারাসিজের স্টেজ থ্রিতে শেষ দিনের আগে আজ ভারত 2টি সোনা, 2টি রৌপ্য, 1টি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক পেয়েছে। পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তোমর কুমার ও শ্যাম সুন্দর স্বামী ইরাকের আব্বাস কাসিম ও আনোয়ার আল দাউদকে 152-139 ব্যবধানে হারিয়ে সোনা জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। আসন্ন ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা তিনি নি ককতুমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাট নি বদোদরা তৈ নবসারী ও কিচাস খামক্রাই গনাং তাংবু তাং চেঙ্গেরেখা তৈ কুনালা কাইখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী রং তৈ আইখর্ন হামসাজাক তৈ চুকচাক ভারত নি থং হই ফানবক্সিন এডিসি ভিলেজ কমিটি নি চংবারী নি চংবলাই ইয়াসাকমা তিনি পাইখা চংবলাই রকনখনা আমজক নাইজাগান ডিজিটাল ত্রিপুরা স্নাম তিসানা নাহারী বুসকাঙ্গি তঙ্গো ত্রিপুরা হাপাং হনে সাকা রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায় তাবুকক তোমার শুক্রবৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাট নি বদোদরা তৈ নবসারী ও কিচাস খামক্রাই গনাং তাংবু তাংন চেঙ্গি কুনালা কাইখা বদোদরা ও খক থাম চিবা সাই রাজাক রং নি গবাং তাংবু তাংন চেঙ্গি রিবৈ মন্ত্রী বক্রক ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট ই করিডোর নি কাইথাম নাংকুকমা দিখিল ন বসং নি বখাগ ইয়াফারি রেখা আবুবাই হাকত নি ডেডিকেটেড ফ্রেইট করিডোর নেটওয়ার্ক নি সামুং চা সাকা মন্ত্রী বক্রক সাকা বেবাগৈ নৈ সাই চার লাখ কিলোমিটার কলক অক করিডোর ভারত নি নাংকুকমা তাংবেখেপ নি হামসামুংনি মারি আবনকারী মন্ত্রী বক্রক কিচাস কতাল পজার কানাই মালখুং সেপ তৈ টান্ডা রোদ বদোদরা ট্রেন সেপ নব চেঙ্গি রেখা রেল তৈ বসংলাহার ফুয়ারমুং চং ফেরাং তাংবতাং তাই প্রধানমন্ত্রী আবাস যোজনানি বিশিং নক বাকমানি সামুং বুতাং নব চেঙ্গি রেখা মন্ত্রী বক্রক নবসারী ও বিজেপি নি কতাল হাইটেক হাবানকন চেঙ্গি মন্ত্রী বক্রক হদানি সেবা খাইনাতে স্রাই স্রাই তংমান শালব্রুমনি লাংমাব লয় খাইনানি কবকমুং না রেখা মন্ত্রী বক্রক হাকতনি ক্রায় শিখলারকনি বারজানি কক্ন খুরসাখা
1: এআই মে দুনিয়া কে সামনে সুপার পাওয়ার বন্না হো দেশ কো উসকি তৈয়ারি উসকা ইকো সিস্টেম ভি বনানা হোগা ইহি কাম ভারত গ্রাউন্ড পর কর রাহা তবি কিসি দেশ সে ইউরেনিয়াম কে লিয়ে সমঝোতে হো রহে হ্যায় কিসি সে ক্রিটিক্যাল মিনারেলস অর রেয়ার আর্থ মিনারেলস কো লেকর সমঝোতে কিয়ে জা রহে হ্যায় ইয়ে সারি মেহনত দেশ কে যুবাও কে ফিউচার সুরক্ষিত করতে লিয়ে দিন রাত মেহনত করকে কি যা রহি
0: মন্ত্রী বক্র গশাল প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা তে পোষণ মানি বিসিসি পুংমানোরগৈ ব্রী তে চাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী নে কাইসা ককখাল হদালামো শেয়ার খাইকা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু অতালনি নৈচিনী শালবাড়ি গুজরাট নি একতা নগর ফিল্ড চিনি চিনই বসংতকে সকাত ইয়াফারানো ককথুমতে আওয়াইমুং ককচং আইনকনি বখাক্তই সাজাখা তাকলাইনি সকাত ইয়াফারমাবো দাল বিদাল ককতে তকেনি দাল বিদাল বাবাইন খুরসাইতি সাজাগানো মারাঠি সাঁওতালি তামিল মালায়ালম তেলেগু কন্নড় নখবই জুদা জুদা ককতে কাহামকুক তকেনি বাবাই রকন সকাত ইয়াফারমানি বিশিংতি গসিমুং ইয়াফার জাগানো বসং রাজাখনি ফাতার হাকতনি জুদা জুদা থায় বসংতকে সকাত ফার্মা পান্ডার যোগালিনানি ককচং মুগনহারকা নাইখং মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তাই রুশনি রাষ্ট্রবক্রক ভ্লাদিমির পুতিন ব্রিক্স কক মালাইমুংনি আলাইদা জরাবো বাবাইনানিনি ককলাম সালাইমাব আচুগানো বৈহা ককচং লাইনকনি খুফাং রণধীর জেসওয়াল তিনি ককতুমা থুমনাই রকনি কক মালাইমুঙ্গ অকক সাকা ব সাকা অকক মালাইমাব রাশিয়া বাই ইউক্রেন জবা নাংলাইমানতৈয়ী গবাংকু কক সালাইজাগানো দিল্লি কতালতে কাইসা ভার্চুয়াল ব্রিফিং ক্রেমলিন নি খোক ফাং দিমিত্রি পেসকপ ককতুমা থুমনাই রকন সাকা অজা খরকনৈ খরকসাতে খরকসানি হামারি ক্রংজাকন তৈ ককলাম সালায়ানে হনিব খাকলাই জাগো পেসকপ সাকা রাশিয়া হায়ুংনে কবাং কুক রকনি বিশিং ভারতন কাইসা মজমকতর দাইনাই হনৈ ওয়ানসুগো ক্রেমলিন নি খোক ফাং তৈব সাকা অ সেপ্টেম্বর তালনি সালচি নৈ তৈ সালচি থাম সাল মারিব ব্রিক্স কক মালাইমুঙ্গ কক সালাইজাকনাই রকনি বিশিং খুরসাজাক থাই যতনি কুচুক তঙ্গানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবা এআই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাকা হাকতনি তাংসে বাইস নামজাক বুলেট ট্রেন আমজক মুংতৈ চলিরি জাগানো তিনি বদোদরা ও নমো ফর বিকশিত ভারত পান্ডাও ব অকক সাকা ব সাকা ও বুলেট ট্রেন মন্ত্রী বক্রকনি বাই থাংচুকজাক ভারতনি ওয়ানসকম বাই খাবাচাউইস নামজাখা বুলেট ট্রেনি পুইলা বুখুংনি বেকরেপস নামা সামুং শালকিচা সকাং পাইখা বুসকাং বিশিনি মে তাল এবা জুন তাল আমজক মুংতৈ চলিমানি উল অ বুলেট ট্রেন ও মন্ত্রী বক্রক পান্ডাতৈ চেঙ্গৈ রিবানো মুং গনাং রচাব করং ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকানি তিনি আচাইমানি বিশি সারা পুংমা সাল মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ভূপেন হাজারিকানি ফাইসিং বরম রেবৈ খুলুমুং ইয়াফারকা হদালামো মন্ত্রী বক্রক সাকা ডক্টর ভূপেন হাজারিকানি খরাং হাকতর গনাঙ্গৈ আসামনি লাংমাতে ভারতনি সালচি সালকা আমচাইনি সিসামানো তুনি রিমানি রচাব মুংনি বিশিংতে লেখাবাই আলুকরকনি ওয়ানসকমা খাকামা রকন ব ফুনক লাংখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকানী আচাইমা বিশিসারা পুংমানো রগৈবিনী ফাইসিং বরমডবৈ খুলুমুং ইয়াফারকা হদালাম ব সাকা ভূপেন হাজারিকানী রচাপমুং অসমীয়া হুকুমুন হায়ুঙে থানি রমৈ তিসাকা আকাশবাণী আগরতলা কেন্দ্রনী অকক্তমা খনাই টংবায়ু আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইডি হডালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রী ককতমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনি নাঙ্গান হায়ুং গরমনি আইখর রংমা সালন রগৈ রংমন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা আইখর সিনেমা রংমা সেপ তাই কাইসা কাহাম কতাল থিনাংনি দগার লাম ফিয়গৈ রুব হদালাম মোচাং যোশী ও আইখর সিনেমা রংমা ও কেব উকলগ ক্লাই টংয়াতৈ অবহাই ক্লাইসকনানি বাকি বাইথাং সুমাইতাংনানি কবখা বসাকা কাইসা রং রং হদানো অংখা হামচাজাক ভারতনি থং মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী রংতাই আইখর ন হামসাজাক তাই চুকচাক ভারতনি থংহনৈ ফান বকশিনো তিনি দিল্লি কতাল বসং আইখর শ্রংমা সাল তাই উল্লাস বাণীক নৈ সাই নৈ চিতক পান্ডাও ব অকক সাকা মন্ত্রী অক্রা সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী নাহার মুঙ্গা বিরাসাদভি বিকাশভি ও মন্ত্রণ বুষ্কাঙ্গ তনিবৈ কাইসা এল এম রেকজাক ভারত সংসাই তিসানা তৈ আবনি লগি হা কতনি হামসাজাক হুকুমু খাতি নারকনানি সাকা বক্সিনা মন্ত্রীক্রাতেই বসাকা হাকতনি রংনি সেপ্ন শৈলামত লাংনান নাহারৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বসং রং রায়দা জল ফ্লাইকা আবনি লগে লগে রংনতেই বচুকজাকতে লাইতেসা খাইনাও হাপাং রং বাইবাকসা তাং সেপ্ন গদাল রেখা হনিব খুশাখা ব হাস্তে হাপাং রংনি হামক্রায় আলাইদাকে সাকথারৈ সামংতাঙ্গি তঙ্গ হনিব খুশাখা মন্ত্রীক্রা এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ি বাকি চংব্লাই ইয়াচাকমা তিনি পাইখা অ চংব্লাই রগ্ন খনা আমজক নাইজাগান চংব্লাই রসাই নাহারনানি পাইথাক সাল অ তালনি সালচিসা সালমারি খুরসাইমানু অ সেপ্টেম্বর তালনি সালচি নৈ চিচার সালমারি ও বারা চার চিসনি ভিলেজ কমিটিনি বেবাগৈ ব্রী সাই বারা চুকু চিসনি আচুক থাইনি বাকি বোট ইয়াচাক জাগানো বোট লেখা জাগানো অক্টোবর তালনি সালবা সালমারি ও রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায়সাকা ডিজিটাল ত্রিপুরা স্নাম তিসানা নাহারৈ বুসকাঙ্গৈ তঙ্গ ত্রিপুরা হাপাং তিনি আগরতলানি প্রজ্ঞা ভবন রং ওয়ানসক তাং তে ককথুম তাং সেপনাইখুংনি সাকথার্ম বাই অনলাইন পেনশন মডিউল খ্লাইসকনানি বাকি নেক্সট জেন এইচ আর এম এস পোর্টাল চেঙ্গৈ ব অকক সাকা মসাং সিনহ রায়সাকা স্রাই স্রাইকে হাপাংনি সেপ্ন লুকুরকনি থানী লাইতে সাকে সগৈ রেনানি অংখা হাপাংনি নাহারমুং হাপাংনি সামুংনি থাইও পেপারলেস ই অফিসনি সামুং ব রমজাখা পান্ডব রংমন্ত্রী ডিজিটাল সার্ভিস বুক রক্ষবৈ রায়দা এবার সিস্টেম কাইব্রিনি অনলাইন

셉 졸 클라이르카 하용 피지오테라피 샤너르게 디니 아거톨라 아울리보 카이샤 허착몽 힘보톡 상자자카 탕크릉타이 드로나차르조 샤카트만작 비셰슈어 난디 로빈드로 샤토바시키 나클라니시미 어 힘보톡 노 쩨게르카 보 하용 피지오테라피니 샬니 난쿡마니 콕노 쿠르사위 콕나르카 보 샬브룸 샥노 나이콜이 동나니 타이 샤캄 암족몽니 샤카 판 복신카 বিলোনিয়ানি ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কলেজও তিনি রাংপুইশানতে সাবুই মানমানি শিবির কাইসা সংসাজা খা আরবিআই নি শাক থার্মা বাই তাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি চুবা চুবাই শ্রেঙ্গাই শ্রেঙ্গাই যে রক্ন রংনতে রাংনতে হজাকমুং বাংরানো নাহারৈ শিবির যোগালি জাখা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই কম থিংজাক পইলা ডিভিশন সুপার ফোর ক্রিকেট বাতাইমুং খানানি সিমি চেঙ্গানো ও বাতাইমুঙ্গ কসমোপলিটন চলমান সঙ্গ ইউবিএসটি তাই ওপিসি মানজাগানো তাবুক নবাতিবারনি ককতমা বসকাং দামনে চিব্রিয় সালচি ধলাই গুমতি হাঙ্কর ফেরাঙ্কি কবাং বাতি ওয়াইমান হনে হজা ক্লাইরেখা নবাতিবার নাইখং খানা তুমারি টঙ্গানো সাকাবো থামচি থাম ডিগ্রি তে খামাব নৈচি দশ ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি তুমারি টংমানি সাকাবো থামচিব্রি দশমিক চার ডিগ্রি তে খামাব নৈচি স্নি ডিগ্রি সেলসিয়াস ককতমা পাইনা নিশিকাং ককতমা বুবাক রক তে বৈশা সাফিরো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাত নি বদোদরা তে নভসারী ও কিজাস খামক্রাই গনাং তাংবতাং নো চেঙ্গেরিখা তে কোনালা কাইখা মন্ত্রীক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী রং তাই আইখর ন হামসাজাক তাই চুকজাক ভারত নি থংনি ফান বক্সিনো এডিসি ভিলেজ কমিটি নি চংবাড়ি নি বাগুই চংবলাই আচাকমা তিনি পাইখা চংবলাই রক্ন খনা আমজক নাইজাগানো ডিজিটাল ত্রিপুরা স্নাম তিসানা নাহারি বসকাঙ্গি তঙ্গ ত্রিপুরা হাপাং হনে শাখা রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায় ককব্রবাই ককতমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা আবাই এঙ্গানো খনাফুং দামসনি তামৈ সতী ব্রিজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, যারা জ্ঞান ও শিক্ষায় সমৃদ্ধ, শ্রেষ্ঠত্বের শিখর তাদের জন্য উন্মুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের বদোদরায় ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 22 সেপ্টেম্বর গুজরাটের একতানগরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। টিসিএ পরিচালিত প্রথম ডিভিশন সুপার ফোর ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হয়েছে। আগামীকাল মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11 সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28 সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনে ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা আগামী 5ই অক্টোবর। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ আগরতলার প্রজ্ঞা ভবনে অনলাইন পেনশন মডিউল নিশ্চিত করতে নেক্সট জেন HRMS পোর্টালের উদ্বোধন করেন। এর ফলে এখন থেকে সরাসরি কর্মচারীদের ছুটি, GPF, পেনশন এবং ডিজিটাল সার্ভিস বুকের পরিষেবা সহজতর হল। অর্থ পরিকল্পনা এবং তথ্য প্রযুক্তি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, স্বচ্ছতার সঙ্গে সরকারি সুযোগ সুবিধা জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যেই কর্মক্ষেত্রে কার্যকর হচ্ছে পেপারলেস ই অফিস ব্যবস্থাপনা। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া গড়ার, রাজ্য সরকারও সেই দিশাতে এগিয়ে চলেছে। তাই বিধানসভা থেকে শুরু করে ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত পেপারলেস ই অফিস ব্যবস্থা চালু করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সচিব ডক্টর প্রশান্ত কুমার গোয়েল, প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল অডিট শৈলেন্দ্র বিক্রম সিং, অ্যাকাউন্টেন্ট জেনারেল ANDD রণেন্দ্র সরকার, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর আকিঞ্চন সরকার প্রমুখ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেন শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালানো হবে। আজ বদোদরায় নমো ফর বিকশিত ভারত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, বুলেট ট্রেন তৈরি হচ্ছে তার প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নের দ্বারা অনুপ্রাণিত। বুলেট ট্রেনের প্রথম বডি ফ্রেমের কাজ গত পরশু সম্পন্ন হয়েছে। আগামী বছরের মে অথবা জুন মাসে

0: পরীক্ষামূলকভাবে চালানোর পর বুলেট ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষা ও সাক্ষরতাকে উন্নত ও শক্তিশালী ভারতের স্তম্ভ হিসেবে সবসময় গুরুত্ব প্রদান করেন। আজ নতুন দিল্লিতে জাতীয় সাক্ষরতা দিবস এবং উল্লাস মেলা 2026 অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হল বিরাসত বিকাশ, এই মন্ত্র অনুসরণ করে একটি জ্ঞানভিত্তিক ভারত গড়ে তোলা এবং একই সাথে উন্নয়নের পাশাপাশি দেশের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বের উপরও জোর দেওয়া। তিনি বলেন, যারা জ্ঞান এবং শিক্ষায় সমৃদ্ধ, শ্রেষ্ঠত্বের শিখর তাদের জন্য উন্মুক্ত। মুখ্যমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে চালিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় শিক্ষানীতি চালু করেছেন। পাশাপাশি শিক্ষাকে আরো কার্যকর এবং সহজলভ্য করতে সরকার শিক্ষার সঙ্গে প্রযুক্তিকেও যুক্ত করেছে বলে তিনি জানান। তিনি বলেন, রাজ্য সরকার শিক্ষার মানোন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার আজ জন্মশতবার্ষিকী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ডক্টর ভূপেন হাজারিকার কণ্ঠস্বর সমগ্র দেশের কাছে অসমের প্রাণস্পন্দন এবং উত্তর পূর্ব ভারতের চেতনাকে পৌঁছে দিয়েছিল। সঙ্গীতের মাধ্যমে অগণিত মানুষের ভাবনা এবং আবেগকে তিনি প্রকাশ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, ভূপেন হাজারিকার সঙ্গীত অসমীয়া সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই আলোচনায় রাশিয়া ইউক্রেন সংঘাত অন্যতম আলোচ্য বিষয় হতে চলেছে। নয়াদিল্লিতে আরও একটি ভার্চুয়াল ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পেসকভ বলেন, রাশিয়া বিশ্ব সংখ্যাগরিষ্ঠদের মধ্যে ভারতকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, আগামী 12 এবং 13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলনে আলোচ্যসূচির শীর্ষে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং অ্যাক্সেন্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন অ্যাক্সেন্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের বদোদরা এবং নবসারিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। বদোদরায় 35,000 কোটি টাকারও বেশি প্রকল্পের সূচনা করে তিনি ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের তিনটি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর ফলে দেশের ডেডিকেটেড ফ্রেইট করিডোর নেটওয়ার্কের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, প্রায় 2,800 কিলোমিটার দীর্ঘ এই করিডোর একবিংশ শতাব্দীর ভারতের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত সাফল্য। এদিন তিনি একাধিক নতুন মালগাড়ি পরিষেবা এবং ট্যান্ডার রোড বদোদরা যাত্রীবাহী ট্রেনেরও সূচনা করেন। পাশাপাশি রেল ও জাতীয় সড়ক সম্প্রসারণ, কাদানা বাঁধে ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি প্রদানের কর্মসূচি সূচনা হয়। নবসারিতে বিজেপির নতুন হাইটেক কার্যালয়ের উদ্বোধন করে প্রধানমন্ত্রী সামাজিক সেবা এবং পরিচ্ছন্নতাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বান জানান। সরকারি প্রকল্পের সুফল সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরও তিনি জোর দেন। প্রধানমন্ত্রী দেশের সার্বিক বিকাশে যুবশক্তির ভূমিকার বিস্তারিত উল্লেখ করেন।
1: এআই মে দুনিয়া কে সামনে সুপার পাওয়ার বননা হয় তো দেশ কো উসকি তৈয়ারি উসকা ইকোসিস্টেম ভি বানানা হোগা। ইয়াহি কাম ভারত গ্রাউন্ড পর কর রাহা হ্যায়। তবী কিছু দেশ সে ইউরেনিয়াম কে লিয়ে সমঝোতে হো রহে হ্যায়, কিছু সে ক্রিটিক্যাল মিনারেলস আর রেয়ার আর্থ মিনারেলস কো লেকার সমঝোতে কিয়ে যা রহে হ্যায়। এ সারি মেহনত দেশ কে যুবাও কে ফিউচার সুরক্ষিত করনে কে লিয়ে দিন রাত মেহনত করকে কি যা রহি।
0: একই দিনে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এবং পোষণ মাসের 10 বছর পূর্তি উপলক্ষে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবীর একটি নিবন্ধ সমাজ মাধ্যমে শেয়ার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অঙ্গনওয়াড়ি ব্যবস্থাকে গণ আন্দোলনের রূপ দেওয়া এবং মাতৃপুষ্টি ও শিশুর পরিচর্যার উপর জোর দেওয়াই অপুষ্টিমুক্ত ভারত গড়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের একতানগরে 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছেন, এবছর বিভিন্ন ভাষা ও চলচ্চিত্রের বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ ফিচার ছবি এবং ভাঙার শ্রেষ্ঠ নন ফিচার ছবি নির্বাচিত হয়েছে। রামনামি পেয়েছে শ্রেষ্ঠ তথ্যচিত্রের সম্মান। ব্রহ্মযুগমের জন্য নামামুটি এবং চান্দু চ্যাম্পিয়নের জন্য কার্তিক আরিয়ান যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পাবেন ইয়ামি গৌতম। স্বাতন্ত্র্য বীর সাভারকারের জন্য শ্রেষ্ঠ নবাগত পরিচালকের পুরস্কার পাবেন রণদীপ হুডা। প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নন ফিচার বিভাগে একটি সাঁওতালি ছবিও সম্মানিত হচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের লক্ষ্যে আজ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের 65 জন বুথ লেভেল অফিসার এবং 7 জন সুপারভাইজারকে নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। তিনি শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসে এসআইআর হেল্প ডেস্কের উদ্বোধন করেন। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে আজ আর্থিক সাক্ষরতা শিবির অনুষ্ঠিত হয়। আরবিআই এর উদ্যোগে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় ছাত্রছাত্রীদের আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আজ আগরতলা শহরে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। বিশিষ্ট ক্রীড়াবিদ এবং দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে পদযাত্রার সূচনা করেন। তিনি বিশ্ব ফিজিওথেরাপি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, খেলাধুলা এবং দৈনন্দিন জীবনে শারীরিক সুস্থতা বজায় রাখতে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্য সচেতনতার উপরও গুরুত্ব আরোপ করেন। টিসিএ পরিচালিত প্রথম ডিভিশন সুপার ফোর ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে। এই প্রতিযোগিতায় অংশ নেবে কসমোপলিটন, চলমান সংঘ, ইউবিএসটি এবং ওপিসি। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় উত্তর জেলা ধলা এবং গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, যারা জ্ঞান ও শিক্ষায় সমৃদ্ধ শ্রেষ্ঠত্বের শিখর তাদের জন্য উন্মুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের বদোদরায় ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 22 সেপ্টেম্বর গুজরাটের একতানগরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। টিসিএ পরিচালিত প্রথম ডিভিশন সুপার ফোর ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
2: আকাশবাণী বেলুনিয়া। নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, হাজির হয়ে গেলাম আপনাদের প্রতি আমাদের এই ভালোবাসার টানে। এই ভালোবাসার মেলবন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের এই নিয়মিত অনুষ্ঠান ফোন ইন লাইভ, মনের মতো গান। তো শ্রোতা বন্ধুরা, আমাদের টেলিফোন নাম্বার 8731875545, অর্থাৎ 8731875545। এই নম্বরে আপনারা ডায়াল করুন এবং কোন ছায়াছবির গান আপনারা শুনতে চাইছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। যদি আমাদের সংগ্রহশালায় সেই গান থেকে থাকে আমরা অবশ্যই সেটা শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শ্রোতা বন্ধুরা, আর দেরি করছি না, আমরা শুরু করছি আমাদের আজকের ফোন ইন লাইভ মনের মতো গানের যে শ্রোতা বন্ধুদের সাথে কথা বলা সেটা আমরা শুরু করছি। দেখা যাক লাইনে কোনো শ্রোতা বন্ধু রয়েছেন কি না, আমরা সেটাই নেব। হ্যালো, হ্যাঁ নমস্তে, বলি। কুরবান, আচ্ছা কুরবান
3: কুরবান
2: কোন সা গানা বলিয়ে? হ্যালো
3: হ্যালো হ্যালো
2: হ্যালো বলিয়ে
4: দেখা নীলি ঝিল কিনারে
2: দেখা মেনে
4: দেখা নীলি ঝিল কিনারে চন্দা কো আকাশ কো তারে এটা গানা এসে
2: দেখা দেখা মেনে
4: কোন কোন কোন কোন সে সঙ্গে উঠলি
2: দেখা।

0: শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে যে ভালোবাসার মেলবন্ধন, সেই ঠিক ভালোবাসার মেলবন্ধনটাই এই গানে ফুটে উঠেছে। যে আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতে যে শ্রোতা বন্ধু ফোন করেছেন, খুব সুন্দর একটি মানে অসাধারণ গান উনি শুনতে চেয়েছেন। তো আমরা আশা করব পরবর্তী সময়ে আপনারা যারা ফোন করবেন, আপনারাও অবশ্যই সেই ভালো লাগার গানগুলো অবশ্যই শুনতে চাইবেন, যাতে যাতে করে আমিও আপনাদের সাথে সাথে সেটা শুনতে পারি, উপভোগ করতে পারি। আসলে এই অনুষ্ঠানে কিন্তু আমরা একেবারেই বাধ্য আপনাদের গান শোনানোর জন্য। আপনাদের বাইরে আমার ব্যক্তিগত পছন্দের কোনো গান আমি শোনাতেই পারি না। তো দেখা যাক, আরেকজন কলার এসে গেছেন। হ্যালো, কে বলছেন?
1: হ্যালো, আমি অলোক কুমার ভট্টাচার্য বলছি।
0: অলোক কুমার ভট্টাচার্য না?
1: ভালো আছি ভাই।
0: সেই আসাম, আসাম,
1: আসাম থেকে বলছি। আপনার কথা শুনে মানে কি বলবো, একেবারে আপ্লুত হয়ে গেলাম।
0: কেন কেন, কি এমন বললাম?
1: এত সুন্দর কথা বলেন, সত্যি মানে কি বলবো, একেবারে গ্রেস অফ গড। ভগবান ভগবান জানেন, আপনি এত সুন্দর কথা বলেন, আর একেবারে কি বলবো মানে অদ্ভুত ভাবে শ্রোতাদের মন হরণ করেন আপনি।
0: বাবা বাবা, খুব ভালো লাগলো, খুব খুশি হলাম শুনে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আশীর্বাদ, এবং আশীর্বাদ।
1: না না, একটা কথা বলি, আসলে ব্যাপারটা হচ্ছে আপনাদের রেডিও বা আকাশবাণীর লোগোটা হলো বহুজন হিতায় বহুজন সুখ।
0: একদম ঠিক বলেছেন। হ্যাঁ
1: হ্যাঁ, কিন্তু আপনার কথাতেই সেটা ফুটে উঠেছে। সে জায়গায় দাঁড়িয়ে আপনাকে বারবার কুর্নিশ জানাতে হয়। কেন কুর্নিশ জানাবো? আপনার ব্যবহারে জানাবো। আপনি একজন যথার্থ অ্যানাউন্সার, উদ্ঘোষক, বা আপনি যে বাচিক শিল্পী, সত্যি বাচিক শিল্পীরা এমনই হয়। সবার মনকে একেবারে কি বলবো একটা আনন্দের ঠিকানায় পৌঁছে দেয়, আর আপনি সেই কাজ করছেন।
0: অসংখ্য ধন্যবাদ, আপনাদের এই আশীর্বাদ যেন আমার মাথায় থাকে। হ্যাঁ, এই ভালোবাসাকে পাথেয় করেই যেন
1: আমি আমি একেবারে একবারে অন্তর থেকে বলছি, আমি অনেকদিন অনেকদিন ধরে আমি রেডিওতে ফোন করি, বা আমাদের প্রেমজিৎ বাবু করেন, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, আর ওই আমি আকাশবাণীর শিলচরে রেডিওতে ফোন করি, বা আগে একটা অনুষ্ঠান ছিল হ্যালো গীতমালা, ওই যে আপনার রেডিও ভয়েস প্রোগ্রাম আর কি, ভয়েস মেল প্রোগ্রাম, মানে এটা রেকর্ডিং হতো রোববার আর এটা পরবর্তী রবিবার রাত 9:30 সেটা ব্রডকাস্ট হতো। সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমাদের মনোজদা ছিলেন, রিটায়ার্ড করে গেছেন, তিনিও ঠিক আপনাদের মতো আপনার মতো বা কিছু কিছু অ্যানাউন্সার আছেন, একেবারে শ্রোতাদের সাথে একেবারে গোল গোল মেল হয়ে যেতেন, মানে একেবারে কি বলবো অন্তরে ঢুকে যেতেন, আর আপনি সেই কাজটা করছেন একেবারে। আমি আমি দাঁড়িয়ে বলছি না, আমাদের শ্রোতা বন্ধু যারা ঠিকঠাক শুনছেন অনুষ্ঠান বলবেন।
0: আসলে আমরা প্রত্যেকেই চেষ্টা করি, হ্যাঁ, শ্রোতা বন্ধুদের মনোরঞ্জনের জন্য যে দায়িত্ব আমাদেরকে কর্তৃপক্ষ দিয়েছেন, হ্যাঁ, তো সেই ভালোবাসার মাধ্যমে আমরা চাই আমাদের নিজেদেরকে 100% উজাড় করে দিতে। হ্যাঁ, এই যে এতক্ষণ ধরে আপনি যে বললেন, এটা আসলে ভগবানের আশীর্বাদ। হ্যাঁ, এটা কোনো কিছু টাকা পয়সার বিনিময়ে এটা পাওয়া যায় না। হ্যাঁ, সেটাই বলছি, এই যে শ্রোতা বন্ধুদের ভালোবাসা পাওয়া, এই যে আশীর্বাদ পাওয়া, এর উপর ভিত্তি করেই যেন আমি এবং আমরা, হ্যাঁ, আকাশবাণী বিলোনিয়াতে যারাই কাজ করি, আগামী দিনে যেন আপনাদের সকলকে বিনোদন বা মনোরঞ্জন করে যেতে পারি, হ্যাঁ, আপনাদের কাজে লাগতে পারি, উপকারে লাগতে পারি, তাহলেই তো আমাদের এখানে এই যে কাজ করাটা সেটা সার্থক,
1: মানে
0: যথার্থ। তো আর দেরি করছি না, অন্য শ্রোতা
1: কথা বলি মানে

0: হচ্ছে মনে আসছে না, কিন্তু গানটা হলো এরকম, হমে তুমসে প্যার কিতনা কে হম নহি জানতে মগর জি নহি সকতে তুমহারে বিনা। এই গানটা, এই গানটা যাদের নিয়ে শুনবো, প্রথমে তো আপনি শুনবেন, আর আমার অবিনাশ ভাই শুনবে, প্রেমজিৎ বাবু শুনবেন, তারপর আমার সুমন মহুরী শুনবে, আর আমার ছোট কোন মল্লিক ভট্টাচার্য কুমার ব্যাট থেকে, আর আমার সহধর্মিনী সুতভা ভট্টাচার্য শুনবে।
1: অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে কিন্তু আপনারও প্রশংসা না করে মানে কোনো মতেই পাচ্ছি না, যদি না করি সেটা তাহলে একেবারেই কম হয়। এই যে আপনার আপনার আপনার যে অভিজ্ঞতা, হ্যাঁ, এত সুন্দর যে সুরেলা কণ্ঠ, হ্যাঁ, অসাধারণ, সত্যি খুব ভালো।
0: একেবারে ধন্য। আপনাদের মতো বাতিক শিল্পীরা বা অ্যানাউন্সাররা যখন বলছেন তো তবে কিছুটা হবে বোধ হয়। যাই হোক, আমি আমার মাথা পেতে নিলাম আপনার এই কথা,
1: কিছুটা হবে নয়, হয়েছে। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, সবসময় ফোন করবেন। হ্যাঁ, পাঠিয়ে দিলাম আপনার গান রেডিও সেটে। নমস্কার, ধন্যবাদ।

0: ইতিমধ্যেই আমাদের টেলিফোন লাইনে এসে গেছেন আরেকজন শ্রোতা বন্ধু। দেখা যাক কি গান উনি শুনতে চাইছেন। হ্যালো শ্রোতা বন্ধু, লাইনে কেউ রয়েছেন?
1: হ্যাঁ
0: নমস্কার, নমস্কার, বলুন।
1: আমি আশুতোষ বাদনাথ কৈলাস শহর থেকে বলছি।
0: কৈলাস শহর থেকে? আচ্ছা, বলুন কি গান শোনা দেবো
1: দাদা। শ্রোতা বন্ধুরা তো অবগত আছেন যে আজকে একটা বিশেষ দিন।
0: হ্যাঁ,
1: আজকে মহান শিল্পী সাজি, মহান শিল্পী সুরকার গীতিকা ভূপেন হাজারিকা জি দুজনেরই শুভ জন্মদিন।
0: আচ্ছা,
1: তো আমি আজকে যে গানটা শুনব এই গানের মধ্যে কিন্তু এই দুজন রয়েছেন। একটা গান শুনিয়ে উনাদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তো ছবির নাম রুদালি, হিন্দি ছবি রুদালি।
0: হ্যাঁ, গানের লাইনটাও
1: দিল হুম হুম করে। গানটা কিন্তু হাজারিকা জিও গেয়েছেন, লতাজিও গেয়েছেন। আপনি আমাকে লতাজির কণ্ঠে শুনিয়ে দিলে ভালো লাগবে।
0: লতাজির কণ্ঠে না? একদম, অবশ্যই শোনাবো।
1: এই ছবিখানা 1993 তে রিলিজ হয়েছিল।
0: হ্যাঁ,
1: আর রূপ দিয়েছেন সংগীত জগতের সব থেকে বড় রাইটার গুলজার জি।
0: হ্যাঁ,
1: আর ভূপেন হাজারিকা জি,

0: এই গানের মধ্যে অলংকার দিয়ে সাজিয়েছেন।
1: একদম মানে একসময় কিন্তু এই গানটা খুব সারা জাগানো গান ছিল, হৃদয় বিদারক একেবারে, মানে
0: এক সময় না সারা জীবন,
1: সারা জীবন,
0: সারা জীবন থাকবে
1: তো সেই গান, মানে হৃদয়ে
0: সত্যিকারের দ্বারা সংগীত প্রেমী লতা দিয়ে গান ভালো পায় না সেটা তো হতেই পারে না,
1: না সেটা হয়ই না।
0: আর আপনি যদি অনুমতি দেন চারজন সেটাকে নিয়ে গানটা শুনতে চাই।
1: অবশ্যই এখানে অনুমতির কিছু নেই, আপনার সাথে
0: আপনি শুনবেন।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
0: ত্রিপুরা থেকে অবিনাশ তেলকি, বুলটি ভুল, আসাম থেকে প্রমোদিত চক্রবর্তী,
1: আচ্ছা
0: শুনবেন গোপাল বাবা, কৃষ্ণ বাবা, নারায়ণ বাবা, বিশ্বজিৎ পাল আর দীপা দাস,
1: আর
0: মধ্যপ্রদেশ থেকে শুনবেন ভক্তি সিং পারমার, কেশরী সিং রাজপুত, নরেশ প্রজাপতি, প্রেম সিং আর নেটওয়ার্ক এর সব বন্ধুরা শুনবেন।
1: বাবা বাবা শুনতে থাকুন, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ
0: নমস্কার দাদা।
1: হ্যাঁ হ্যাঁ রেডিও সেটি।

0: অসাধারণ আমরা একটি গান শুনলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে, কিংবদন্তি শিল্পী, সত্যি মন ছুঁয়ে যায় এসব গানে। আরেকজন শ্রোতা বন্ধু এসে গেছেন, দেখা যাক ওনার কাছ থেকে আর একটা কি ভালো গান আমরা শুনে নিতে পারি ওনার মাধ্যমে। হ্যালো শ্রোতা বন্ধু, বলুন।
1: হ্যালো দাদা, নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার আপনাকেও। বলুন। মানিক দাস কাঠালিয়া থেকে। কি গান শুনবেন বলো?
1: হিন্দি ফিল্ম
0: অবশ্যই, গানের লাইনটা এবং ছবিটা। কেন
1: এটাই ভালো লাগে? দিল কে হ্যায় তো হ্যায় চল উঁচে মিলে গানটা দিয়ে দেন। দিল কে হ্যায় তো হ্যায় চল উঁচে মিলে।
0: দিল কে হ্যায় তো হ্যায় চল উনসে মিলে, না? বাহ, তো গানটা কি কুমার শানু এবং অলকা ইয়াগনিক গেয়েছেন? আকেলে হাম আকেলে তুম ছায়া ছবি, তো দিল কেহতা হে, না? আসলে একদম সত্যি, আমরা যদি আমাদের মনের কথাটা শুনি এবং বুঝি বা সেইভাবে আমরা চলতে পারি, তাহলে বোধহয় আমাদের দুঃখ বা কষ্ট বা অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। সেটাই তো বলছি, মানে জীবনটাকে আনন্দের সাথে উপভোগ করা যায়। ঠিক আছে, মনটাকে বুঝতে হবে এবং মনটাকে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে, মন যাতে আমাদেরকে নিয়ন্ত্রণ না করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বুঝলাম। আচ্ছা শুনতে থাকুন আপনার পছন্দের গান, আমি ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছি রেডিও সেটে। হ্যাঁ
1: ওকে,
0: আবার ফোন করবেন পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ।
1: থ্যাংক ইউ।

0: ইতিমধ্যে আমাদের মাঝে এসে গেছেন আরেকজন শ্রোতা বন্ধু। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন আপনি?
1: মৌসুমী সরকার।
0: মৌসুমী সরকার, আচ্ছা কোথা থেকে ফোন করলেন? মাইসুরা থেকে। আচ্ছা তো কোন গান শুনবেন বলুন?
1: বন্দন ছায়া ছবির বসবাস ভাবি।
0: বা বা বা, আপনি কি এখন সত্যি বসে আছেন?
1: হ্যাঁ।
0: এবং ভাবছেন?
1: আর কি,
0: মনে মনে কাউকে ভাবছেন না বসে বসে? আচ্ছা আচ্ছা, তো জিৎ এবং কোয়েলের অভিনীত সেই গান, হ্যাঁ বন্ধন ছায়া ছবি না?
1: আচ্ছা
0: তো ঠিক আছে, আপনার জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি এই যে মেল বন্ধন, সেটাও তো একটা ভালোবাসার বন্ধন, তো বসে বসে সেই গানই শুনতে থাকুন, রেডিও স্টে পাঠিয়ে দিলাম আপনার জন্যে। ফোন করবেন পরবর্তী অনুষ্ঠানে।

0: আরেকটি টেলিফোন নিয়ে নিচ্ছি। হ্যালো শ্রোতা বন্ধু, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? কিতনে রাজা হিন্দুস্তানি না,
1: রাজা হিন্দুস্তানি মুভি হানে কে বোল কিতনা প্যারা তুঝে রব নে বানায়া,
0: কিতনা ওকে
1: জি মিল গয়া। তো কুছ দোস্তো কে আপ করনা চাহেঙ্গে? দীপা দাস জি হ্যাঁ, ওর বিশ্বজিৎ জি হ্যাঁ, অবিনাশ তেলি জি হ্যাঁ, আশুতোষ দেবনাথ জি হ্যাঁ, সঙ্গীতা বেন জি হ্যাঁ, বুলজিদাস দিদি হ্যাঁ, গোপাল মহাজন জি হ্যাঁ, প্রেমী চক্রবর্তী জি ইনকা সম্মান করনা চাহেঙ্গে, ওর কেশব সিং রাজপুত জি ওর প্রেম সিং সিসোদিয়া মধ্যপ্রদেশ
0: সে। বাহ বাহ বাহ,
1: ধন্যবাদ, বহুত বহুত
0: ধন্যবাদ, ধন্যবাদ, চলিয়ে।

0: শ্রোতা বন্ধুরা, একের পর এক আপনারা ফোন করছেন আর আমরা শুনিয়ে দিচ্ছি আপনাদের পছন্দের বিভিন্ন গানগুলো। তো দেখা যাক, আরেকজন কলার এসে পড়েছেন, কি গান আমরা ওনাকে উপহার দিতে পারি। হ্যালো, কে রয়েছেন লাইনে?
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার আপনাকে।
1: আমি
0: যেখানে থাকি আকাশবাণীর সঙ্গে থাকে
1: আমার হাতের মতোই।
0: সেটাই, কি গান শুনবেন বলুন?
1: অনুষ্ঠানে এবারে গানটি এখানে বাংলা ছবি থেকে,
0: ছবির
1: নাম হচ্ছে মন্দিরা।
0: প্রত্যেকের
1: জন্য গানটি এবং প্রত্যেকের জন্য নামগুলি একজনকে বলবো,
0: যদি আগে বলা হয়ে থাকে তাহলে আর দরকার নেই।
1: হ্যাঁ, সবাই ফোন করে, আশা করি সবাই বেশি ফোন করে। আর আমরা তো নেটওয়ার্কের বন্ধুরা, সবার সঙ্গে সবার কথা হয়, কথোপকথন হয়।
0: হ্যাঁ,
1: আকাশবাণীকে নিয়ে আমরা অনেক আলোচনা হয় কি মন্দির কোন প্রোগ্রাম যাবে সেটা আমাদের কাছে শেয়ার করা হয়।
0: আচ্ছা,
1: তো আপনাকে পেয়ে ভালো লাগছে, অনেকদিন পরে পাচ্ছি দাদাকে। আর আপনি আছেন বলে আমাদের কথা এবং গানের মধ্যে আটে একটা জমে ওঠে।
0: একদম একদম।
1: আর আকাশবাণী তো সবার জন্য অনুষ্ঠান, অনুষ্ঠান গুলি এত সুন্দর হয়, আমি কলকাতা গিয়েও শুনছি আকাশবাণী করে।
0: তাই
1: একদম একদম, বলা যায় না তো মানে আকাশবাণী লোকাল অনুষ্ঠান বলতে পারি।
0: ঠিক আছে, এভাবেই ভালোবেসে যাবেন আপনারা সবাই। তো আপনার জন্য আমরা হ্যাঁ পাঠিয়ে দিয়েছি, রেডিও সেটে শুনতে থাকুন
1: সবার জন্য।
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনতে থাকুন। শুভরাত্রি। তো শ্রোতা বন্ধুরা, আসলে এখানেই আমাদের প্রাপ্তি, শ্রোতা বন্ধুদের ভালোবাসা, প্রশংসা। হ্যাঁ, এই যে আমরা ওনাদেরকে একসাথে একটা ক্লাব বা একটা প্রতিষ্ঠানের মতো একটা আন্তরিকতার বন্ধনে আবদ্ধ করতে পারলাম, এখানেই তো আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা বা মেলবন্ধন। যাই হোক, শুনতে থাকুন সব লাল পাথরই তো চুনি হতে পারে না, লতা মঙ্গেশকরের গাওয়া সেই বিখ্যাত।

0: শ্রোতা বন্ধুরা, এই গানের রেশ ধরেই বলছি যে আমরাও কিন্তু একই রকমভাবে কিছু নিতে চাই না। আমরাও চাই উজাড় করে সব কিছু, আমাদের ভালোবাসা, আমাদের সংগ্রহশালায় যা রয়েছে সব আপনাদের কাছে সেটা পৌঁছে দিতে, আপনাদের ভালোবাসা করতে। তো দেখা যাক, পরবর্তী কলার লাইনে এসে গেছেন। শ্রোতা বন্ধু, কে বলছেন?
1: নমস্কার স্যার।
0: হ্যাঁ নমস্কার স্যার, বলুন।
1: সঙ্গীতা দেবনাথ।
0: সঙ্গীতা দেবনাথ, কি করে প্রতিদিন লাইন পেয়ে যান? এক মাসে পেয়েছেন? না তো, আমাদের বহু শ্রোতা বন্ধু রয়েছে, হ্যাঁ অসংখ্য শ্রোতা বন্ধু রয়েছে যারা এক মাসে নয় এক বছরেও লাইন পান না। হ্যাঁ
1: যাক,
0: হ্যাঁ অবশ্যই, সেটাই ভালোবাসা। কি গান শোনাবো বলুন? আচ্ছা, তো আপনার সঙ্গে কে কে কে রয়েছে?
1: নেটওয়ার্কের সব বন্ধুরা আমার সঙ্গে শুনবেন, আমার আপনিও শুনবেন।
0: আচ্ছা গানের লাইনটা আরেকবার বলবেন, মেরে বেহনা
1: দিবানি হে।
0: অবশ্যই আমিও খুব ভালো আছি, কারণ এতজন শ্রোতা বন্ধুদেরকে আপনাদেরকে গান শোনাতে পারছি, এটা তো বিশাল একটা সৌভাগ্যের না? তো ভালো না থাকে কি কোনো উপায় আছে? আচ্ছা, তো
1: আমাদের খুবই ভাগ্য ভালো, আমার হাজবেন্ডও পেয়েছে।
0: আচ্ছা, ও উনিও ফোনে গান শুনেছেন না?
1: হ্যাঁ
0: হ্যাঁ, অনুরোধ করে। আচ্ছা ধন্যবাদ, শুনতে থাকুন।
1: নমস্কার স্যার, ভালো থাকবেন। শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। তো দেখা যাক আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন, কি গান আমরা ওনাকে শোনাতে পারি। হ্যালো শ্রোতা বন্ধু, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বল? সুমন মোহরি আগরতলা থেকে ফোন করেছেন না? আচ্ছা, কি গান শুনবেন বলুন।
1: আজকে শুনবো স্যার মঞ্জিল ছবি থেকে একখানি গান, গানটা হলো রিমঝিম জুড়ে সাগর।
0: মঞ্জিল ছায়াছবির গান না?
1: মঞ্জিল ছায়াছবির গান, গানটা হলো রিমঝিম জুড়ে সাগর।
0: রিমঝিম জুড়ে সাগর না, কেন? শ্রাবণ তো চলেই গেল, এখন এখন শ্রাবণ তো আপনি পেয়েছেনই মাত্র কয়েকদিন আগে। হ্যাঁ, তো হঠাৎ করে আবার হঠাৎ করে মানে তাতেও কি হয়নি আরো দরকার নাকি?
1: একদম একদম,
0: হ্যাঁ
1: মানে শ্রাবণ

0: চলে গেছে না
1: সেটা সেটাই সেটাই বলছি
0: রিপিট করার জন্য সঙ্গী আর কি আমার।
1: আসলে যে গরম পড়ছে এখনো, এই যে মাত্র শ্রাবণ মাস পেরিয়ে গেল, ভাদ্রের আজকে 22 তারিখ, খুব সম্ভবত 21 তারিখ, তো যাই হোক খুব বেশি দিন হয়নি, কিন্তু যখন যতই আমরা মানে শরতের ছোঁয়ার দিকে এগিয়ে যাচ্ছি ততই, হ্যাঁ, কিন্তু সেই গরমটা অস্বাভাবিক বেড়ে গেছে। তো শুনতে থাকুন আপনার পছন্দের গান। হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনছি, আপনিও সবাইকে নিয়ে শুনতে থাকুন, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, শুভরাত্রি আপনাকে।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আরেকজন শ্রোতা বন্ধুকে নিয়ে নিচ্ছি। দেখা যাক কে ফোন করেছেন। হ্যালো,
1: আমি বিশ্বনাথ থেকে বলছি।
0: হ্যাঁ, তরুণী দেববর্মা। ধরণী দেববর্মা, আচ্ছা, কোথা থেকে বলছেন শ্রোতা বন্ধু? বিশ্রামগঞ্জ থেকে। বলুন, কি গানটা শুনবেন? হিন্দি লাভ স্টোরি ছায়াছবির গানের লাইনটা একটু বলবেন। তেরি ইয়াদ আ রহি হে না? ওহ, আরেকটি স্মরণীয় গান
1: সবার জন্য।
0: হ্যাঁ, সবার জন্যই তো। আসলে আমরা যে গানই আমরা শোনাই না কেন বা আমরা শুনি না কেন, প্রত্যেকে মিলেই আমরা একটা পারিবারিক মেলবোনের মতো আমরা শুনতে থাকি।
1: আমি সবসময় রেডিও শুনেই থাকি স্যার।
0: সবসময় শুনেন না?
1: আমি রেডিও ছাড়া থাকতে পারিনি।
0: কিরকম লাগে আপনার?
1: আমার খুব ভালো লাগে।
0: আমাদের প্রতিটি অনুষ্ঠানই ভালো লাগে না? আচ্ছা আচ্ছা, তো আজকে কি প্রথম আমাদের অনুষ্ঠান লাইন পেয়েছেন নাকি?
1: না, আগে আমি প্রায়
0: ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, আপনারাও সবসময় আমাদেরকে ভালোবাসার মাধ্যমে মনে রাখবেন, তাহলেই আমাদের সার্থকতা। তো এই গানের সাথে সাথেই শেষ হচ্ছে ফোন ইন লাইফ মনির মতো গানের আজকের অনুষ্ঠান। আবার কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আকাশবাণী বেলুনিয়া, এই অনুষ্ঠান আপনারা শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে যুব বন্ধুদের জন্য আমাদের নির্ধারিত অনুষ্ঠান যুব বাণী। আজকের আসরে আমরা আপনাদেরকে শোনাব দেব সঙ্গীত একাডেমি, এই সংস্থার যুব শিল্পী বন্ধুদের পরিবেশিত অনুষ্ঠান।

বন্ধুরা, রেডিওর ওপারে যারা অনুষ্ঠান শুনছো, তোমাদের সবাইকে দেবসঙ্গীত একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা দেবসঙ্গীত একাডেমির বন্ধুরা বসে পড়েছি আমাদের সকলের প্রিয় যুববাণী অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের শিল্পীরা অনন্যা মজুমদার, দীপশা শীল, দেবেন্ময় ঘোষ, বিষয় চক্রবর্তী আর আমি সায়ন্তিকা বৈদ্য, এবং তবলায় সঙ্গ দেবেন প্রসেনজিৎ চক্রবর্তী। তো সবার প্রথমে আমরা একটি সমবেত গান শুনবো।

খুব ভালো হয়েছে। এবার আমরা একটি দ্বৈত কণ্ঠে গান শুনবো আমাদের পরের শিল্পী অনন্যা মজুমদার এবং দীপশা শীলের কাছ থেকে।

0: যুব বন্ধুরা ছিলাম তোমাদের সঙ্গে, অনুষ্ঠান ভালো লেগেছে নিশ্চয়ই। আবার কোনো এক অনুষ্ঠানে কথা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।
1: যুব বন্ধুদের জন্য আমাদের নির্ধারিত অনুষ্ঠান যুববাণীতে আপনারা তখন শুনলেন দেব সঙ্গীত একাডেমি এই সংস্থার যুব শিল্পী বন্ধুদের পরিবেশিত অনুষ্ঠান আকাশবাণী বেলুনিয়া। এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসর স্যারগাম। আসলে আজকের শিল্পী ওস্তাদ বড়ে গোলাম আলী খান, রাগ বসন্ত।

সার্গ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীত। বসন্ত রাগে আজকে শিল্পে ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলী খান। আকাশবাণী মেলোডিয়া শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নিয়মিত অনুষ্ঠান হারনদিনীর গান। এতে আজকের শিল্পী সবিতা চৌধুরী।

0: Congrats.
1: শুনছেন হারানো দিনের গান। এই অনুষ্ঠানে সবিতা চৌধুরীর গাওয়া পুরনো দিনের কিছু বাংলা আধুনিক গান।

0: This is the good.
1: পরিবেশিত হচ্ছে সবিতা চৌধুরীর কণ্ঠে পুরনো দিনের বিভিন্ন বাংলা ধ্বনি গান, হারানো দিনের গান এই আসরে।

শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন হারমোনিয়ামের গান। এই আসরে আজকের শিল্পী সবিতা চৌধুরী।

সবিতা চৌধুরীর কণ্ঠে এই গানটির সাথেই আজকের মতো শেষ হচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্যেই আমাদের নির্ধারিত অনুষ্ঠান হারানো দিনের গান আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 22শে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 9 সেপ্টেম্বর